আকাশবাণী আগরতলা, আজ মঙ্গলবার, 30 আষাঢ় 1948 শকাব্দ, 4 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 21 জুলাই 2026 খ্রিস্টাব্দ।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলোহার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে এবং ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মে। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:53 হয়ে 59 সেকেন্ড।

0: Award. The award will be presented on August 1st in Pune on the occasion of 106th death anniversary of Lokmanya Tilak. Union Home Minister Amit Shah, Maharashtra Chief Minister Devendra Fadnavis, Deputy Chief Ministers Eknath Shinde and Sunetra Pawar will attend the award ceremony. External Affairs Minister Dr. S. Jaishankar met his Panamanian counterpart Javier Eduardo Martinez Acha Vasquez in New Delhi. During the meeting, Dr. Jaishankar underscored the importance of deepening India's engagement with Panama as a gateway to Latin America and the Caribbean region. Both leaders held wide-ranging discussions including advancing trade, business, development, maritime, health, agriculture, education and digital cooperation. They also spoke about engagement at the multilateral fora. In hockey, the Indian sub-junior men's and women's teams made a winning start to their respective campaigns at the FIH Youth Hockey 5S Asian Championship 2026 in Muscat, Oman yesterday. The Indian women's team was the first to start its campaign on the tournament's opening day against Kazakhstan and won 8-3. The women's team, led by Diaz Hattrick, produced a dominant attacking display. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা, এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন মা শারদার বাণী থেকে পাঠ।
2: খুব জপ করবে, যদি লাখ জপ করতে পারো দেখবে আমি যা বলছি সব মিলে যাবে। ধ্যান জপ করো, ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান আর ছাড়তে ইচ্ছা হবে না। মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয়। নতুবা সারাদিন জপ করছে কিন্তু মন নেই, তাতে ফল কি? মন চায় তবে তোমার কৃপা হবে। জপ সংখ্যা কর গণনা এসব শুধু মন আনবার জন্য। মন এদিকে ওদিকে যেতে চায় তবু ওইসবের দ্বারা এদিকে আকৃষ্ট হয়। যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয়, ধ্যান হয়, তখন জপও থাকে না। ধ্যান হলো তো সবই হলো। যদি শুদ্ধ মন হয় কেন ধ্যান ধারণা হবে না, কেন দর্শন হবে না? জপ করতে বসলেন তাপ না হতেই ভিতর থেকে গড়গড় করে নাম উঠতে থাকবে, চেষ্টা করে নয়। জপ ধ্যান যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হয়। বহু তপস্যা করলে এই মন শুদ্ধ হয়। যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে। ভগবান দর্শন বলো, ধ্যান বলো, সবই মন। মন স্থির হলে সবই হয়। ভগবান লাভ হলে আর কি হয়? দুটো কি সিঁড়ে না? মন শুদ্ধ হয়, নিত্য ধ্যান করবে, কাঁচা মন কি না? ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে, সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য, চিন্তা করে ভগবানের মন সমর্পণ করবে। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তো আছে, এমনি মনের সেরকম অবস্থা হয়, কখনো ভালো কখনো মন্দ। মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যের যায়, শিষ্যের গুরুতে। মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়, ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়। শিষ্য পাপ করলে গুরুরও পাপ লাগে, ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। গুরুভক্তি থাকা চাই, গুরুভক্তি যেমনই হোক তাঁর প্রতি ভক্তিতেই মুক্তি। বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতে দেহ হতে দেহান্তর হয়। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিদুর পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয় তেমনি। একেবারে বাসনা শূন্য হয় দু একটি, যদি নির্বাসনা হতে পারো এক্ষুনি হয়। যতক্ষণ আমি রয়েছি ততক্ষণ বাসনা তো থাকবেই, এসব বাসনায় তোমাদের কিছু হবে না, তিনি রক্ষা করবেন। বিশ্বাস কি সোজা কথা? বিশ্বাস শেষের কথা, বিশ্বাস হলে তো হয়েই গেল, অবিশ্বাস তো আসবেই, সংশয় আসবে আবার বিশ্বাস হবে। এইরকম করেই তো বিশ্বাস হয়, এরকম হতে হতে পাকা বিশ্বাস হয়। বাবা শুধু পড়লে কি আর বিশ্বাস হয়? বেশি পড়লে গুলিয়ে যায়। ঠাকুর বলতেন জগৎ মিথ্যা তিনি সত্য, এইটি শাস্ত্রপদের জন্য নিতে হয়। মন চঞ্চল তাই প্রথম প্রথম মন স্থির করবার জন্য একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয়, তাতে

0: স্থির হবার সাহায্য করে, কিন্তু এভাবে বেশি করতে নয়। মাথা গরম হয়, প্রারব্ধের ভোগ ভুগতেই হয়, তবে ভগবানের নাম করলে এই হয়। যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল, সেখানে একটা কাঁটা ফুটে ভোগ হলো। সাধারণ মনের স্বভাবই হলো নিচের দিকে যাওয়া। মানুষ কত মনের জোর করে বাঁধ দিয়ে রাখে, আবার বাঁধ ভেঙে কখনো কখনো জল বেরিয়ে পড়ে, তবুও বারবার চেষ্টা রাখতে হয়। কিন্তু জানবে, সাধু সঙ্গ সৎচর্চায় মন খুব ঊর্ধ্বমুখী হয়। সাধুদের কৃপায় অতি নিচ লোকেরও মনের গতি ফিরে যায়। ধ্যান না হয় কঠিন, জপেতেই তোমাদের সব হয়। একটু স্থির হয়ে বসে জপ করতে হয়। 10-20 হাজার জপ রোজ করে দেখো, কেমন মন আপনি নিয়ে না আসে। যদি না আসে তখন বলো। সাধু সন্ন্যাসী ছাড়া ধ্যান হওয়া বড় কঠিন। মনে জোর চাই, বৈরাগ্য আনা চাই, নির্বাসনা এবং ভগবানের ভালোবাসা না হলে ধ্যান হওয়া বড় কঠিন।
1: সুভাষিত অনুষ্ঠানে শুনলেন মা শারদার বাণী থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। এবারে অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানের শিল্পী পরিমল ভট্টাচার্য।

ভক্তিমূলক এই গানখানি শুনলেন সুস্মিতা গোস্বামীর কণ্ঠে। ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন ককবরক অনুষ্ঠান হায়ুংনি খরাং।

আকাশবাণী আগরতলা যতন ফুঙ্কামিয়া ফারুই তাবুক চেংজগতিনি ফুংনি ককবরক পান্ডা হৈনে খরাং নরক পান্ডা মিতানৈরা থামচি দক পয়েন্ট ব্রী এবার সা সাইনৈরা দকচিচুকু কিলো হারস খায় আবকারীব সারাসা পয়েন্ট দক মেঘা হারসব অ পান্ডা আওয়াই খাইজাগৈ দঙ তিনি ক্রাক সাল তালিউংনি সালমারি নৈশি চুকু সিব্রেরা থামসিবা তিপ্রা বিশি নৈ সাই নৈশি দক ইংরেজি বিশি জুলাই তালনি সালমারি নৈশি সা হে নুখরাঙ্গ ফাইকাই তাবুক খাই হালায়ানো কক কাহাম তিনি গথার বাইবেলনি কক কাহাম পরিমাণে খানাবায়ানো যতন হানি বখরক রগনি ককমা খানাথাই তামনি হিনকে কাইটর উংরিয়াকে কেব বখরক উংরি মানিয়া হাকে আসুক বখরক টংনাই রগ্ন কাইটরসে বখরক খলায় বখরক রগ্ন কেবেংনাই বরক ব কাইটর সংমান কেবেঙ্গ হাকে অমহাই কেবেংনাই বরক বয়াগুল সুজাক না লামাসে খলায় সামু কাহাম খাইনাই রক বখরক রগ্ন কিরে থাইগ্রী সামু হামিয়া খাইনাই রকসে মা কিরে থাই নখর রগ্ন কিরিমা গরী খে টংনা নাইয় হাইদা সামু কাহাম খাইদি হা কে বনন কাহাম হনানো ব কাইটনি সামু খাইনাই সে নিনি কাহামনি বাকে সামু খাই টঙ্গ তুমুং নামু হামিয়া তানখে বন কিরিদি তামনি হিনকে ব কাহামখে ইয়াগল সুইমানো ব কাইটনি সামু খাইনাই সে সামু হামিয়া খাইনাই রগ্ন ব কাইটনি ইঙ্গুই ইয়াগল সু অমনি বাকে নরক বখরক রগনি ককমা খানা থাইকলায় কাইটর ইয়াগল সুনা হনমানি আবনি বাকে সিমি বুয়া হাইন ওয়ান সুইব নাগি অমনি বাকে নরক টেক্স বরুই টঙ্গ তামুখে বখরক রক বরকনি সামু খাই কাইটনি সামু খাই টঙ্গ হাকে বরকন রুথাই টংমান রুদি বরকন টেক্স বাই মাসুল রুথাই টংমানো রুদি

0: Borok no sak nanya enggui. Borom se sak nanya nya wui. Borom se kladi. Asuk jona hain korango kok hampori mani kanabaika. Tabu kanabaya no lai tanai bishirogo tam tamo enggui tangka. Obunuti kaisa kanyi. 1947 ইংরেজি বিশিনি তিনি নিহাই সালো ভারত যক সমানি মানমানি সকাং ভারত নি যক সমানি বানা ও দাল বুসুক পালি তংনাই আবনতি পান্দাতি সালকলা জাগো বানা ও দাল থাম পালি তংনাই হিনাই তে আবনি কজারো হিংকে অশোক চক্র নিব তংনাই হিনে পান্ডাতে সাজাগো 1993 ইংরেজি বিশিনি তিনি নাই সাল পশ্চিমবঙ্গ ও যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়নি সাক্ষাৎ মুম্বাই রাইটার্স সলো অভিযান অভিযান খ্লাই টংফ্রু পুলিশনি গুলি বাই 13 জনা বড় রক থৈকা আবনো মৃত্যু খাই নদিনে হাই সাল শহীদ দিবস নই লাইব মাব পালাই জাগৈ দঙ ইংরেজিবিসিনে তিনি নাই সাল নীল আর্মস্ট্রং বন পইলা নখাও থাঙ্গি তঙ্গুই মানে 1960 ইংরেজি বিশ্বনি তিনি নাই সাল শ্রীলঙ্কানি পইলা বুড়ি মন্ত্রী বক্রক সংজাগ সিরিমাবু বন্দর নায়ক ন ইংরেজি বিশ্বনি তিনি নাই সাল নোবেল সকাত মানাই সেক্রং আর্নেস হেমিংওয়ে আসায় 1951 ইংরেজি বিশ্বনি তিনি নাই সাল মার্কিন নি টকে মুসাক্রং রবিন উইলিয়ামস বো তিনি নাই সাল আসায় আসল জরা লাইথানে বিশিরগো তাম তাম উংখা অবনতি কিসিসা খানা লাইখা ফাইদে কাহিনি খরঙ্গ তাবুক সা খামকুদিনী কংন কিসা খানা না হানলাইয়েন
1: আও সা খামরিং কগ চিন্তিনি খানালায়েন শালব্রুংনি তম ন চুং কাহাম খে তনিনি বাগৈ ফুং আইখানকে ন ফুং আইমানি সিমি ন কিসা মিসা খ্লাই থাই খ্লাইনানি নাগ আবন রগিনি চিং ক কিসা সাইমানলায়েন আও শালব্রুং চুং অ কক রকন খানালায় এবার সাক সাক চুং যতন শিলায় ব সামু খাইকাহকে চিনি সাকনি বাগে কাহাম হাইফানো ওয়াইশে ওইশুকে বড় রক খা কামানি বিশৃঙ্খী খ্লাইনিয়ান আংফানো খ্লাইয়া আবাহাই সামু রক উনি থাঙ্গো আবনি বাগৈন চুং সাকন কাহাম তনানি থাঙ্কাই ওরাম ওরাম অমাহাই কক রকন মা খরসালায় মুতে মা খ্লাইলায় থইবা জমাইয়া গলো ন পইলা চুং ভ খালিও তুই কাহামকে নানি নাঙ্গো আও চুং যতন সাইমান হাইফানো শালব্রম নি খাব্রম বিব্রম চুং শালব্রম ন বাক্সা বাক্সা পগৈব থাঙ্গো চিনি শাক ন হাইড্রেট খ্লায় চামুং রক ন চা খাহামকে কাহামকে হজম খ্লায় শাক শাক শাক ন হেলেং সাসা খাই তনি থানি বেলাই ন চুবাও আবনিয়া গুলো দশ মিনিট রকমই হাই ইয়াগুলো কাউজিনি বুতি খালি বহক নাখান গায় বেলাইনো চাও আপনি বাগিন চিং অবহাই ফুঙাইখা হাঙ্কে ন চিনি শাক হামক্রাইনি বাগিনাই किशन

www.gov.in o portalo habui nukhung nemung tisa sogui tongui bo mano. Bharat Haktoni Jot Tonislai Kusuberemi Civilian Award Pod the Sokat Nibagi Koimungbalai Yaparna Nibagi Kobokzaka Kursazaka 1954 Bisinisimi Kogrubai Teirung Tungmung Saknai Loko Hamgrani Samung Tangai Soishimung Te Tangrung Paifal Te Snamung Agorok Paiflai Samung Tangnairo অহাক্তনি জত্তনি কুসুক বেরেমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাটন ইয়াফার জাক নাই অ সকাট ডগ্নি বিশঙ্গ তঙ্গ পদ্ম বিভূষণ পদ্মভূষণ তে পদ্মশ্রী 2027 বিশিনি লোক সংরাইদা সালন কিতিংকি বারো থাপাংনি পদ্ম সকাট নিবাগী অনলাইন কলাই ইয়াফানানি নাং নাই পদ্ম সকাট নিবাগী কয়মুং ইয়াফানানি ওয়েবসাইট যাক টঙ্গ https://awards.gov.in ও পোর্টালনি বিশিংটি অনলাইন কইলাই ইয়াসাক জাক নাই অনলাইন কইমুং বলাই ইয়াফানানি বাগী নাংমানি কইলাই তে শুক্রবুই কক্টুম পোর্টাল মাননাই বসকাং 31 জুলাই 2026 সালমাটিনি বিশিংগ অনলাইন কইমুং ইয়াফার জাক রংন সিমিন ইয়াসাক জাক নাই হাস্তে হাপাংনি জেনারেল এডমিনিস্ট্রেশন নাইখুংনি বখাক্তি ও ককটমা সাকলাই জাক্কা আসুকজরা খানাবাইখা ককঠুম তাবো খানাবাইয়ানু রুসাপমু অনন্ত কুমারী জমাতিয়ানি খরাঙ্গ রুসাপমানি খানাবাইয়ানু

এতক্ষণ শুনলেন শৈলজারঞ্জন মজুমদারের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীত। এরই সঙ্গে রবিকিরণ অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। এরপর শুনবেন স্থানীয় বাংলা সংবাদ এবং এরপরই শুনবেন ককবরক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখন উত্তর ম্যাসিডোনিয়ায়। আজ তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। সংসদ ভবনে আজ এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিসিজিআই দেশে তৈরি ডেঙ্গুর প্রথম ভ্যাকসিন কিউডেঙ্গার বাজারজাত করার বিষয়ে ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গে বার্ধক্য, বিধবা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডাকযোগে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরো অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। ভারতের পিভি সিন্ধু চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে আজ খেলতে নামবেন। আজ সেই বিস্তারিত খবরে, তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ায় পৌঁছেছেন। কোন ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম উত্তর ম্যাসিডোনিয়া সফর। সফরকালে শ্রীমতী মুর্মু ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গর্ডানা সিলজা নোভোস্কার দাভকোভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী হেস্ট্রিজান মিকস্কি, সংসদের অধ্যক্ষ আফরিম গাসির সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে তার। উত্তর ম্যাসিডোনিয়ার সংসদীয় বক্তব্য রাখবেন তিনি। ভারত উত্তর ম্যাসিডোনিয়া বিজনেস ফোরামেও তার ভাষণ দেওয়ার কথা। সেন্ট স্পাস চার্চ পরিদর্শন করবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি রোমানিয়া পৌঁছবেন। এর আগে গতকাল মলদোভার চিসিনৌতে অনুষ্ঠিত ভারত মলদোভার বিজনেস ফোরামে অংশ নিয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁর এই সফর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ভারতের প্রতিশ্রুতির প্রতিফলন। জ্বালানি ক্ষেত্রে ভারত ও মলদোভার মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বকেও স্বাগত জানান তিনি। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভায় বক্তব্য রাখবেন। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে পানামার বিদেশমন্ত্রী জ্যাভিয়ের এডুয়ার্ডো মার্টিনেস আচা ভাস্কুয়েজের সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে কথা বলেছেন। বৈঠকে ডক্টর জয়শঙ্কর লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পানামার গুরুত্বের কথাও তুলে ধরেন। দুই নেতা ব্যবসা বাণিজ্য, উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ একাধিক আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এর আগে শ্রী জয়শঙ্কর বলেন, পানামার বিদেশমন্ত্রীর ভারত সফর দুদেশের মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ে যোগাযোগের ধারাবাহিকতাকে আরও এগিয়ে দেবে।
1: We hope that your visit will further strengthen our relationship across all domains. We had met recently during the 5th India-ASEAN ministerial meeting which the two of us had co-chaired. Your current visit builds on the momentum of high-level exchanges that we've had, and I believe that both our governments, both our leaders are very keen at deepening and widening our partnership.
0: ভারত দেশে তৈরি ডেঙ্গুর প্রথম ভ্যাকসিন অনুমোদন করেছে। ওষুধের গুণমান নির্ধারক কর্তৃপক্ষ ডিসিজিআই টাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার তৈরি ডেঙ্গুর ভ্যাকসিন কিউডেঙ্গার বাজারে বিক্রির অনুমতি দিয়েছে। মশাবাহিত রোগ ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে টাকেদা দাবি করেছে। 4 থেকে 60 বছর বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া যাবে। এক্ষেত্রে কোনো ব্যক্তি আগে ডেঙ্গুতে আক্রান্ত হলেও এই টিকা নিতে পারবেন। 4 ধরনের ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে এই টিকা কাজ করবে। ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, ব্রাজিল, ইন্দোনেশিয়া এবং আর্জেন্টিনা সহ 40টিরও বেশি দেশে এই ভ্যাকসিন অনুমোদিত হয়েছে।

0: ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হওয়ার সময় এমভি গোল্ডেন লিও জাহাজে হামলার ঘটনা তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় চার ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় জাহাজটিতে পাঁচজন ভারতীয় সহ মোট ১৭ জন ক্রু সদস্য ছিলেন। বাণিজ্যিক জাহাজে হামলা চালানো, নিরীহ নাগরিকদের জীবন বিপন্ন করা কিংবা নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় বলে জানিয়েছে মন্ত্রক। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে বার্ধক্য ও বিধবা ভাতা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। পয়লা অগস্ট থেকে তা কার্যকর হবে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি এনএসপি এর আওতায় এই মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হল। পঞ্চায়েত দপ্তর থেকে গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। এতে বলা হয়েছে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ভাতার টাকা পৌঁছে যাবে। উল্লেখ্য, রাজ্য সরকার আগেই ভাতা বৃদ্ধির কথা জানিয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের জনগণ যে ভরসা ও বিশ্বাস নিয়ে তাঁর সরকারকে নির্বাচিত করেছে তাদের সেই প্রত্যাশা পূরণ করাই তাঁর সরকারের অঙ্গীকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১৯৯৩ এর ২১শে জুলাই পুলিশের গুলি চালনার ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত রিপোর্ট গতকাল বিধানসভায় পেশ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে কমিশনের সুপারিশ কার্যকর না করা, রিপোর্ট প্রকাশে বিলম্ব এবং ক্ষতিপূরণ না দেওয়া সহ একাধিক অভিযোগ তোলেন তিনি। একুশে জুলাইয়ের ওই ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ওই ঘটনায় আইনসম্মত ও পূর্ণাঙ্গ তদন্ত হয়নি, বহু গুরুত্বপূর্ণ নথিও পাওয়া যায়নি।
1: মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন? তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি। কমিশন বিচক্ষণতার সঙ্গে দেখতে পেয়েছে যে রাইটার্স বিল্ডিং থেকে বহু দূরে অবস্থানরত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য গুলি চালনার প্রয়োজন ছিল না। রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল, যেখানে গুলি চালনা হয়েছিল তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। যে গুলি চালনা হয়েছিল তার সবকটি ছিল অপ্রয়োজনীয়, উস্কানিবিহীন এবং অযৌক্তিক।
0: ডাকযোগে ভোটদান বা পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা এর উদ্বোধন করবেন। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল আইডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে পশ্চিমবঙ্গের ২৪টি নির্বাচনী জেলার আধিকারিকরা উপস্থিত থাকবেন। ভারতের পাশাপাশি অন্যান্য দেশের নির্বাচনের সঙ্গে যুক্ত প্রশাসনিক আধিকারিক, নীতি নির্ধারক, শিক্ষাবিদ এবং নির্বাচন বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন। জম্মু কাশ্মীরে একটানা বৃষ্টি, হড়পাবান ও ভূমিধসে গতকাল এক মহিলা ও তার দুই শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে গত তিন দিনে মৃতের সংখ্যা বেড়ে হল ২৩, এখনও ৭ জন নিখোঁজ। উপরাজ্যপাল মনোজ সিনহা কয়েকটি জায়গায় ইতোমধ্যেই পরিস্থিতি পর্যালোচনা করেছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ রাজৌরি ও পুঞ্চের মৃতদের পরিবার পিছু ৬ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তান এবং মুজাফফরাবাদের কিছু অংশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, কোঙ্কন ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। গুজরাট, ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশেও ভারী বৃষ্টি হতে পারে। আফগানিস্তানের পূর্বাঞ্চলের নুরিস্তান প্রদেশে ভারী বৃষ্টির জেরে হড়পাবানে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে, আহত ৮০ জন, ১০০র বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। আফগানিস্তানের জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বন্যায় ওই প্রদেশের গুরুতর ক্ষতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্প্রতি জর্ডনে ২ জন ও ইরাকে ১ মার্কিন সেনা নিহত হবার পর গতকাল ইরানকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। এদিকে ইতোমধ্যেই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেনকমের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালানোর জন্য ইরানের সামরিক তৎপরতা প্রতিহত করার উদ্দেশ্যেই নতুন করে এই আক্রমণ। এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানায় যে তাদের নৌবাহিনী মার্কিন হামলার পাল্টা জবাবে বাহরিন ও কুয়েতে ৩ রাউন্ড ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। আইআরজিসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রাথমিকভাবে তারা বাহরিনের আল শাকির বিমান

0: ঘাঁটিতে আক্রমণ চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ড্রোন রক্ষণাবেক্ষণ ও রিপেয়ার হ্যাঙ্গার ধ্বংস করে দিয়েছে। চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে। ভারতের পিভি সিন্ধু আজ মহিলাদের সিঙ্গলসের রাউন্ড অফ 32 এ স্বদেশীয় উন্নতি হুদার মুখোমুখি হবে। দেবিকা সিহাগো প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতীয়দের মধ্যে রয়েছেন লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি এবং এইচ এস প্রণয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখন উত্তর ম্যাসেডোনিয়ায়। আজ তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। সংসদ ভবনে আজ ইন্ডিয়া সংসদীয় দলের সাপ্তাহিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগের মৃত্যুতে আজ রাজ্যে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ওই সময় রাজ্যে সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সমস্ত ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ থাকবে। তাঁর অকাল প্রয়াণে রাজ্য মন্ত্রিসভা গভীর শোক প্রকাশ করেছে। প্রয়াত পুলিশ মহানির্দেশকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল মন্ত্রিসভার বৈঠকে দু মিনিট নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, গতকাল ডিজি অনুরাগের মৃত্যু হয়। আগরতলায় রাজ্য পুলিশ সদর দপ্তরে তাঁর অফিসের বাথরুম থেকে দেহ উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়না তদন্তের পর ডিজির মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রয়াত পুলিশ মহানির্দেশক অনুরাগের প্রতি আজ শেষ শ্রদ্ধা জানাবে রাজ্য পুলিশ। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সকাল 8:30 আগরতলায় পুলিশ সদর দপ্তরে কফিনবন্দি দেহ নেওয়া হবে। এখানে রাজ্য সরকারের শীর্ষ প্রশাসনিক কর্তারা, বিভিন্ন জনপ্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব শেষ শ্রদ্ধা জানাবেন। পুলিশ বাহিনীর পক্ষ থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত ডিজিকে শেষ শ্রদ্ধা জানানো হবে। পরে প্রয়াত ডিজির দেহ মহাকরণ নেওয়া হবে। সেখান থেকে এমবিবি এয়ারপোর্ট হয়ে বিমানে কফিনবন্দি দেহ দিল্লিতে নেওয়া হবে। অনুরাগের মৃত্যুর পর রাজ্য পুলিশের মহানির্দেশকের দায়িত্ব পেলেন অতিরিক্ত পুলিশ মহানির্দেশক জি এস রাও। গতকাল রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের উপসচিব পি দেববর্মা এক বিবৃতিতে এই আদেশের কথা জানিয়েছেন। সংসদের বাদল অধিবেশন গতকাল থেকে শুরু হয়েছে। লোকসভায় প্রয়াত 6 প্রাক্তন সদস্য এবং কাতারের ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রশ্নোত্তর পর্ব শুরু হলে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অযোধ্যা ইস্যুতে বিরোধীদের বিক্ষোভে লোকসভার অধিবেশন বারবার মুলতুবি করা হয়। রাজ্যসভাতেও একই ইস্যুতে হট্টগোল হয়। লোকসভায় অধ্যক্ষ ওম বিরলা বিরোধী দলের সদস্যদের সভার সুষ্ঠু কার্যক্রমে সহযোগিতা করতে এবং শিষ্টাচার বজায় রাখতে অনুরোধ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি সর্বজনীন স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা লাভ করেছে। গতকাল সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সংসদ চত্বরে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। স্কাইরুট স্টার্টআপ টিমের সাফল্য উল্লেখ করে তিনি বলেন, ভারতের যুব সমাজ মহাকাশে এক নতুন যাত্রার সূচনা করেছে। ভারতের তরুণদের সম্ভাবনা ও আকাঙ্ক্ষা মহাকাশের মতোই অসীম। সংসদের বাদল অধিবেশন ফলপ্রসূ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। আজ সন্ধ্যায় পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির সংলগ্ন নদীঘাটে চতুর্দশ দেবতার স্নানযাত্রার মধ্য দিয়ে শুরু হবে ঐতিহ্যবাহী খার্চি পূজার আচার অনুষ্ঠান। আগামীকাল থেকে 28 জুলাই পর্যন্ত 7 দিনব্যাপী খার্চি পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। উৎসবকে ঘিরে ইতিমধ্যেই মেলা প্রাঙ্গণে প্রস্তুতি জোর কদমে চলছে। উল্লেখ্য, এবছর খার্চি মেলার ভাবনা এক পের মা কে নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। আকাশবাণী আগরতলা কেন্দ্রে গতকাল থেকে শুরু হয়েছে রিপেয়ারিং অফ ডিবিএসএমপিএস কর্মশালা। 5 দিনের এই কর্মশালায় অংশ নিয়েছেন উত্তর পূর্ব রাজ্যগুলোর আকাশবাণী কেন্দ্রের কারিগরি বিভাগের আধিকারিক ও কর্মীগণ। অনুষ্ঠানে সূচনা করেন উত্তর পূর্বাঞ্চলের কারিগরি বিভাগের উপমহানির্দেশক হেমন্ত নোরেম। তিনি তাঁর ভাষণে আকাশবাণী কেন্দ্রগুলিতে উন্নত প্রযুক্তির যথাযথ ব্যবহারের উপর জোর দেন। কর্মশালায় উপস্থিত ছিলেন আকাশবাণী আগরতলা কেন্দ্রের কারিগরি প্রশাসনিক অনুষ্ঠান বিভাগের প্রধান এবং অন্য কর্মীগণ। টিএফএ পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতরাতের খেলায় ত্রিভেনী সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিভেনী সংঘ 2-0 গোলে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় উত্তর জেলা গোমতী, সিপাহী জেলা, ঊনকোটি ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা

জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পুরীয় বিথিকা দেববর্মা হাইউনি দাংশ ভারত বেবাক্তে গোসিমুংতে ইয়াচাকমং মানে টংহনি শাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী মিয়া সংসদ নিয়ে ওয়াতিমলনি অধিবেশন চেংনা সেকাং কক্তমা থুমনাই রকন মকক্ন শাখা ব স্কাইরুট স্টার্ট আপ টিম নি কাহাম মানমারিনি ক খুরসাউ মন্ত্রী বক্রক শাখা ভারত নি শিকলা হদা নখায়ুঙ্গ কাইশাক কতাল লাম চেঙ্গে রেখা ভারত নি শিকলা আচাই সৌনি রংমারি তেমু চুমা তাবুক নখায়ুং হাইন কুয়ার অংজা সংসদ নি অ অধিবেশন চাষামুগনা অঙ্গান হনে খাকামুংনি ক গো শাখা ব সংসদ নিয়ে ওয়াতিমলনি অধিবেশন মিয়ানিসিমি চেংজাগো লোকসভাও

আকাশবাণী আগরতলা ককতমা পরিও বিথিকা দেববর্মা হাইউনি দাংশ ভারত বেবাক্তে গোসিমুংতে ইয়াচাক মং মানে তঙ্গহনি শাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি মিয়া সংসদ নি ওয়াতেমলনি অধিবেশন চেংনা সুকাং ককতমা থুমনাই রকন মকক্ন শাখা বো স্কাইরুট স্টার্ট আপ টিম নি কাহাম্মান মারিনি ক খুরসাউই মন্ত্রী বক্রক শাখা ভারত নি শিকলা হদা নখায়ুঙ্গ কাইশাক কতাল লাম চেঙ্গে রেখা ভারত নি শিকলা আচাই সৌনি রংমারি তেমু চুমা তাবুক নখায়ুংহাইন কুয়ার অংজার সংসদ নি অধিবেশন চাষামুগনা অঙ্গা নহনে খাকামুংনি ক গো শাখা ব সংসদ নিয়ে ওয়াতেমল নিয়ে অধিবেশন মিয়া নিসিমি চেঞ্জাগ লোকসভাও থুইজাকা নাগাতে থুইজাক আগিনি খড়গদোক আদং তে কাতারনি ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানিনি বুখাক বরম ইয়াফার জাখা সুংমুং ককফিল রুমুং চেঞ্জাখে নিট আঞ্চুকমুংনি সুংমুং কাংবলাই কেশু কেরেংতে অযোধ্যা ইস্যুনতৈনাই ক্যাবেংনাই বদল রুগ্নি খরাংতি সামাবাই লোকসভা অধিবেশন ওয়াই কবাং মথাক তনি যাগ রাজ্যসভা বা অইস্যুনতৈন খরাংতি সালাইমুং অঙ্গ লোকসভা নি স্পিকার ওম বিল্লা ক্যাবেংনাই বদলনি আদং রুগ্ন পান্ডানো তঙ্কচাংতাই পাইরেনানি চুবানানি কৈমুং নারুগ হাস্তে পুলিশ নি দাগিফাং অকরা অনুরাগ থেজামাবাই তিনি হাস্তে ও বসংখা খামানি পালাইনানি চংখা হাস্তে হাপাং অজরা হাস্তে নি বসংবানা কষা কারিজাক তঙ্গানো তে হুকুমো পান্দারো যতন মোথাকজাক তঙ্গানো অ থেজামাবাই ন হাস্তে মন্ত্রিসভা খা খামানি ফুনুকা থুইজানাই দাগিফাং অকরানো মৈতুখলাই মিয়া মন্ত্রিসভানি আচুকলাই মাও সতীনৈ সিরিং সরব পালাইলাইখা মিয়া আগরতলা হাস্তে পুলিশ সদর নাইকুঙ্গ বিনি হাবানুকনি শাক সরাং নগ বিনি মাং মানো বন লগি লগিন আগরতলা জিবি শাখাম নগ তলাঙ্গাই থাকে শাক নাইনের বন থৈকা হনে শাকলাইখা হাস্তে পুলিশ নি দাগিফাং অকরা অনুরাগ থেজামাবাই তিনি পাইথাংনি খা খামানি ইয়াফারানো হাস্তে পুলিশ পুলিশ সদর বেডেক শাকলাইখা ফুংনি দামচার তামুই সতী থামচিও আগরতলানি পুলিশ সদর বেডেক ও মাংকথে তুবু জাগানো আরো হাস্তে হাপাংনি কুচুক বেরেমনি প্রশাসননি আদংসং জুদা জুদা লুকু আদংতে আলাইদা মুঙ্গনাং আদং রক পাইথাংনি খা খামানি বরম ইয়াফারানো পুলিশ নাইমথাংনি বুখাকতে রাষ্ট্রীয় বরম ইয়াফারানো আবুনি উলো তাংন কতর তেলাং জাগানো তাই পাইথাগ আগরতলা বীরখং খলানি সিমি দিল্লিও অনুরাগ থৈমানি ইয়াগুলো হাস্তে পুলিশ নিয়ে দাগিফাং অকরানি বার্জা মানখা পুলিশ নিয়ে আলাইদা দাগিফাং জি এস রাও মিয়া হাস্তে হাপাংনি প্রশাসনের সচিব ইয়াকচু পি দেববর্মা অকক তুমানো শাকলাইখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অতালনি নৈচিতক শালমানি কক্তিশালনি ফুং দামচি সহ আকাশবাণী নিয়ে মান কি বাত পান্দাও হা কতরতে বই হা কত নিলুকুরক বাই ককলাম শালায়ান অবঙ্গানে মন কি বাত নি ফিল সারা থামচিতক বেরেমে পান্দা মন্ত্রীবক্রক লুকুরক নবরগ্নি ওয়ান সুকমা খাকামাকক মন কি বাত রহনানি বাগে কবখা মাইগভ ওপেন ফোরাম এবাখে নমো এপসো লুকুরক ওয়ানসুক মুরগ্ন রহরে মানানো টোল ফ্রি নম্বর 1800117800 ও নাম্বার কল খেলাই হিন্দি এবার ইংরাজি বাই ওয়ানসুক মুরগ্ন রেকর্ড খেলাই মানানো আবনো কারিব 1922 নম্বর মিস কল রিউ যে লিঙ্ক মানানো আরব এস এম এস খেলাই মানবায়ন ফোন লাইন অতালনি বুসকাং শাল নই চিবরি শালমারি জোড়া ফিয়কজাক তঙ্গানো তিনি সানজা জোড়াও কচাম আগরতলা নি চিব্রিমতাই খনি সাইদ্রা তৈমাও চিব্রিমতাই নতুকুড়ি জাগানো আরো নিবিশিং তিন চেঙ্গজাগানো শিরিশি তিনি খাচি তের খনা নিসেমে নৈচিচার জুলাই জোড়া শালসনি রমৈন্য অবাণিক সঞ্চা জাগানে তাখলাই অতে নিয়ে ওয়ানসুক টাঙ্গা এক পের মা কি নাম আকাশবাণী আগরতলা কেন্দ্র মিয়া নিসেমি চেঞ্জাখা রিপেয়ারিং অফ দ্য বি এস এম পি এস লয় খেলাইমুং শালবার রমৈ চলিনায় অ লয় খেলাইমুং শালচি শালকা আমচানি আকাশবাণী কেন্দ্রনি ইঞ্জিনিয়ার বেডিকনি অফিসার রক্তে সেবুক রক মানজাখা অ শালনি পান্দানো চেঙ্গে রেখা শালচি শালকা আমচানি আকাশবাণী ইঞ্জিনিয়ার বেডিকনি দাগিফাং অক্রাইয়াকচু হেমন্ত নুরেম ককনারক থানি থাঙ্গে আরো বসাকা আকাশবাণী কেন্দ্র কতাল তাংসেপ সামঙ্গ ফুনাংনানি শাখা ফান বক্সিনখা লয় খেলাইমং পান্দাও আকাশবাণী কেন্দ্রনি জুদা জুদা বেডিকনি আদং রোগব আরো মানজাখা মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানী উলনি বেরেমো মিয়া লেফুঙ্গা ব্লকনি রাজঘাট হেলথ সাব সেন্টারও শাখাম শিবির কাইসা সংসা জাখা আরো জুদা জুদা বেরেমনি ক্যান্সার স্ক্রিনিং রক আমযোগই নাইজাখা টিএফআই বাই নাইকলচাক অরণি নৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইমুঙ্গ মিয়া হরনি থংমাও ত্রিবেণী সংঘ কপ্লাই ইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসারজাক থংমাও ত্রিবেণী সংঘ নৈবুক চাগুলনি ফেরবাই বীরেন্দ্র ক্লাব ন মেচেনখা বুসকাং দামনি চিব্রিয় শালচি গুমতি সিপাহী চোলা অনুকুটিতে শালগ্রা হাঙ্করো কবাং ওয়াতে ওয়াউই মানুহনে হজাক মংরিখা নবার তৈবার নাইখুং তিনি শালনি শাকানি তংমারি থামচিনি ডিগ্রি সেলসিয়াসনি গানাগি

0: আকাশবাণী আগরতলা। সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, সবাইকে সকালবেলার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অভিজ্ঞাপন। আজ অভিজ্ঞাপন উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি নিতাই,
1: আর আমি রাহুল। শ্রোতা বন্ধু, নতুন দিনের এই নরম আলো যেন ধীরে ধীরে আমাদের মনকেও আলোকিত করে তোলে। রাতের সব ক্লান্তি, দুশ্চিন্তা আর অস্থিরতা পেরিয়ে ভোর আসে একটুখানি শান্তির বার্তা নিয়ে। এই সময়টুকু শুধু নিজের জন্য, একটু থামার, একটু অনুভব করার। শ্রোতাবন্ধু, আমাদের জীবন প্রতিদিনই ব্যস্ততার ছন্দে এগিয়ে চলে। কাজ, দায়িত্ব, চিন্তা সব মিলিয়ে কখনো কখনো মন ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু ঠিক এই ভোরের মতোই আমাদের মনও চাই একটুখানি নীরবতা, একটু স্বস্তি। মনে রাখবেন, সবসময় সমাধান একদিনই হয় না, কিন্তু প্রতিটি নতুন দিন আমাদের নতুন করে শুরু করার সুযোগ করে দেয়। শ্রোতাবন্ধু, চেষ্টা করুন আজকের দিনটা শুরু করতে কিছু ইতিবাচক চিন্তা দিয়ে। হয়তো এক কাপ চা হাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশটা দেখুন, কিংবা কিছুক্ষণ নিজের প্রিয় গানটি শুনুন। নিজেকে বলুন, আমি ভালো আছি, আমি পারব। মানসিক শান্তি বাইরে কোথাও নেই, সেটি আমাদের ভেতরেই লুকিয়ে থাকে। শুধু একটু সময় দিতে হয়, একটু যত্ন নিতে হয় নিজের মনটার। আজকের এই দিন হোক ধীর, স্থির, আরো সুন্দর। নিজের প্রতি যত্নশীল হন, অন্যদের প্রতিও ছড়িয়ে দিন ভালোবাসার আরো সহানুভূতি। শ্রোতাবন্ধু, মানসিক শান্তি এবং মানসিক সুস্থতার চেয়ে বড় শান্তি আর কিছুই হতে পারে না।
0: আজ 21 জুলাই, 1883 সালের এই আজকের দিনটিতেই কলকাতার বুকে উদ্বোধন হয় ভারতের অন্যতম ঐতিহাসিক রঙ্গমঞ্চ স্টার থিয়েটার, যা বাংলা নাট্য জগতের বিকাশে এক নতুন যুগের সূচনা করে। প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষের নেতৃত্বে প্রতিষ্ঠিত এই নাট্যমঞ্চে অভিনয় করেছিলেন কিংবদন্তী অভিনেত্রী বিনোদিনী দাসী সহ তৎকালীন বহু খ্যাতনামা শিল্পী। স্টার থিয়েটার শুধু নাটক মঞ্চস্থ করার স্থানই ছিল না, বরং এটি বাংলা সংস্কৃতি, সাহিত্য ও অভিনয় কলার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। এখানে অসংখ্য কালজয়ী নাটকের সফল মঞ্চায়ন হয়েছে, যা ভারতীয় রঙ্গমঞ্চকে সমৃদ্ধ করেছে। পরবর্তীকালে এই ঐতিহাসিক নাট্যমঞ্চের নাম পরিবর্তন করে বিনোদিনী থিয়েটার রাখা হয়। বাংলা নাট্য অঙ্গনে বিনোদিনী দাসীর অসামান্য অবদানকে সম্মান জানিয়ে ভারতের নাট্য ইতিহাসে স্টার থিয়েটারের উদ্বোধন আজও এক গৌরবময় অধ্যায় হিসেবে স্মরণীয়।
1: শ্রোতাবন্ধু, ইতিহাসের পাতা আরও নানান কথা বলছে আজকের দিনকে নিয়ে। আজকের দিনে যোগ ভক্তি মার্গের সিদ্ধ সাধক ধ্যান প্রকাশ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেছিলেন 1877 খ্রিস্টাব্দে। আজকের দিনে স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী মনোরঞ্জন ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন 1909 সালে। আজকের দিনে বিশিষ্ট ভারতীয় কবি এবং ঔপন্যাসিক উমাশঙ্কর যোশী জন্মগ্রহণ করেছিলেন 1911 খ্রিস্টাব্দে। ভারতীয় গীতিকার আনন্দ বক্সী আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1930 খ্রিস্টাব্দে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চান্দু বর্দে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1934 খ্রিস্টাব্দে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতন চৌহান, আর সালটা ছিল 1947।

0: ভারতীয় গায়ক এবং গীতিকার অমর সিং চমকিলা আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1960 সালে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় অভিনেতা আদিত্য শ্রীবাস্তব 1968 সালে। শ্রোতাবন্ধু, একইভাবে আজকের দিনে আমরা অনেক বিশিষ্টজনদের হারিয়েছিলাম, যেমন বাঙালি সঙ্গীতজ্ঞ দীনেন্দ্রনাথ ঠাকুর, তাকে আজকের দিনে হারিয়েছিলাম 1935 সালে। আজকের দিনে আরও অনেক ঘটনা ইতিহাসের পাতায় সাক্ষী রয়েছে।
1: এবারে চিঠিপত্রের ঝাঁপিটা খোলা যায়। প্রথম যে চিঠিটি রয়েছে, এই চিঠিটি পাঠিয়েছেন নাজির হোসেন বিশ্বাস, চুয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। প্রিয় অভিজ্ঞাপন, ষাট উর্দ হরিহরবাবুর বাড়ির লাগোয়া উন্মুক্ত সবুজ মাঠ, চৌ চাকলা খেলার উপযুক্ত, ছেলেরা সকাল বিকাল ঘুরে ফিরে এখানেই আসে ব্যাট বল হাতে, লেগে পড়ে বল পেটাতে, ব্যাটসম্যান 4-6 হাঁকালি ছেলের দল উচ্চস্বরে চেঁচিয়ে উঠে বাউন্ডারি। তাতে হরিহরবাবুর মন আঘাত ঘটে। সেদিন হরিহরবাবু 20 বছরের ব্যারিস্টারি জীবনে কোর্টে প্রথম হারলেন, স্বভাবতই মেজাজ উত্তপ্ত, কড়াইয়ের মতো গরম, হার বলে কথা। হরিহরবাবু কেবিনে বসে সবে আইনের বইখানা খুলছেন, পাশের প্লেটে রাখা ধুমায়িত কফি। এমন সময় একটা হল্লা সহ চিৎকার, ছক্কা, তারপরই জানালার সার্সি ভাঙার ঝনঝন শব্দ, নিমেষে কফির কাপ ছিটকে পড়ল নেচে। ঘাড় তুলে তাকাতেই একটা ক্রিকেট বল পায়ের কাছে এসে থামল। ছেলেরা চোখ মুখ আধার করে দাঁড়িয়ে, হরিহরবাবু গুটি গুটি পায়ে ওদের কাছে এগিয়ে গেলেন, হাতে ধরা বলটা, গম্ভীর হয়ে বললেন, কোন ব্যাটসম্যান মেরেছিল, ওভার বাউন্ডারি? সবাই চুপচাপ দেখে হরিহরবাবু এগিয়ে গেলেন। তুমি ব্যাট করতে ভালোবাসো? বেশ, আমি বল করছি। এই তোমরা সবাই ফিল্ডিংয়ে যাও। সঙ্গে সঙ্গে ছেলেদের মুখের আধার কেটে সূর্যের আলোই ভেসে গেল, শুরু হলো ক্রিকেট। হরিবাবু যেন ঠিক 16 বছরের ছেলের মতো বল হাতে ছুটছেন, হাসছেন, সবুজ ঘাস ড্রাইভ দিয়ে বল ধরছেন। খেলা শেষে সবাইকে কাছে ডেকে সবুজ ঘাসে বসে গল্প শুরু করলেন, আজ আমার আমিকে খুঁজে পেলাম, হারিয়ে ফেলেছিলাম নিজেকে, তোমরা ফিরিয়ে দিলে আমার 16-র উন্মাদনা। তারপর বলল, অত কিম পর। ইতি নাজির হোসেন বিশ্বাস, চুয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ।
0: শ্রোতাবন্ধু, এবারে যে চিঠিখানি আমার হাতে রয়েছে সেই চিঠি পাঠিয়েছেন শক্তিশঙ্কর সামন্ত, ধারসা কাঁচিপাড়া, হাওড়া থেকে। বন্ধু লিখেছেন, সুন্দর সমীবেশ, বৈদিক সাহিত্যে জাগতিক ভোগ বা জীবনের সীমাবদ্ধতা নিয়ে আলোচনার পর অত কিম, তথা এই পরিণতি কি বা এতে শেষ পর্যন্ত কি লাভ, এহেন প্রশ্ন করা হতো। বর্তমান সময়ে এই বিষয়টি নিয়ে প্রশ্ন এবং এর মূল্যায়ন যে জরুরি তা বলার অপেক্ষা রাখে না। অত কিম প্রশ্নটির মধ্যে রয়েছে পার্থিব অর্জনের সীমাবদ্ধতার বোধ, চূড়ান্ত সত্যের অনুসন্ধান, আত্মজিজ্ঞাসা এবং বৈরাগ্যের সূচনা। বিষয়টিকে নিয়ে আরও অন্যভাবে ভাবা যেতে পারে, যেমন এই সমাজেই সংখ্যাগরিষ্ঠ দুঃখী

0: বিশ্বের পাশাপাশি বহু মানুষ অনেক ধন সম্পদ অর্জন করছে। তারা নিজেকে প্রশ্ন করছে কি এরপর কি, কিংবা অপরিসীম ক্ষমতার অধিকারী হয়ে অথবা খ্যাতির শিখরে পৌঁছে প্রশ্ন করছে এরপর কি। সত্যি বলতে কি, শব্দ বন্ধটির প্রণিধানযোগ্য দিকটির কথা আমরা ভাবতে শিখিনি অনেকেই। আমাদের বাহ্যিক সাফল্যের বাইরে নিজের দায়িত্ব কর্তব্য অস্তিত্ব সম্পর্কে অনুধাবন করতে হলে প্রশ্নটির প্রয়োজনীয়তা অসীম। বন্ধু, আমাদের বোধহয় আরও সহজভাবে বোঝার চেষ্টা করা দরকার, আমরা আসলে কি করছি। এক শ্রেণীর মানুষ আরও চাই করে দিকবিদিক জ্ঞান শূন্যহীন হয়ে ছুটছে, এর পরিণতি নিয়ে কেউ হয়তো ভাবছেই না। এই পৃথিবীটা আমার নয়, সমগ্র মানব জাতিরও নয়, এই পৃথিবীটা সমগ্র জীবকুলের, এটা ভাবছি কি। যদি এরকম ভাবতে ভাবতে শিখতাম, তবে সমাজে দেশে এবং রাষ্ট্রে রাষ্ট্রে এত বেশি সীমাহীন বৈষম্য অসুন্দর হতো না এই পৃথিবীটা। হ্যাঁ, আমরা তো ভাবতেই পারি শুধু নিজে বেঁচে থাকার মধ্যে কোনো সুখ বা স্বস্তি নেই, সকলকে নিয়ে সকলের মাঝে বেঁচে থাকার মূল্য যে অসীম, এই চূড়ান্ত বোধের দরজায় যেদিন আমরা পৌঁছতে পারব সেই দিন আমাদের সামনে প্রতীয়মান হবে এক জাগতিক বিষয়। মাঝে মাঝে ভাবি আমরা শুধু ছুটতেই শিখেছি, আমাদের ছুটে চলার মাঝে ক্ষণিকের জন্য হলেও যে বিরতি প্রয়োজন, প্রয়োজন নিজেকে প্রশ্নের মুখে দাঁড় করানো, তা আমরা ভাবি কজন। যদি ভাবতাম, তবে আমারই লোভের শিকার হয়ে দুঃখে দৈন্যে শীর্ণ দীর্ণ হতে কি আমাদের প্রতিবেশী ভাইদের দেখতে হতো। শক্তি শঙ্কর সামন্ত, ধারসা, কাজীপাড়া, হাওড়া।
1: এবারের চিঠিটি পাঠিয়েছেন সৌমিত্র মজুমদার, পূর্বাঞ্চল পল্লী, রহরা, উত্তর চব্বিশ পরগনা থেকে। প্রিয় সাথী, অভিজ্ঞাপন, বিষয়টি শোনা মাত্রই বেশ অনেক বছর আগেকার সেই হৃদয় বিদারক ঘটনাটি স্মরণে এসে গেল বন্ধু। তখন আমি সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে স্থানীয় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজে স্নাতক স্তরে ভর্তি হয়েছে। বর্ষার অবসানে সে সময় প্রকৃতিতে তখন শরৎ রানীর কিছুকে আগত প্রায় শারদ পুজোর মহা আনন্দে ক্রমশ আমরা বাঙালি মেতে উঠছে। অথচ সেই মধুর সময় জীবনে এসে গেল সেই মর্মান্তিক সময়। ছোট্ট পরিবারে তখন মাত্র আমরা চারজন, মা বাবা আর আমরা দুভাই, আমি ছোট। হঠাৎ করেই গর্ভধারিণী ভীষণ রকম অসুস্থ হয়ে পড়লেন। কতই বা তার তখন বয়স মাত্র 53। স্থানীয় বড় বড় চিকিৎসকদের চিকিৎসায় সাড়া না পাওয়ায় অবশেষে তাদেরই নির্দেশ ও পরামর্শ মতো বাধ্য হয়ে এক মহালয়ার দিনে কলকাতার নামে একটি সরকারি হাসপাতালে মাকে ভর্তি করালেন বাবা। এদিকে মাথার উপর কেউ নেই, না উপস্থিত বুদ্ধি দেবার মতো কেউ, না আনুষঙ্গিক কোনো রকম সাহায্য। হাসপাতাল থেকে বাবা রাতে ফিরে তাই আমাদের দুভাইয়ের সঙ্গে আলোচনা করতেন। ডাক্তাররা জানাতেন আমার মায়ের প্যানক্রিয়াটিসে ক্যান্সার হয়েছে। আমরা বুঝতাম না, অতকিম দৃষ্টি নিয়ে রোজই ভিন্ন ডাক্তারদের সঙ্গে সলা পরামর্শ করতাম, কিন্তু কোনো আশার আলো দেখতাম না। ভারাক্রান্ত মন নিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে আসতাম। অবশেষে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ভরা পূর্ণিমার সন্ধ্যায় মাকে চিরতরে হারালাম। একেবারে ছন্ন ছাড়া সংসার তখন। বাবাও

0: প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন। কিং কর্তব্য বিমূঢ় আমাদের দু ভাইয়েরও তখন অতকিম পরিস্থিতি। সেসব দিনের কথা ভাবলে সত্যি বলতে কি আজও ভীষণ চমকে উঠি। বিনীত সৌমিত্র মজুমদার, পূর্বাঞ্চল পল্লী, রহরা উত্তর চব্বিশ পরগনা।
1: শ্রোতাবন্ধু, আপনারা জানেন যে রাজ্য পুলিশের প্রয়াত মহানির্দেশক অনুরাগের স্মৃতিতে রাজ্য সরকার আজ সমগ্র রাজ্যে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে। সারা রাজ্যে যেসব সরকারি ভবন রয়েছে সেই ভবনগুলিতে নিয়মিতভাবে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং সব ধরনের সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। শ্রোতাবন্ধু, আমরা এই অভিজ্ঞাপনের পর্ব থেকেও রাজ্য পুলিশের প্রয়াত মহানির্দেশকের অর্থাৎ মহানির্দেশক অনুরাগের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাই।

এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। প্রবীণ শিল্পীদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পে যেসব শিল্পীর বয়স 60 বছর বা তার বেশি, তাদের আর্থিক সহায়তা করার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। যারা রাজ্য বা জাতীয় ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত, আকাশবাণী বা দূরদর্শনের ক্যাটাগরিভুক্ত বা স্বীকৃতিপ্রাপ্ত, যাদের আয় পতি পত্নীর আয়সহ মাসে 6,000 টাকার বেশি নয় বা

0: বছরে 72,000 টাকার বেশি নয় তারা এর জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্রের জন্য তারা নির্দিষ্ট একটি ওয়েবসাইট দেখতে পারেন। আবেদনপত্র আগামী 24 জুলাই 2026 মধ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকার এই ঠিকানায় জমা দিতে হবে।
1: শ্রোতা বন্ধু, আরেকটি তথ্য আপনাদের সঙ্গে ভাগ করি। অরণ্য দুহিতা শ্যামলী ত্রিপুরার কৃতি সন্তান কর্নেল মহিম ঠাকুরের 162তম জন্মজয়ন্তী উপলক্ষে কর্নেল মহিম ঠাকুর স্মৃতি সংস্থার উদ্যোগে আগামীকাল সকাল 10:30 আগরতলাস্থিত কর্নেল চৌমোহনীতে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কর্নেল মহিম ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য কর্নেল মহিম ঠাকুর স্মৃতি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
0: ত্রিপুরা সরকারের কর্মবিনিয়োগ ও জনশক্তি পরিকল্পনা দপ্তরের অধীনস্থ ডিস্ট্রিক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ওয়েস্ট ত্রিপুরার উদ্যোগে চাকরি পাওয়ার বিভিন্ন পরীক্ষা ও ইন্টারভিউর প্রস্তুতির জন্য বিনামূল্যে চাকরি প্রত্যাশীদের কোচিং করানো হবে। এই কোচিংয়ে মোট 20 দিনের হবে, যেখানে প্রতিদিন 3 ঘন্টা ক্লাস সকাল 11টা থেকে থাকবে। কোচিংয়ের ভেন্যু হচ্ছে নিচতলা শ্রমভবন অফিস লেন আগরতলা। সরকারি ছুটির দিনে ক্লাস বন্ধ থাকবে। ইচ্ছুক প্রার্থীরা উল্লেখিত অফিসের রেজিস্ট্রেশন রুমে 23 জুলাই 2026 ইংরেজি তারিখের মধ্যে যোগাযোগ করতে পারবেন।
1: শ্রোতাবন্ধু, এবারে কাজের খবরে নজর রাখি। কাজের খবরে প্রথমেই জানিয়ে দিচ্ছি যে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের রিক্রুটমেন্ট সেল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আওতাধীন ওয়ার্কশপ ডিভিশন এবং ইউনিটগুলিতে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অধীনে নির্দিষ্ট ট্রেডগুলিতে প্রশিক্ষণ প্রদানের জন্য অ্যাক্ট অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগের উদ্দেশ্যে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। শূন্যপদের সংখ্যা 6,777টি। বিভিন্ন ক্যাটাগরির জন্য শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। বয়সসীমা হতে হবে 19/8/2026 তারিখ অনুযায়ী প্রার্থীদের ন্যূনতম বয়স 15 বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স 24 বছর অতিক্রম করা যাবে না। তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী উচ্চ বয়সসীমায় শিথিলতা রয়েছে। প্রার্থীরা আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট nfr.indianrailway.gov.in আপনারা দেখে নিতে পারেন। আবেদন করার শেষ তারিখ আগামী মাসের 19 তারিখ।
0: আরও কিছু কাজের খবর রয়েছে, আর সেই কাজের খবরগুলো আপনাদের একে একে জানিয়ে দিচ্ছি। ভারতের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক প্রতিষ্ঠান গ্লোবাল 500 তালিকাভুক্ত কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে দেশের জন্য দক্ষতা উন্নয়নের উদ্যোগে একটি অংশ হিসেবে শিক্ষানবিশ আইন 1971 এর অধীনে পানিপাত রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ইউনিটে শিক্ষানবিশ হিসেবে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। আর পদের নাম ও বিজ্ঞপ্তি, শূন্য পদের সংখ্যা শিক্ষানবিশ। এই পদে মোট পদ রয়েছে 1,450টি, আর কারিগরি শিক্ষানবিশের শূন্যপদ রয়েছে 693টি। অ্যাটেন্ডেন্ট অপারেটরের শূন্যপদ রয়েছে 274টি। ফিটারের শূন্যপদ রয়েছে 314টি পদ। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের 30টি পদ, অ্যাকাউন্ট্যান্টের 2টি পদ, ডাটা এন্ট্রি অপারেটরের রয়েছে 73টি পদ, টেকনিশিয়ান শিক্ষানবিশের রয়েছে 757টি পদ।

0: রাসায়নিক এই পদে রয়েছে 327টি পদ, যান্ত্রিকের জন্য রয়েছে 83টি পদ, বৈদ্যুতিকের জন্য রয়েছে 277টি পদ, যন্ত্রাংশ সারাইয়ের জন্য রয়েছে 70টি পদ। আর অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 12 আগস্ট 2026। আরও কিছু কাজের খবর। রয়েছে ত্রিপুরা হাইকোর্টে গ্রুপ ডি পিয়ন পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আর এক্ষেত্রে বেতনক্রম রয়েছে ফিক্সড পে 12,000 টাকা, আর পে স্কেল 16,000 টাকা, পে ম্যাট্রিক্স লেভেল 1 TSCS 2018 অনুযায়ী। আর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ কম্পিউটার জ্ঞান থাকলে সেটার বাড়তি সুবিধা রয়েছে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার জন্য ফি দিতে হবে 300 টাকা। এসসি এসটির জন্য রয়েছে 150 টাকা।
1: শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তরের দেওয়া আগামী 24 ঘন্টার পূর্বাভাস কি রয়েছে। আগামী 24 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আজ আকাশ অংশত মেঘলা থাকবে। রাজ্যের উত্তর দক্ষিণ ঊনকোটি সিপাহীজলা এবং গোমতী জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 31.7 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 25.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 78%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 3.8 মিলিমিটার।

0: তাহলে আজকের মতো অভিজ্ঞাপন থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে। আজ অভিজ্ঞাপন উপস্থাপনায় আপনাদের সঙ্গে ছিলাম আমি নিতাই,
1: আর আমি ছিলাম রাহুল। শ্রোতাবন্ধু, আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং এরপর শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে।

ভৈরব রাগে শুনলেন বেহালাবাদন। শিল্পী ছিলেন সৌমক চক্রবর্তী। আকাশবাণী আগরতলা, এখন দেশবন্ধন অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম শিল্পী স্বাগত।

সমবেত কণ্ঠে শুনলেন সর্বশেষ দেশাত্মবোধক এই গানখানি। এরই সঙ্গে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনে এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা, এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনবেন।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, সংসদ ভবনে আজ এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখন উত্তর ম্যাসিডোনিয়ায়। আজ তিনি সেদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

0: করবেন। ইউক্রেনের বন্দর থেকে রওনা হওয়া এমভি গোল্ডেন লিও জাহাজে হামলায় চার ভারতীয় নাগরিকের নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি পণ্যের ওপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করেছে। ডাকযোগে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরো অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। নতুন দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে 118 জন পুলিশ কর্মী আহত। চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে, ভারতের পিভি সিন্ধু এতে অংশ নেবেন। আসছে বিস্তারিত খবরে। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সভায় বক্তব্য রাখবেন। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। নরেন্দ্র মোদী একটানা সবচেয়ে দীর্ঘ সময় নির্বাচিত প্রধানমন্ত্রী থাকার রেকর্ড অর্জনের জন্য সভায় এনডিএ জোটের সদস্যরা একটি অভিনন্দন সূচক প্রস্তাব পাশ করবেন বলে জানা গেছে। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসেডোনিয়ায় পৌঁছেছেন। কোন ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম উত্তর ম্যাসেডোনিয়া সফর। শ্রীমতী মুর্মু ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি গর্ডানা সিলজানোভস্কা দাফকোভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী হিস্ট্রিজান মিকোকস্কি, সংসদের অধ্যক্ষ আফ্রিম গাসির সঙ্গেও তাঁর সাক্ষাতের কর্মসূচি রয়েছে। উত্তর ম্যাসেডোনিয়ার সংসদেও বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি। ভারত উত্তর ম্যাসেডোনিয়া বিজনেস ফোরামেও তাঁর ভাষণ দেওয়ার কথা। সেন্ট স্পাস চার্চও পরিদর্শন করবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি রোমানিয়া পৌঁছবেন। এর আগে গতকাল মলদোভার চিসি নৌতে ভারত মলদোভা বিজনেস ফোরামে অংশ নিয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁর এই সফর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ভারতের প্রতিশ্রুতির প্রতিফলন। জ্বালানি ক্ষেত্রে ভারত ও মলদোভার মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বকেও স্বাগত জানান তিনি।
1: I am greatly encouraged by the growing cooperation. There is immense potential for collaboration across diverse sectors such as digital technologies, artificial intelligence, cyber security, fintech, digital public infrastructure, infrastructure development, renewable energy, advancement of manufacturing, logistics, agriculture, food processing, pharmaceuticals, biotechnology. Indian companies are interested in participating in the development projects of Moldova in energy sector, including solar energy, battery storage, smart grids, green hydrogen.
0: বিদেশমন্ত্রী ড সুব্রহ্মণ্যম জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে পানামার বিদেশমন্ত্রী জাভিয়ের এডুয়ার্ডো মার্টিনেজ আচা ভাস্কুয়েজের সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে কথা বলেন। বৈঠকে ড জয়শঙ্কর লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পানামার গুরুত্বের কথাও তুলে ধরেন। দুই নেতা ব্যবসা বাণিজ্য, উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ একাধিক আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এর আগে শ্রী জয়শঙ্কর বলেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এতে আরো জোরদার হবে।
2: We hope that your visit will further strengthen our relationship across all domains. We had met recently during the 5th India SICA ministerial meeting, which the two of us had co-chaired. Your current visit builds on the momentum of high-level exchanges that we've had, and I believe that both our governments, both our leaders are very keen at deepening and widening our partnership.
0: ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হওয়ার সময় এমভি গোল্ডেন লিও জাহাজে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় চার ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় জাহাজটিতে 5 জন ভারতীয় সহ মোট 17 জন ক্রু সদস্য ছিলেন। বাণিজ্যিক জাহাজে হামলা চালানো, নিরীহ নাগরিকদের জীবন বিপন্ন করা কিংবা নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় বলে মন্ত্রক জানিয়েছে। পাশাপাশি বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনে অবস্থিত ভারতীয় মিশন যথাযথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তায় সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। ভারত সরকার নিহত ভারতীয় নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্প্রতি জর্ডনে 2 জন ও ইরাকে 1 মার্কিন সেনা নিহত হওয়ার পর গতকাল ইরানকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। এদিকে ইতিমধ্যেই মার্কিন সেনাবাহিনী

বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্ট কমের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোর জন্য ইরানের সামরিক তৎপরতা প্রতিহত করার উদ্দেশ্যে নতুন করে এই আক্রমণ। এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানায়, তাদের নৌবাহিনী মার্কিন হামলার পাল্টা জবাবে বাহরিন ও কুয়েতে 3 রাউন্ড ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি পণ্যের ওপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 1930-এর শুল্ক আইনের আওতায় এই শুল্ক আরোপ করা হল। আমেরিকার পণ্যের ওপর কানাডার বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত। এদিকে কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো চুক্তির আওতায় 3 দেশের মধ্যে যে অবাধ বাণিজ্যের সমঝোতা হয়েছিল, মার্কিন শুল্ক আরোপ তার সরাসরি লঙ্ঘন করেছে বলে দাবি করেছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তাদের শ্রমিক, কৃষক, ব্যবসায়ী ও শিল্পপতি এবং সাধারণ পরিবারের স্বার্থ সুরক্ষিত রাখতে সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামকে অভিনন্দন জানিয়েছেন। কিয়ের স্টারমারের পর লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ও ব্রিটেন বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা সহ একাধিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পরিধি বৃদ্ধি করেছে। বালুচিস্তানে এক নাবালিকা সহ 4 জনের নিখোঁজ হওয়ার ঘটনায় পাকিস্তানি সেনার ভূমিকা রয়েছে বলে মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে। বালুচিস্তানের পাঙ্ক প্রদেশের সাধারণ মানুষের নিরুদ্দেশের ঘটনার তীব্র নিন্দা করেছে এই সংগঠনগুলি। আজকের প্রসঙ্গে এবারে শুনবেন বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প, এই নিয়ে একটি আলোচনা। জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ডাকযোগে ভোটদান বা পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট ও ইন্টারন্যাশনাল আইডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে রাজ্যের 24টি জেলার আধিকারিকরা উপস্থিত থাকবেন। সম্মেলনের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলাম মিনা। ভারতের পাশাপাশি বিভিন্ন দেশের নির্বাচন প্রশাসক, নীতি নির্ধারক, শিক্ষাবিদ ও নির্বাচন বিশেষজ্ঞরাও এতে অংশ নেবেন। পশ্চিমবঙ্গে বার্ধক্য, বিধবা ভাতা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হচ্ছে। 1 আগস্ট থেকে তা কার্যকর হবে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি MSAP-র আওতায় এই মাসিক ভাতা 500 টাকা করে বাড়ানো হল। পঞ্চায়েত দপ্তর থেকে গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। বিজেপির জাতীয় তথ্য ও প্রযুক্তি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য বলেছেন, বছরের পর বছর পশ্চিমবঙ্গের দরিদ্র প্রান্তিক মানুষ বিভিন্ন সামাজিক সুরক্ষার সুবিধে থেকে বঞ্চিত ছিলেন। বর্তমান বিজেপি সরকার তাদের নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতির মতো সামাজিক কল্যাণমূলক পেনশনের পরিমাণ বৃদ্ধি করায় তাদের সুসংহত জীবনযাপনের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব হল। 1993-এর 21 জুলাই পুলিশের গুলিচালনার ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত রিপোর্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় পেশ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে কমিশনের সুপারিশ কার্যকর না করা, রিপোর্ট প্রকাশে বিলম্ব এবং ক্ষতিপূরণ না দেওয়া সহ একাধিক অভিযোগ তোলেন তিনি। হতাহতদের জন্য নতুন করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিকে 21 জুলাই ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে কলকাতায় 3টি রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছে। অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অবিরাম বৃষ্টির জেরে রাজ্যের নদীগুলিতে জলস্তর বেড়েছে, মৃতের সংখ্যা 10। মেঘালয়ের অবস্থাও আশঙ্কাজনক। রাজ্যে মহেন্দ্রগঞ্জ ও রিভোই জেলায় একটানা বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। জম্মু কাশ্মীরে একটানা বৃষ্টি, হরপাবান ও ভূমিধ্বসে গতকাল এক মহিলা ও তার 2 শিশুসহ 11 জনের মৃত্যু হয়েছে। নতুন দিল্লিতে গতকাল এক বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। বিক্ষোভকারীদের আক্রমণে 118 জন পুলিশকর্মী আহত হন। দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশকর্মীদের আক্রমণের পাশাপাশি তাদের গাড়ি ও অন্যান্য সরকারি গাড়ি এবং সম্পত্তি ভাঙচুর করে।

0: মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে এই প্রতিবাদ বিক্ষোভ চলেছে। চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে। ভারতের পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসের রাউন্ড অফ 32 এ স্বদেশীয় উন্নতি হুদার মুখোমুখি হবেন। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 10:10।
1: আকাশবাণী আগরতলা, এবারে সংবাদ শিরোনাম। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগের মৃত্যুতে আজ রাজ্যে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ওই সময় রাজ্যের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সমস্ত ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ থাকবে। অনুরাগের মৃত্যুর পর রাজ্য পুলিশের মহানির্দেশকের দায়িত্ব পেলেন অতিরিক্ত পুলিশ মহানির্দেশক জি এস রাও। গতকাল রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের উপসচিব পি দেববর্মা এক বিবৃতিতে এই আদেশের কথা জানিয়েছেন। সংসদের বাদল অধিবেশন গতকাল থেকে শুরু হয়েছে। প্রশ্নোত্তর পর্ব শুরু হলে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অযোধ্যা ইস্যুতে বিরোধীদের বিক্ষোভে লোকসভার অধিবেশন বারবার মুলতবি করা হয়। রাজ্যসভাতেও এই একই ইস্যুতে হই হট্টগোল হয়। লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লা বিরোধী দলের সদস্যদের সভার সুষ্ঠু কার্যক্রমে সহযোগিতা করতে এবং শিষ্টাচার বজায় রাখতে অনুরোধ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি সর্বজনীন স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতা লাভ করেছে। গতকাল সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সংসদ চত্বরে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। স্কাইরুট স্টার্টআপ টিমের সাফল্য উল্লেখ করে তিনি বলেন, ভারতের যুব সমাজ মহাকাশে এক নতুন যাত্রার সূচনা করেছে। আজ সন্ধ্যায় পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির সংলগ্ন নদী ঘাটে চতুর্দশ দেবতার স্নানযাত্রা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে শুরু হবে ঐতিহ্যবাহী খার্চি পূজার আচার অনুষ্ঠান। আগামীকাল থেকে 28 জুলাই পর্যন্ত 7 দিন ব্যাপী খার্চি পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। আকাশবাণী আগরতলা কেন্দ্রে গতকাল থেকে শুরু হয়েছে রিপেয়ারিং অফ ডিবিএসএমপিএস কর্মশালা। 5 দিনের এই কর্মশালায় অংশ নিয়েছেন উত্তর পূর্ব রাজ্যগুলির আকাশবাণী কেন্দ্রের কারিগরি বিভাগের আধিকারিক এবং কর্মীগণ। অনুষ্ঠানের সূচনা করেন উত্তর পূর্বাঞ্চলের কারিগরি বিভাগের উপমহানির্দেশক হেমন্ত নোরেম। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্যায়ে গতকাল লেফুঙ্গা ব্লকের অন্তর্গত রাজঘাট হেলথ সাব সেন্টারে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বিভিন্ন ধরনের ক্যান্সার স্ক্রিনিং এবং পরীক্ষা নিরীক্ষা করা হয়। টিএফএ পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় ত্রিবেণী সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় ত্রিবেণী সংঘ 2-0 গোলে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের উত্তর জেলা, গোমতী, সিপাহী জেলা, ঊনকোটি এবং দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আজ সকালে ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম আকাশবাণী আগরতলা। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। সকাল 10:00 হিন্দি ছবির গান। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সকাল 10:30। বাংলা ছবির গান শুনবেন সকাল 11:00। এছাড়াও ককবরক অনুষ্ঠান শুনবেন বেলা 12:00। চাষের কথা বেলা 12:55 শুনবেন। দুপুর 1:05 শুনবেন পদ্মাপুরাণ। আজ শুনবেন বিবাহ করিতে শিবের গিরিপুরে যাত্রা ও গৌরীর সহিত শিবের বিবাহ। পরিবেশনায় থাকবে বকুলরানী ভট্টাচার্য এবং সহশিল্পীরা। দুপুর 1:40 লোকগীতির শিল্পী আশিস গিরি, আধুনিক গানের শিল্পী আশা ভোসলে দুপুর 1:50। এরপর আমাদের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 চিত্রগীতি অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান। সন্ধ্যে 6:05 সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থের আসরে শুনবেন আধুনিক পদ্ধতিতে মাছ চাষ প্রসঙ্গে ডক্টর মৃণালকান্তি দত্তের সাক্ষাৎকার। এরপরে শুনবেন লোকগীতি শিল্পী মালবিকা দাস। ককবরক অনুষ্ঠান সন্ধ্যে 7:00 স্থানীয় সংবাদ। ককবরকে প্রথম 7:45 এবং 7:55 শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। সুস্বাস্থ্য অনুষ্ঠান রাত 8:05। বিধানসভা দুঃখিত সংসদে

বাদল অধিবেশন নিয়ে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রাত 8:15। তারপর রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 9:00 অভিরূপ গুহ ঠাকুর ও তার কণ্ঠে। রাগ প্রধান গান শুনবেন রাত 10:15 শিল্পী অখিল বন্ধু ঘোষ। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি আকাশবাণী আগরতলা। এবারে রবীন্দ্রসঙ্গীত শুনবেন প্রথম শিল্পী বাবুল সুপ্রিয়।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানখানি শুনুন সতরূপা ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

গানখানি শুনছিলেন আশা ভোসলের কণ্ঠে অনন্যা ছবি থেকে। পরবর্তী গানখানি শুনুন দেয়ানিয়া ছবি থেকে, শিল্পী শ্যামল মিত্র।

তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও, মাগো যতই দুঃখ তুমি দেবে দাও, তবু জানি কোলে শেষে তুমি।

গানখানি শুনছিলেন মরুতীর্থ হিংলেজ ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন স্বামী কেন আসামি এই ছবি থেকে কুমার শানুর কণ্ঠে।

0: সারেগামা কারমা।
1: গানখানি শুনছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে কবিতা ছবি থেকে। শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে বাংলা ছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানখানি শুনুন দোলন চাপা ছবি থেকে, শিল্পী কিশোর কুমার।

গানখানি শুনছিলেন জয়নিকা ছবি থেকে মান্নাদের কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন বাবা কেন চাকর, এ ছবি থেকে খালিদ হাসান মিলুর কণ্ঠে।

গানখানি শুনছিলেন কিশোর কুমারের কণ্ঠে ছন্নছাড়া ছবি থেকে। এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কক্সবাজার অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা তাবুক সঙ্গেও তিনি দিবর চারানী কক বরক পান্ধা লালামানী জনাব পৈলান খনাবাইদি তাং বিতি
1: তিনি সুং হাবানী কগ বুখাতে দালগ্ন রুগৈ ক কিসা খনা লাইনাই বুখাতে ন চিনি বিশিঙ্গ কেব সিনিয়া কিরেই ককে মুই রোগনি বিশিঙ্গ বুখাতে বকাইসা বেলাই মুংগনাং কখাচাই মায়া রক বুখাতেনি মুং খনাকে ন সে খাঙ্গার করম যাগো তা মুখে বুখাতে চিনি বুসাগনি বাগুই বেলাই গাহাম বুখাতে ন সুং মুই সঙ্গই চাও চিনি হদাও নুকজাকুকমানি খে তের সঙ্গই চাও ফিয়া বা আওয়ান চুয়ান বাই চাখাকে তাই আকাইয়া থগমানি হাইব মা তঙ্গ সানানি থাঙ্কে কুখানি বিশিং কুখা কুতিনি বাগৈন বুখাতেলে হিঞ্জাক আকারান হাইয়া খে আর রক বাইব সঙ্গই চাও তাবু বুখাতে চিনি বুসাকনি বাগৈ তামো কাহাম খলাই আবুন সিনা নাঙ্গো বুখাতে খি কষা উংমানি হামরুও লুমফুরু কুচুক ফুরু বুখাতে অ বেমার হামরু নানি চুবাও বুখ কষা উংজাক ফুরু চাখে হামু বখলনি বেমার নব হামরুও খুরকু আন্দার উংমা নব হামরুও মকল মুখসা উংজাকনাই রগ ন বুলাইনি বুতুই রস ন তগুই ফুলকে মকল হামিয়া হামরুও বুখাতেও তামো তামো ভিটামিন মান্থ হিনকে বুখাতেও ভিটামিন এ সি ক্যালসিয়াম বুফাম তঙ্গ কাইনানি রায়দা বুখাতে কাইনানি আসুক পেকাম নাইয়া হাই নসে বাড়ি খেতর গ তাই পুকুরি তুই রানজাগ আজাইমা নুকজাগ আবন যাই যাই খে রিওই নারুক্ষে সং আবন বচাই মানো আচাইনানি আসুক্ষে কলাই হাই নসে হাতিনা গানার গ কচুগ্র গন আচাইমা নুকজাগ তাবুক তুই ওয়াতুই নিমল ন ওয়াতুই নিহা

올라대 고모 사랑의 땅수 어제도 볼렁거 창보 고모 럭할제 고모 너 길리자고 고모 사랑의

লক্ষ্মীন বজি নাইছে যাদুন লক্ষ্মী বজি বজনা খাইকে লক্ষ্মী মাইখব রূপ অজাদ ইয়া ফালে গা

সুবরা রাজানি সাংনি ইয়াগি জাঙাই মা সাংনে ইয়াগি জাঙাই ফ সাংনে ইয়াগি খিজক মা সাংনে ইয়াগি খিজক ফ সাংনে ইয়াগি চুচু মা সাংনে ইয়াগি চুচু ফ সাংনি সুবরা সানি বিতি যাদুন ইয়াংলে দামর তচি।

পাঁচ লক্ষে পাঁচ ন খিলি যাগ যাদু পাঁথ স্রাঙ্গ তংথু যাদু নব মানিলে সারতি খোপা খোপাং

0: 앞뒤는 따나 뭐 말했던 그냥 뭐 말 따볼로 몰라 그랬다.
1: 니네 사여 그라 영어 발견 뭐나
0: 뭐다 돈이 많아.

0: 왜 이거 뭐라고 말하다가 아버 막가
1: 아마네
0: 다고 사나 잡으려서 새를 한다고 아무튼 마스터 보내 블레
1: 만에 어머네 아고 와셔

어머 봐, 수제만 받아 가진 개수가 없네. 뭐 먹어봐요. 먹어봐요. 그 아저씨네 뭐.

মনে সানে তা কর দিদ মনে আপনা

0: 여러분을 너무나 약한 삶의 리벌
1: 아블론 성을 맞다 옥다
0: 아마니

门呐，门呐，做官小不容易。

চাষের কথা। আজকের প্রসঙ্গ চন্দন গাছের চাষ। চন্দন কাঠকে মহীশূর রাজ্যের অর্থনীতির প্রাথমিক সূত্র হিসেবে একসময় বিবেচনা করা হতো, যেখানে পুরো বাজেট চন্দন কাঠের উপর ভিত্তি করেই পরিকল্পনা করা হয়েছিল। যদিও ভারত কয়েক দশক ধরেই তার চন্দন কাঠের উৎপাদনের জন্য পরিচিত, তবে এটি মূলত দক্ষিণ ভারতীয় রাজ্যগুলির বন এবং রাজ্য সরকারের বৃক্ষরোপণ বিভাগের উপর সীমাবদ্ধ ছিল। কিন্তু 2002 সালে সরকার একটি নীতি পরিবর্তনের ফলে লোকেরা চন্দন কাঠ চাষ করতে পারছেন। ট্রি অ্যাক্ট 1927 এর প্রস্তাবিত সংশোধনী অনুসারে বন বিভাগ বিভিন্ন ব্যক্তিদের চন্দন গাছের চাষ করার অনুমতি দেয়। গ্রীষ্মমন্ডলীয় এবং উপগ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে যেখানে জলবায়ু উষ্ণ এবং আর্দ্র থাকে, সেখানে চন্দন গাছ ভালোভাবে বেড়ে ওঠে। চাষের জন্য 12 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা প্রয়োজন। চন্দন কাঠ লাল কাদামাটি, বেলে মাটি, কালো মাটি এবং নুড়িযুক্ত পাথুরে শক্ত মাটিতেও ভালো জন্মায়। মাটির পিএইচ 6 থেকে 7.5 এর মধ্যে হওয়া উচিত। চন্দন গাছের চাষে খুব কম জলের প্রয়োজন হয়। অল্প বয়সী চন্দন গাছকে গ্রীষ্মকালে 2 থেকে 3 সপ্তাহে একবার সেচ দিলেও চলে। যাই হোক, বৃষ্টির সময় কিন্তু চন্দন গাছে সেচের প্রয়োজন একদমই হয় না। একজন বিনিয়োগকারীর কাছে চন্দন চাষের লাভ অভূতপূর্ব। এটি বিশ্বের একমাত্র কাঠ যা ওজনে বিক্রি হয়। এর বাজার মূল্য প্রতি কেজি 3,000 থেকে 7,000 টাকা। উচ্চ মানের চন্দন কখনো কখনো প্রতি কেজি 10,000 টাকায়ও বিক্রি হয়। একবার একটি চন্দন গাছের বয়স 8 বছর হলে গাছের হার্টউড তৈরি হতে শুরু করে এবং রোপণের 12 থেকে 15 বছর পরে কাটার জন্য প্রস্তুত হয়। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে চন্দনের ব্যাপক চাহিদা রয়েছে।

0: শির কণ্ঠে শুভে
1: ফণী
0: দেখিতে বিকট সর্বাঙ্গে লেপিত ভস্য মস্তকেতে জট আরে ও ভূত প্রেত বেতালাদি একত্রেতে মিলি চারি ভিতে বেরি নাচে করে হুলাহুলি।

0: পদ্মপুরাণ পাঠের অনুষ্ঠানে আজ শুনলেন বিবাহ করিতে শিবের গিরিপুরে যাত্রা ও গৌরীর সহিত শিবের বিবাহ। পরিবেশনায় বকুলরানী ভট্টাচার্য এবং সহশিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি প্রচারিত হল বকুলরানী ভট্টাচার্য এবং সহশিল্পীদের সৌজন্যে। পদ্মপুরাণ অনুষ্ঠানের বুকিংয়ের জন্য যোগাযোগ করুন বকুলরানী ভট্টাচার্য এবং সহশিল্পীদের সঙ্গে। ফোন নম্বর 9863401803। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে রিলে করে বাংলা সংবাদ।
1: এখন সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যু সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের মধ্যে দুপুর দুটো পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতুবি করা হয়েছে। জাতীয় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন দেশের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন কিউডেঙ্গাকে বাজারজাত করার অনুমোদন করেছে। চলতি মাসের 19 তারিখ এমভি গোল্ডেন লিওর নামক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ভারতে নিযুক্ত রুশ চার্জ ডি অ্যাফেয়ার্স ভ্লাদিমির লাদানভকে তলব করেছে বিদেশ মন্ত্রক। সুপ্রিম কোর্ট গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি আরাপল্লী পর্বতমালা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ জনগণের কাছ থেকে মতামত ও প্রক্রিয়া আহ্বান করেছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ পালিত হচ্ছে 21 জুলাই। আসছে বিস্তারিত খবরে। সংসদ ভবনের জিএমসি বালযোগী অডিটোরিয়ামে এনডিএ সংসদীয় দলের সদস্যরা মঙ্গল মিলন বৈঠকে হাজির ছিলেন। বৈঠকে দেশের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের জানান, বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জড়িত সকলকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে 13 জন অভিযুক্ত জেলে রয়েছে। শ্রী রিজিজু জানান, দোষীদের যাতে কঠোরতম শাস্তি হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়েছেন।
1: আগে পেপার লিক নেই হলে সখ্তী সে কদম উঠা গিয়া হ্যাঁ বারে মে প্রধানমন্ত্রী জি জানি দিয়া আর প্রধানমন্ত্রী জি ভি কাহা কি পেপার লিক সিফ এক রাজ্য কাজ মামলা নেই হিফ কেন্দ্র সরকার কাজ মামলা নেই দলগত রাজনীতি কা বিষয় নেই দেশ কাজ বিষয় হ্যাঁ যুবাও কাজ ভবিষ্য কে সাথ কই খিলওয়াড় নেই হোনে কে লিয়ে আর খিলওয়াড় নেই করলে দেনে কে লিয়ে সখ্তি সে কদম ভি উঠায়ে সজা ভি দে দোষী কো আর ফির ফুল প্রুফ সিস্টেম কাম যো আবি কর রহে উসমে ভি সব মিল করকে করে।
0: শ্রী রিজিজু আরো বলেন, বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও প্রধানমন্ত্রী কথা বলেছেন। বৈঠক চলাকালীন শ্রী মোদী বলেন, প্রতিটি মুক্ত বাণিজ্য চুক্তিতেই ভারতীয় কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, কৃষকদের কল্যাণ এবং জাতীয় স্বার্থকে সামনে

0: দেখতেই সব চুক্তি চূড়ান্ত করা হয়েছে।
1: প্রধানমন্ত্রী জি কাহা হ্যাঁ জিতনা ভি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হুয়ে হ্যাঁ উসমে কিসানো কো লেকর কে কিসানো কা ইন্টারেস্ট উসকো প্রাথমিকতা দেতে হুয়ে কোই নুকসান হোনে নাহি দেঙ্গে উসমে কিসানো কা হিত কো সবসে সর্বোচ্চ ধ্যান দিয়া জায়েগা অর দিয়া গিয়া হ্যায় ইসলিয়ে ইয়ে কিসানো কে হিত মে অর দেশ হিত মে রহেগা।
0: এনডিএ সাংসদরা জানিয়েছেন, দেশে আয়োজিত পরীক্ষাগুলিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রীয় লোকমোর্চা সভাপতি উপেন্দ্র কুশওয়াহা বলেন, এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে স্বচ্ছতা ও মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ভবিষ্যতের সমস্ত পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষাও স্বচ্ছভাবে পরিচালনা করা হবে। এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রথমবারের মতো অংশ নেওয়া বিজেপির রাজ্য সভার সদস্য অশোক মিত্তল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন, সরকার সবসময় শিক্ষার্থীদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। তিনি বিরোধীদের সমালোচনা করে বলেন, তারা জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা ইস্যু তৈরি করছে। অন্যদিকে বিজেপির আরেক সাংসদ জনার্দন সিং সিগ্রিওয়াল বলেন, এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবক নারী ও সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যু সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের মধ্যে দুপুর দুটো পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতুবি ঘোষণা করা হয়েছে। সকাল ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বের সূচনা করতে চাইলেও বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথমে লোকসভার অধিবেশন দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি করা হয়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতি সৃষ্টি হয়। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গেকে তাঁদের বিষয়টি উত্থাপনের অনুমতি দেন। খড়গে নিট সংক্রান্ত বিষয়ে গতকাল নতুন দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রসঙ্গটি তুলে ধরেন। এরপর বিরোধী ও শাসক দলের সদস্যদের হট্টগোলের জেরে উচ্চকক্ষের অধিবেশনও সিকিমের নামচি জেলার সামারডুঙে নির্মীয়মান এনএইচপিসি তিস্তা স্টেজ ৬ হাইড্রো ইলেকট্রিক প্রকল্পের টানেলের ভিতর আটকে পড়াদের সন্ধানে অভিযান চলছে। এখনো পর্যন্ত ৯ জনের দেহ উদ্ধার হয়েছে। ২৫ জন টানেলের ভেতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নামচি জেলা প্রশাসন, এনএইচপিসির আধিকারিক, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিকিম পুলিশ, দমকল ও জরুরি পরিষেবা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় রেখে উদ্ধারকাজ চলছে। সিকিমের এই প্রাণহানির ঘটনায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। সিকিমের সুড়ঙ্গ ধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া দেওয়া এক বার্তায় রাষ্ট্রপতি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। এছাড়া আটকে পড়া অন্যান্য শ্রমিকদের দ্রুত উদ্ধার ও নিরাপদে সরিয়ে আনা সহ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি মৃতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে ঘোষণা করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচিকে আরও শক্তিশালী করতে ভারতের কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন সিডিএসসিও দেশের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন কিউডেঙ্গাকে বাজারজাত করার অনুমোদন করেছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য এটি দেশে অনুমোদিত প্রথম ডেঙ্গু টিকা। চার ধরনের ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে এই টিকা কাজ করবে। এই টিকাটি ৪ থেকে ৬০ বছর বয়সীদের ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড সহ বিশ্বের ৪২টি দেশে টিকাটি ইতিমধ্যেই কৌশলগত ও প্রশাসনিক অনুমোদন পেয়েছে। এর আগে ওষুধের গুণমান নির্ধারক কর্তৃপক্ষ ডিসিজিআই টাকেডা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়া তৈরি ডেঙ্গু ভ্যাকসিন কিউডেঙ্গাকে বাজারে বিক্রির অনুমতি দেয়। আজকের প্রসঙ্গে আজ শুনবেন, বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প, এই বিষয়ে একটি আলোচনা। জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়নের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। অনুষ্ঠানটি শোনা যাবে আজ ৮টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি মাসের ১৯ তারিখে এমভি গোল্ডেন লিওন নামক একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনে হামলার ঘটনায় ভারতে নিযুক্ত রুশ চার্জ ডি অ্যাফেয়ার্স ভ্লাদিমির লাদানভকে তলব করে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা করা হয়েছে। হামলায় ৪ ভারতীয় নাগরিক প্রাণ হারান। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে এ ধরনের হামলা আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা, সুরক্ষা ও স্থিতিশীলতাকে নষ্ট করে। মন্ত্রক আরও জানায়, ভ্লাদিমির লাদানভকে রাশিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ভারতের উদ্বেগের কথা জানানোর অনুরোধ করা হয়েছে। ভারত আরও জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলা চালানো এবং এর ফলে নিরীহ মানুষের প্রাণহানি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। পাশাপাশি বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনে অবস্থিত ভারতীয় মিশন যথাযথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। সুপ্রিম কোর্ট গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি

0: আরাবল্লী পর্বতমালা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ জনগণের কাছ থেকে মতামত ও প্রতিক্রিয়া আহ্বান করেছে। চলতি বছরের মে মাসে সুপ্রিম কোর্ট আরাবল্লী পর্বতমালা ও সংশ্লিষ্ট আনুষঙ্গিক বিষয়গুলি খতিয়ে দেখতে কমিটি গঠন করে। আগামী মাসের 31 তারিখের মধ্যে একটি বিস্তারিত ও পূর্ণাঙ্গ রিপোর্ট শীর্ষ আদালতে পেশ করবে এই কমিটি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জানিয়েছে, আগ্রহী ব্যক্তিরা উপযুক্ত প্রমাণসহ আগামী 3 সপ্তাহের মধ্যে mshpcaravalli@gmail.com ঠিকানায় ইমেল মারফত তাদের মতামত জানাতে পারবেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ পালিত হচ্ছে 21 জুলাই। কলকাতায় এবার শহীদ দিবসে উপলক্ষে 3টি রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কালীঘাট গোষ্ঠী বিড়লা তারামণ্ডলের সামনে সভা করছে। অন্যদিকে বিরোধী দলনেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস মেয়র রোডে শহীদ তর্পণ ও সমাবেশ করছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজও শহীদ মিনারে 21 জুলাই সমাবেশ করা হচ্ছে। 21 জুলাই উপলক্ষে তৃণমূল কংগ্রেস ত্যাগী এনসিপিআর সদস্যরা আজ দিল্লির রাজঘাটে শহীদ দিবস পালন করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন। কিয়ার স্টারমারের পরে লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ও ব্রিটেন বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা সহ একাধিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পরিধি বৃদ্ধি করেছে। পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ককে বজায় রেখেছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটা চলতি মাসে কার্যকর হয়েছে। দিল্লির ডিভিশনের গাজিয়াবাদ নতুন দিল্লি সেকশনে 6টি ওয়াগনের একটি মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল ব্যাহত। উত্তর রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যু সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের মধ্যে দুপুর 2টা পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতবি করা হয়েছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথম গানখানি শুনুন পরীক্ষিত বালার কণ্ঠে।

0: গানখানি শুনছিলেন লালন ফকিরের কণ্ঠে, এতক্ষণ শুনছিলেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আধুনিক গান শিল্পী আশা ভোঁসলে।
1: স্টফে মেহের

0: শুনছেন আধুনিক গান শিল্পী আশা ভোসলে।
1: ডিজিটাল অডিও।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন শিল্পী আশা ভোসলে, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে প্রথমে ইংরেজি সংবাদ এবং পরে হিন্দি সংবাদ।

0: बेच सकते हैं। घरेलू शेयर बाजार का संवेदी सूचकांक आज दोपहर के सत्र में गिरावट के साथ कारोबार कर रहा था। ताजा समाचार मिलने तक सेंसेक्स 231 अंक गिरकर 77,478 पर और निफ्टी 52 अंक गिरकर 24,186 पर आ गया। केंद्रीय स्वास्थ्य मंत्री जगत प्रकाश नड्डा ने आज नई दिल्ली के डॉक्टर राम मनोहर लोहिया अस्पताल का दौरा किया और वहां डॉक्टरों के साथ बैठक की। उन्होंने नीट यूजी 2026 का पेपर लीक होने के आरोपों को लेकर कल राजधानी में हुए विरोध प्रदर्शन के दौरान घायल हुए लोगों की स्थिति का भी जायजा लिया। श्री नड्डा ने लेडी हार्डिंग मेडिकल कॉलेज और अस्पताल का भी दौरा किया और वहां भर्ती घायल प्रदर्शनकारियों से मुलाकात की। अंत में मुख्य समाचार एक बार फिर। प्रधानमंत्री नरेंद्र मोदी ने भविष्य में परीक्षाओं में पेपर लीक रोकने के लिए मिलकर प्रयास करने का आह्वान किया। उन्होंने नीट प्रश्न पत्र लीक में शामिल लोगों के खिलाफ सख्त कार्रवाई करने का सरकार का संकल्प दोहराया। संसद में विभिन्न मुद्दों पर विपक्ष के हंगामे के कारण दोनों सदनों की कार्यवाही दिन भर के लिए स्थगित। सिक्किम के नामची जिले में निर्माणाधीन सुरंग ढहने से 11 लोगों की मौत, कई लोग फंसे, बचाव कार्य जारी। प्रधानमंत्री ने मुख्यमंत्री को हर संभव सहायता का आश्वासन दिया। हिमाचल प्रदेश, जम्मू कश्मीर और लद्दाख में मूसलाधार वर्षा का रेड अलर्ट जारी और भारत ने एक वाणिज्यिक जहाज पर हमले में 4 भारतीय नागरिकों की मौत के मामले में रूस के दूत को तलब किया। इसके साथ ही दोपहर समाचार का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: आकाशवाणी अगरतला জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর বিজ্ঞান থেকে প্রাণীদের জীবন প্রক্রিয়া সমূহ বিষয়ে পাঠ দেবেন প্রাচ্য ভারতী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা মনীষা রায়। সন্ধে 6:30 ঘর গৃহস্থীর আসরে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, এ প্রসঙ্গে ডক্টর মৃণালকান্তি দত্তের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন শিল্পী মালবিকা দাসের কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককবরক সংবাদ। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 সুস্বাস্থ্য। রাত 8:15 বিধানসভা পর্যালোচনা। রাত 8:30 সুস্বাস্থ্য। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী অভিরূপ গুহ ঠাকুরতা। রাত 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান। রাত 9:30 বাংলা নাটক বলবান জামাতা রচনা প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রযোজনায় সমরেশ ঘোষ। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 রাগ প্রধান গান শুনবেন শিল্পী অখিল বন্ধু ঘোষ। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। এবারে জানিয়ে দেব আবহাওয়ার খবর। আবহাওয়া তার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের কিছু কিছু জায়গায়। আগামী 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে 31.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 71%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাপ 3.8 মিলিমিটার। আবহাওয়া দপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের উত্তর, দক্ষিণ এবং গোমতী জেলায়। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর। আকাশবাণী আগরতলা, আমাদের প্রথম অধিবেশনের সমাপ্তি এখানেই। পরবর্তী অধিবেশন শুরু হবে বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:02:32 হয়ে 31 সেকেন্ড।

0: 0.51 কিলোমিটার পার ডিজিএনজি তে ফাইন বেনিফিটস আপ টু ₹55,000 অফার স্টক থাকা পর্যন্ত
1: আজ আসুন তাছাড়া মারুতি ডিলারশিপে শর্ত প্রযোজ্য
2: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ওয়্যাগনার এর সঙ্গে যাতে আছে আ ট্রু টল বয় ডিজাইন স্ট্রং লুক রোবাস্ট ডিজাইন অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন আইডিয়াল স্টার্ট স্টপ টেকনোলজি আর সেফটি ফিচার্স যেমন 6 এয়ারব্যাগস ABS উইথ AVD পান বেনিফিটস আপ টু ₹52,500 অফার স্টক থাকা পর্যন্ত
1: আজ আসুন কাছের মারুতি ডিলারশিপে শর্ত প্রযোজ্য
3: If driving is art, you are the artist. You don't need a reason to drive. You need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2-liter Z-Series engine for perfect balance of power, comfort and fuel efficiency. With 6 airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up. It's time to go Swifting.
0: Get attractive offers up to ₹45,000. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom. Discover Kurun Driving Perfection Maruti Suzuki Brezza Shange Jate Ache Superstar 9-inch Smart Play Pro Plus with Surround Sense by Archimedes Shange 6-speed automatic 360 view camera latest technology electric sunroof special safety features like 6 airbags ABS ESP are super mileage Shange 19.89 km per liter petrol are 25.51 km per kg CNG de Pan benefits up to ₹55,000 offer stock thaka porjonto
1: aaj ashun kacher Maruti dealership e shorto porjonto
2: Discover Kurun Driving Perfection Maruti Suzuki Wagoner এর সঙ্গে যাতে আছে a true tall boy design strong look robust design advanced K series engine ideal start stop technology আর safety features যেমন 6 airbags ABS with AVD পান benefits up to ₹52,500 offer stock থাকা পর্যন্ত
1: আজ আসুন কাছের মারুতি ডিলারশিপে শর্ত প্রযোজ্য
3: If driving is art, you are the artist. You don't need a reason to drive. You need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2-liter Z-Series engine for perfect balance of power, comfort and fuel efficiency. With 6 airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up. It's time to go Swifting.
0: Get attractive offers up to ₹45,000. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom.

0: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: শুরু হচ্ছে চিত্রগীতি অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। আজকের শিল্পী লতা মঙ্গেশকর। শিল্পী কণ্ঠে শুনুন বিভিন্ন ছবির গান।

তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

চিত্রগীতি অনুষ্ঠানে শুনছেন বিভিন্ন ছায়াছবির গান। আজকের শিল্পী লতা মঙ্গেশকর। নিয়ে নিচ্ছে এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।

2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস ২০২৭, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

জনন এই শব্দগুলি তোমরা শুনেছিলে। তো এই যে প্রক্রিয়াগুলো আছে সজীব বস্তুর, এই প্রক্রিয়াগুলিকেই একত্রে বলা হয় জীবন প্রক্রিয়া। তো এরকম অনেকগুলো প্রক্রিয়া নিয়েই একটা বহুকোষী জীব দেহ তাদের সাংগঠনিক কাজকর্মগুলি করে থাকে। তো এরকমই একটা প্রক্রিয়া নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় পুষ্টি। তো তোমরা চারপাশে দেখেছ বিভিন্ন প্রাণীরা বিভিন্ন খাদ্যবস্তু গ্রহণ করে থাকে, বিভিন্ন প্রাণীরা বিভিন্ন রকম খাবার খায়। যেমন নিশ্চয়ই তোমরা দেখেছ মৌমাছি বা সানবার্ন ছোট ছোট পাখি যেগুলি ফুলের বাগানে ঘুরে বেড়ায়, ওরা ফুলের মধু চুষে খায়। আবার অনেক বেবি আছে মানুষের বাচ্চা বা অনেক প্রাণীরই শাবক বা অপত্য, ওরা মায়ের দুধ পান করে। এবার কিছু কিছু জলজ প্রাণী আছে, অর্থাৎ যেই প্রাণীগুলি জলে থাকে ওরা কি খায়, ওরাও ওদের পুষ্টিটা অপরিহার্য, তবে ওরা জলে ভেসে থাকে এরকম ছোট ছোট খাদ্যকণাগুলিকেই ওরা খায়। যেমন বিভিন্ন ধরনের শ্যাওলা গাছপালা, এগুলি আসলে প্রত্যেকটা সজীব বস্তুরই খাদ্যের দরকার। এবং এই খাদ্যগুলি ওরা গ্রহণ করে কেন জানো, শক্তি, শক্তি লাভ করার জন্য, যা তাদের বিভিন্ন জীবন প্রক্রিয়া সম্পাদনে সাহায্য করে। তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছো আশা করি, প্রাণীরা যে খাবারগুলি গ্রহণ করে এই খাবারগুলি আসলে কি কি রকমের খাবার খায়। যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলি হলো জটিল উপাদান, অর্থাৎ খাদ্য বস্তুর মধ্যে থাকা যে উপাদানটা প্রাণীদের পুষ্টি কাজটা সম্পন্ন করে থাকে, অর্থাৎ যাদের দেহ থেকে তাদেরকেই বাঁচিত করে এই সরল জটিল খাদ্যগুলিকে প্রথম ওরা খাবার হিসাবে গ্রহণ করে, তারপরে এগুলিকে ভেঙে ওদের থেকে যে সরল রূপ সেই রূপ থেকেই ওদের সেই শক্তিটা নিয়ে নেয় ওদের পুষ্টির জন্য। এই যে একটা পুষ্টি জীবন প্রক্রিয়া, তাহলে পুষ্টি বলতে আমরা কি বুঝলাম? পুষ্টি মানে হলো সজীব বস্তুরা তাদের শক্তি সংগ্রহের জন্য বিভিন্ন রকমের খাবার উপাদান সংগ্রহ করে এবং তার থেকে এই খাবারটাকে পাচিত করে ওরা ওদের শক্তিটা সংগ্রহ করে। এই যে প্রক্রিয়াটা, এটারই নাম আসলে পুষ্টি। এবং এই পুষ্টিটা সম্পন্ন করতে আমরা বিভিন্ন ধরনের প্রাণীর পুষ্টি বিভিন্ন রকমভাবে হয়ে থাকে, এক একজনের খাদ্যবস্তু এক এক রকম। তো আমরা আসলে আজকে জানবো মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ মানুষ, মানুষ অর্থাৎ আমরা, এই যে তোমরা সবাই তো বাড়ি থেকে খেয়ে এসছো, কেন খেয়েছ, এবং এই যে খাবারটা খেলে সেটা আসলে কিভাবে এই খাবারটা থেকে আমরা তার সারবস্তুটা সংগ্রহ করি, এই যে কাজটা প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য আমাদের দেহে পৌষ্টিক তন্ত্র, বহুকোষী জীবদের দেহ অনেকগুলো তন্ত্রের সমন্বয়ে গঠিত হয়। তো এই কাজটা করার জন্য অর্থাৎ জীবন প্রক্রিয়ার এই পুষ্টির বিভাগটা সম্পন্ন করার জন্য আলাদা একটা সিস্টেম যেটাকে বলা হয় পৌষ্টিকতন্ত্র। তাহলে পৌষ্টিকতন্ত্র কি তোমরা মোটামুটি কিছুটা আইডিয়া করলে? এবার দেখো, আসলে আরেকটু ব্রিফলি যদি বলি, আসলে এই যে সরল রূপে ভাঙার জন্য এই যে একটা প্রক্রিয়া, এটা একটা দীর্ঘ নলাকৃতি গঠন যাকে বলা হয় খাদ্যনালী, তার মধ্য দিয়ে গিয়েই কিন্তু সম্পন্ন হয়। অর্থাৎ এই প্রক্রিয়াটা শুরু হয় মুখ থেকে, আমরা সবাই মুখ দিয়েই খাই, তোমরাও খেয়েছো, সবাই জানো মোটামুটি ব্যাপারটা। এবং এই যে মুখ দিয়ে শুরু হলো আর শেষ হলো গিয়ে মলাশয়ে, পুরোটাই একটা নালি নলাকৃতি গঠন। এবার খাদ্য যখন খাদ্যনালি দিয়ে অগ্রসর হয় তখন এর বিভিন্ন অংশ থেকে বিভিন্ন পাচক রস নিঃসৃত হয় অর্থাৎ বের হয়, এবং এই পাচক রসগুলির সহায়তায় আমাদের এই খাদ্য বস্তুগুলি অর্থাৎ বড় বড় যে বস্তুগুলি থাকে সেগুলি ভেঙে সরল রূপে পরিণত হয়, এবং এই সরল খাদ্য খাদ্যনালীর বিভিন্ন অংশ দ্বারা শোষিত হয়, শোষিত হয়ে অর্থাৎ আমাদের ব্লাডে বা রক্তে পৌঁছে যায়, এবং এই রক্তের মাধ্যমেই কিন্তু খাদ্যের বস্তুর যে সারাংশগুলি থাকে এই সার অংশগুলি অর্থাৎ ছোট ছোট উপাদানগুলি আমাদের বিভিন্ন কোষসমূহে পরিবাহিত হয়। তো এই আমাদের যে এই যে কাজটা অর্থাৎ পুষ্টি প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই আমরা ধীরে ধীরে আরেকটু বিস্তৃতভাবে জানব এখন। তো এখন চলো আমরা দেখে নিই আমাদের দেহের মধ্যে কিভাবে খাবার এই পাচননালী বা খাদ্যনালীর বিভিন্ন অংশের মধ্য দিয়ে অগ্রসর হয়। প্রথমত আমরা খাবার মুখগহ্বর, এই খাদ্যনালীটার প্রথম অংশটার নামই হলো মুখগহ্বর অর্থাৎ যেখান থেকে শুরু হয়।
তোমরা

খাবার আগে খাবার মুখে প্রবেশ করাও, প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে এই ব্যাপারটায়। তারপরে আমরা কি করি, না আমাদের মুখগহ্বরে কি থাকে, দাঁত থাকে। তো দাঁতগুলিও আমাদেরকে সহযোগিতা করে, অর্থাৎ বড় বড় উপাদানগুলিকে ভেঙে চূর্ণ করা। আমরা চিবাণুর মাধ্যমে এগুলিকে ছোট ছোট টুকরাতে পরিণত করি। এই এই ছোট ছোট টুকরা পরিণত করার যে প্রক্রিয়াটা, যান্ত্রিক পরিপাক বলা হয়। অর্থাৎ বড় বড় উপাদানগুলি দাঁতের মাধ্যমে বা আমাদের মুখে জিভ থাকে, এ জিভ নাড়াচাড়া করে দাঁতের মাধ্যমে আমরা ছোট ছোট টুকরা এগুলিকে ভাঙি। ভাবো তো এবার তোমার প্রিয় খাবারের কথা, তুমি কি খেয়াল করেছো কখনো? তখন কি তোমার মুখে জল চলে আসে? হ্যাঁ, ঠিক ধরেছো, জল চলে আসে। কেন বলতে পারবে কারণটা? আসলে আমাদের এই প্রিয় খাবারের কথা মনে আসলেও অনেক সময় মুখে জল চলে আসে। এর কারণটা কি তোমরা জানো? কারণটা হলো এই সময়ে মুখের মধ্যে লালা নিঃসরণ হয়, অর্থাৎ মুখগহ্বরে যে একটা রস নিঃসরণ হয় লালা, এই যে রসটা, এটাও কিন্তু খাদ্য পরিপাকে তার একটা বিশেষ ভূমিকা রয়েছে। অর্থাৎ যে মুহূর্তে আমরা খাবারটা খেলাম, দাঁত দিয়ে চিবলাম, জিভ দিয়ে নাড়াচাড়া করলাম, তারপরে মুখের থেকে একটা রস বেরোলো, লালা রস, তো এই রসটা খাদ্যবস্তুর সঙ্গে ভালো করে মিশল, মিশে ওই যে বললাম পরিপাক, অর্থাৎ খাদ্যবস্তুর সঙ্গে তার রিয়েকশন শুরু হয়ে গেল। আচ্ছা বলো তো, তোমরা কখনো লক্ষ্য করেছো কি, রুটি বা ভাত এগুলি যখন আমরা চিবাই, কিছুটা সময় পরে হঠাৎ করে দেখবে একটু মিষ্টি হয়ে উঠেছে, কেন এমন হয় তখন কি তোমরা বুঝতে পারছো কারণটা? এবার আসো আমরা এর ভেতরে যাই। আসলে রুটি বা ভাতে কি থাকে বলো তো? এটা তো কার্বোহাইড্রেট জাতীয় খাবার, তোমরা ষষ্ঠ শ্রেণীতে জেনেছ, শ্বেতসার, জটিল কার্বোহাইড্রেট। আমাদের লালায় এরকম পাচক রস থাকে যা এই স্টার্চ বা শ্বেতসারকে ভেঙে ছোট উপাদান অর্থাৎ গ্লুকোজে রূপান্তরিত করে। সেই কারণেই এই শ্বেতসারযুক্ত খাবার অর্থাৎ রুটি বা ভাত তুমি দীর্ঘক্ষণ যখন চিবিয়ে খাচ্ছ তখন দেখবে একটু একটু মিষ্টি মিষ্টি লাগছে। লালা আমাদের খাবারের জটিল উপাদানগুলিকে সরল উপাদানে ভেঙে ফেলতে সাহায্য করে। এই যে জটিল শ্বেতসার খেলাম, রুটি খেলাম, ভাত খেলাম, এটাকে ভেঙে কিছুটা পরিমাণ গ্লুকোজ তৈরি করলো। এই জন্যই দেখো দাঁতের ভূমিকা কিন্তু কম নয়। এই জন্যই কিন্তু আমাদের সুস্থ থাকার জন্য দেখো দাঁত এবং মুখের পরিচর্যা করা দরকার। আমরা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি, জিভ পরিষ্কার করি, বা প্রতিবার খাওয়ার পর মুখ কুলকুচি করে ধোয়া, যাতে দাঁতের ক্ষয় এবং মুখের যে দুর্গন্ধ সেগুলিকে আমরা দূর করতে পারি। এই জন্যই আমাদেরকে প্রত্যেক দিন দাঁতের যত্ন নিতে হবে, অর্থাৎ দাঁতগুলি কিন্তু আমাদের এই যে পৌষ্টিকতন্ত্রের সহায়ক অঙ্গ হিসেবেই বিবেচিত। এগুলি কিন্তু আমাদের সাহায্য করে খাদ্য টুকরো টুকরো করতে। এবার যে আমরা এখন জেনে গেলাম, কি জানলাম বলো তো, যে মুখের মধ্যে একটা রস বের হয়, রসটার নাম কি, লালা রস। এই লালা রসটা কী জাতীয় খাবারের উপরে প্রথমে তার পরিপাকটা শুরু করে? শর্করা। আমরা খাবার কিন্তু মেইনলি প্রধান খাবার আমাদের শর্করা, প্রোটিন, ফ্যাট, তারপরে আছে ভিটামিন, খনিজ মৌল, এগুলি আছে তোমরা ষষ্ঠ শ্রেণীতে জেনেছ। তাহলে জটিল উপাদানগুলি যেগুলি আছে অর্থাৎ শর্করা বা কার্বোহাইড্রেট, এই খাবারগুলিকে শ্বেতসারগুলিকে ভাঙতে সাহায্য করে হলো লালা রস। তো শরীরের জটিল খাদ্য উপাদানগুলিকে এই যে সরল উপাদানে ভাঙল, এই প্রক্রিয়াটাকেই বলা হয় কি জানো, পরিপাক। মুখে খাদ্য আংশিকভাবে পরিপাক হয়, আমরা জেনে গেলাম। তাহলে মুখগহ্বরের মধ্যেই কিছু পরিমাণ কিন্তু পরিপাক হয়ে যায় কার্বোহাইড্রেট জাতীয় খাবার। এবার সেই যে আংশিকভাবে পরিপাক হওয়ার খাদ্য তারপরে মুখগহ্বর থেকে কোন অংশে যাবে, আমি বলেছিলাম সবটাই খাদ্য নালী একটা নলাকৃতি, পরবর্তী যে অংশটা এটাকে বলা হয় গ্রাস নালী। মুখ থেকে পাকস্থলীতে যাওয়ার যে পথটা, অর্থাৎ পাকস্থলী নামটার মধ্যেই দেখো ডেফিনেশনটা লুকিয়ে আছে, যেখানে ভালো করে পরিপাক হবে আর কি, একটা থলির মতো অংশ।
এটাকে বলা হয়।

পাকস্থলী। তাহলে এই যে মুখক গহ্বর আর পাকস্থলীর মাঝখানের যে নলটা, নলাকৃতি যে অংশটা, এটাকে বলা হয় গ্রাস নালী। এবার যখন তুমি খাবার চিবাও তখন লালা রস শুধুমাত্র শ্বেতসার হজমে সাহায্য করে না, আরেকটা কাজও করে। কি করে না, সম্পূর্ণ খাবারটাকে সিক্ত করে তোলে, অর্থাৎ ভিজিয়ে দেয়, যাতে এটা ওই গ্রাস নালী দিয়ে আমাদের চলতে সহজ হবে এবং গিলতে সহজ হয়। আর জিভ বা জিহ্বা চিবানো খাবারকে লালা রসের সঙ্গে মিশতে সাহায্য করে। তাহলে জিভও কিন্তু আমাদেরকে সাহায্য করছে এই লালা রসগুলির সঙ্গে মিশাতে। এবার এই যে একটা নরম খাবার বস্তু তৈরি হলো, সেই খাবারটা মুখগহ্বরতে কোথায় যাবে বললাম? হ্যাঁ, ঠিক বলেছ, গ্রাস নালী নামক একটা দীর্ঘ নরম একটা নালীতে সেটাকে ঠেলে পাঠাবে। এবার এই খাবারটি আস্তে আস্তে এই নালীটা দিয়ে নিচে নামবে। খাদ্যনালীর প্রাচীর, অর্থাৎ এই যে নলাকৃতি গঠনটা, এই যে ওটার একটা দেওয়াল থাকছে তো, প্রাচীর বলে দেওয়াল, নলটার যে গাটা আর কি, দেওয়ালটা, সেটা কি করে জানো? আস্তে আস্তে একবার সংকুচিত হবে আর একবার প্রসারিত হবে। অর্থাৎ এইভাবে একবার সংকুচন আর প্রসারণ হবে এই গ্রাসনালীর যে দেওয়ালটা থাকে, এই দেওয়ালের যে যে গঠনটা থাকে, অর্থাৎ কোষীয় যে সাংগঠনিক যে কলাগুলি আছে, তো এগুলিকে সংকুচন করবে একবার, প্রসারণ করবে একবার। এইভাবে পুরো খাবার যে বস্তুটা সেটাকে ঠেলে ঠেলে নিচের দিকে পাঠাচ্ছে। এইভাবেই খাদ্য বস্তুটা আমাদের গ্রাসনালী দিয়ে আস্তে আস্তে কোথায় যাবে না, স্টোমাক বা পাকস্থলীতে যাচ্ছে। এইবার এই যে স্টোমাক, আসলে স্টোমাকটা হলো একটা থলি, পাকস্থলী, যার প্রাচীরের মধ্যে সংকুচিত প্রসারিত হয়ে খাদ্যটা আরও গুঁড়ো গুঁড়ো করবে। অর্থাৎ স্টোমাকের যে দেওয়ালটা থাকে সেটাও কিন্তু একবার সংকুচিত হবে, প্রসারিত হবে, অর্থাৎ খাদ্যবস্তুটাকে ভাঙতে এভাবে সাহায্য করে। এর ফলে খাদ্য পাকস্থলীর যে ভেতরে, এবং এটা একটা থলি আকৃতির গঠন, এটার ভেতর থেকেও কিন্তু অনেক রস নিঃসরণ হয়, অর্থাৎ কিছু কিছু রস নিঃসরণ হয়, হয়ে কি ঘটবে জানো, এই খাবার বস্তুগুলির সঙ্গে মিশবে। পাকস্থলী থেকে যে রস নিঃসরণ হয় এটাকেই কিন্তু বলা হয় পাচক রস, মানে যেটা খাবারটাকে হজম বা পরিপাক করতে সাহায্য করবে। তাছাড়াও আরেকটা জিনিস নিঃসরণ হয়, তোমরা জেনে রাখো, পাকস্থলী থেকে একটা অ্যাসিড ক্ষরণ হয়। আচ্ছা বলো তো, অ্যাসিডটার নাম কেউ বলতে পারবে? এটা একটা অ্যাসিড, তার নাম হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এইবার আমরা জানি অ্যাসিডে তো খুব ভয়ানক, অ্যাসিডে তো চামড়া পুড়ে যায় বা ক্ষত হয়ে যায় আমরা জানি। পাকস্থলী থেকে এইভাবে অ্যাসিড নিঃসরণ হচ্ছে কেন তাহলে? হ্যাঁ, এটারও কিন্তু একটা দরকার আছে। কেন জানো? এই অ্যাসিডটা নিঃসরণ হওয়াতে কি হয় জানো, খাদ্যবস্তুটার মধ্যে, বাইরে থেকে আমরা খাবার খেলাম, এটার মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া জার্ম কিছু কিছু জীবাণু আছে যেগুলি আমরা খালি চোখে দেখতে পাই না, এগুলিকে কিন্তু কিছুটা নষ্ট করে। আরেকটা কাজ করে, এই তোমরা তোমাদের সপ্তম শ্রেণীতেই পড়েছো অম্ল ক্ষার একটা চ্যাপ্টার তোমরা কিন্তু পড়েছো, এবং যেখানে অ্যাসিড বেশি থাকে সেখানে যদি আমি ক্ষার মিশিয়ে দিই তাহলে কি হবে, অ্যাসিডের ক্ষমতাটা একটু কমে যাবে, অর্থাৎ দ্রবণটা প্রসম দ্রবণ বলে, প্রসম বা নিউট্রালাইজেশন বলা হয় এটাকে। তো এই পাকস্থলীর যে এসিএলটা, এটা কি করে জানো তো, এটা এই মিডিয়ামটাকে, অর্থাৎ এই যে অ্যাসিড আর ক্ষার এই ব্যালেন্সটাকে ঠিক করে, অর্থাৎ খাবার বস্তুটার মধ্যে অনেকগুলো এনজাইম বা রস নিঃসরণ হবে, ওরা খাবার বস্তুর উপরে কাজ করবে, এই কাজ করার জন্য যে পরিবেশটা দরকার এই পরিবেশটাকে ব্যালেন্স করে ওরা এই গুরুত্বপূর্ণ কাজটা করে। যেমন আমরা ফ্যাট জাতীয় খাবার খাই, বিশেষ করে ফ্যাট জাতীয় খাবারের উপরও পরিপাকেও একটা প্রচ্ছন্নভাবে ওদের ভূমিকা রয়েছে। তো এত গেল অ্যাসিডের ভূমিকা। আবার দেখবে আমরা অ্যাসিডিটি রোগে ভুগি, অনেকেই দেখবে টক টক ঢেক দেয়, অর্থাৎ যখন আমাদের এই অ্যাসিডটা গলার দিকে চলে আসে, যদি বেশি পরিমাণ অ্যাসিড সিক্রেশন হয় তখন দেখবে একটু জল খাবে, বেশি করে জল খেলে দেখবে কিছুটা নিউট্রালাইজ হয়, জল তো নর্মাল দ্রবণ, তো অ্যাসিডটা কিছুটা কম অনুভব হয়। তাহলে আমাদের পাকস্থলী থেকে আমরা জানলাম একটা অ্যাসিড নিঃসরণ হয়, এবং তার কিন্তু দরকার আছে, অর্থাৎ প্রয়োজন যথেষ্ট খাদ্য পরিপাক করার জন্য, এই জন্যই অ্যাসিডটা বের হয়। এবার আরেকটা জিনিস হয় শ্লেষা, শ্লেষা জাতীয়, এটাও পিচ্ছিল করে মিডিয়া।

0: আমটাকে খাদ্যবস্তুটাকে আসলে মিডিয়ামটা ঠিক করে, যে বিভিন্ন ধরনের অ্যাঞ্জাইম যেগুলি রসগুলি বের হবে পাকস্থলীর দেওয়াল থেকে, ওরা সবাই মিলে এবার কাজ করবে, অর্থাৎ খাদ্যবস্তুগুলিকে ভাঙবে। মেইন কাজ হলো বড় বড় যৌগগুলিকে ভেঙে ছোট ছোট উপাদানে পরিণত করবে। তো কার্বোহাইড্রেট তো আমি বললাম মুখ থেকেই শুরু হয়ে গেছিলো, এবার আরও বাকি রয়েছে যে প্রোটিন, ফ্যাট। এবার সবগুলি কার্বোহাইড্রেট তো আর মুখ ও গহ্বরে পাচিত হয়নি, ওদেরও কিন্তু এখানে এসেও পরিপাক হবে, অর্থাৎ পাকস্থলীতেও পরিপাক হচ্ছে। তিন ধরনের খাবারেরই পরিপাক হচ্ছে। এখানেও প্রোটিন অণুগুলিকে ভেঙে ছোট ছোট উপাদানে পরিণত করবে। ঠিক এরকম ফ্যাট, যে উপাদানগুলি আমরা খেয়েছিলাম অর্থাৎ তেল, ঘি জাতীয় খাবার, এগুলিকেও তো ভাঙতে হবে। সবগুলি খাবার এখানে পাচিত হবে এবং এইভাবে পাচিত হয়ে এই খাদ্যবস্তুগুলি আস্তে আস্তে অর্ধতরল পদার্থে পরিণত হবে এবং পরবর্তী স্তর অর্থাৎ পরবর্তী পাকস্থলীর পরের যে খাদ্যনালীর অংশ এটার নাম হলো ক্ষুদ্রান্ত। ঠিক আছে, এইবার এই যে ক্ষুদ্রান্ত এটাও নলাকার একটা অংশ, তবে এই ক্ষুদ্রান্তটা কিন্তু যথেষ্ট লম্বা, অর্থাৎ প্রায় 6 মিটার। আন্দাজ করতে পারছো তোমাদের এই শ্রেণীকক্ষের যা দৈর্ঘ্য তার প্রায় দ্বিগুণ হবে। তাহলে ক্ষুদ্রান্তই হলো আমাদের এই পরিপাকতন্ত্রের সবচাইতে দীর্ঘতম একটা অংশ, নলাকৃতি অংশ। এখানেও কিন্তু খাদ্যবস্তু পরিপাক হচ্ছে এবং এখান এই ক্ষুদ্রান্তের পাচন প্রক্রিয়া এখানে গিয়ে চলছে। পাচন সেই মুখগহ্বর থেকে শুরু হয়েছিল, পাকস্থলীতে চলছে, তারপরে ক্ষুদ্রান্তের ভেতর দিয়েও চলছে। এখানে এই ক্ষুদ্রান্তের ভেতরেও যে আভ্যন্তরীণ যে একটা আস্তরণ থাকে অর্থাৎ ইনার লাইনিং, এটা থেকেও কিন্তু পাচক রস নিঃসরণ করে এবং এই জায়গাটার মধ্যেই পরিপাক নালীর সঙ্গে আরও দুটো অংশ যুক্ত হয়। একটাকে আমরা বলি লিভার বা যকৃৎ, আর একটা হলো অগ্ন্যাশয়, অর্থাৎ একটা বড় একটা পাচক গ্রন্থি অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় এরকম একটা গ্রন্থি যার থেকে এই তিন ধরনের খাবারই পরিপাক করতে পারে, এরকম অ্যাঞ্জাইমগুলো বের হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি। আর রয়ে গেল আমাদের লিভার, তবে লিভার থেকে পিত্তরস ক্ষরণ হয় যা প্রধানত মৃদু। এই যে পাকস্থলীতে অ্যাসিড ছিল, এবার অ্যাসিডটা লিভার থেকে কি তৈরি করলো না, পিত্ত। পিত্তটা হলো ক্ষার। এই ক্ষুদ্রান্তের মধ্যে যখন খাদ্যবস্তুগুলো মিশলো তখন দেখবে এখানে অ্যাসিড আর ক্ষারের একটা ব্যালেন্স, সমতা রক্ষা হয় এবং ক্ষুদ্রান্তের মধ্যে এই অম্ল ক্ষার এবং প্রসম যেই কাজটা এখানে চলছে। এবার পিত্তরস থেকে যে পাকস্থলীতে যে অম্ল জাতীয় খাবারগুলি আসবে সেটাকে নিউট্রালাইজ করবে এবং ফ্যাটকেও ছোট ছোট কণায় ভাঙবে। তাহলে ফ্যাটের পরিপাকটা খুব সহজ হয়। অর্থাৎ এই যে পিত্তরস, তারও কিন্তু খাদ্য পরিপাকে একটা ভূমিকা রয়ে গেছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হয় ক্ষুদ্রান্তেই, প্রচুর তার সেলগুলি ভিলাই আছে যেখানে কিন্তু খাদ্যরস শুধু পরিপাক হচ্ছে না, শোষণও হচ্ছে। তাহলে ক্ষুদ্রান্ত খুব একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের পাকস্থলীর। এখানে খাদ্যবস্তুর যে সারাংশটা সেখানে এসে আমাদের ক্ষুদ্রান্তের প্রাচীরে ভিলাই দিয়ে শোষণ হচ্ছে, পরবর্তী সময়ে রক্তজালকে যাচ্ছে এবং তার থেকেই আমাদের সারা শরীরে সেই খাদ্যের সারাংশগুলো পৌঁছে যাচ্ছে। আরও দুটো অংশ রয়ে গেছে আমাদের, বৃহদন্ত্র এবং মলাশয়, এগুলিরও ভূমিকা আছে। নেক্সট ক্লাসে আমি সেটা নিয়ে আলোচনা করব। আজ তাহলে ক্ষুদ্রান্ত পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পারলে তো, আশা করি বুঝেছ। থ্যাংক ইউ।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ সপ্তম শ্রেণীর বিজ্ঞান থেকে প্রাণীদের জীবন প্রক্রিয়া সমূহ সম্পর্কে পাঠ দিলেন প্রাচ্যভারতী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা মনীষা রায়। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ক্ষয়গ্রস্তের আসর, আসরে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ প্রসঙ্গে বলবেন ডাক্তার মৃণাল কান্তি দত্ত। পরে শুনবেন লোকগীতি মালবিকা দাসের কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, রাত 8:05 অনুষ্ঠান সুস্বাস্থ্য, রাত 9:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী অভিরূপ গুহ ঠাকুরতা, রাত 9:30 বাংলা নাটক বলবান জামাতা, রাত 10:10 মিনিটে কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10

0: एक प्रकार से पीएम
1: জানিয়ে দিচ্ছি আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সর্বত্র। আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭%, সর্বনিম্ন ৭১%। বিকেল ৫:৩০ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৭.০ মিলিমিটার। আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর ত্রিপুরা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

0: আয়ু বেশি হয় বলে একই মূল্যাঙ্কের বিভিন্ন মুদ্রা পাশাপাশি চলতে থাকে। তাই মিথ্যে রটনায় কান না দিয়ে সেগুলি নির্দ্বিধায় লেনদেনের কাজে ব্যবহার করুন।
1: ব্যাংকগুলিতে নির্দেশ দেওয়া হয়েছে গ্রাহকদের থেকে মুদ্রা স্বচ্ছন্দে গ্রহণ করার জন্য।
0: আরবিআই এ কথা বলে
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: 2027 আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে ঘর গৃহস্থির আসর।

0: রাষ্ট্রের উপর নির্ভর করতে হতো। আজকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত প্রত্যেকটা বাজারেই অল্প বিস্তর কিন্তু জ্যান্ত মাছ উঠছে, অর্থাৎ আমাদের রাজ্যের যারা মৎস্য চাষী তারা কিন্তু প্রতিনিয়ত মাছ চাষের দিকে নজর দিচ্ছেন বলেই কিন্তু আমরা জ্যান্ত মাছ পাচ্ছি বাজারগুলোতে। তো প্রথমে আপনার কাছ থেকে জানবো, এই যে আমরা মাছ চাষ করব, আমরা জানি আমাদের চাহিদা অনুযায়ী যোগান দিতে হলে সেই চিরাচরিত প্রথায় কিন্তু মাছ চাষ করে আমরা যতটা যোগান দরকার ততটা কিন্তু আমরা উৎপাদন করতে পারবো না। তাহলে আমাদের মৎস্য চাষিরা আধুনিক কোন পদ্ধতিটাকে মেনে নেবেন বা কিভাবে চাষবাস করবেন যাতে করে আমরা মাছ চাষে একটা সময় স্বয়ংভর হয়ে উঠতে পারি?
1: আমরা কিন্তু প্রথমে বলে রাখলে ভালো এখানে যে সারা বিশ্বে যে মাছ চাষ হয় তার অধিকাংশ মাছ চাষিরাই কিন্তু আমাদের যে সনাতন পদ্ধতিতে যে মাছ চাষ করি আমরা জলাশয়ে, মাটি জলাশয়ে, সেটাতেই করে।
0: আচ্ছা,
1: প্রায় 90% বেশি, সেটা চীন বলুন, ভারতবর্ষ বলুন বা সাউথ ইস্ট এশিয়ান অন্য কান্ট্রি বলুন, সেখানে সেভাবেই করা হয়। এবং এই সিস্টেমটাকে ধীরে ধীরে উন্নতি করা হয়েছে যাতে উৎপাদনটা বাড়িয়ে নেওয়া যায়।
0: আচ্ছা,
1: সেক্ষেত্রে একটা সময় ছিল যখন আমাদের শুধুমাত্র পলিকালচার, অর্থাৎ যে মাছগুলি একসাথে চাষ করা যায় সেগুলিকে আমরা করতাম, সেটাকে কিছুটা চেঞ্জ করে অন্ধ্রপ্রদেশের মতো চাষিরা শুধুমাত্র দেখা যায় যে রুই এবং কাতলাই করছে। সেক্ষেত্রে দেখা যায় যে ছ চাষ থেকে দুইটা চাষ করলে পরে এতে কোনো ক্ষতি হচ্ছে না, বরং মার্কেটটা ভালো পাচ্ছে।
0: আচ্ছা,
1: শুধু তাই না, একটা সময় ছিল যখন আমরা চাষ করতে গিয়ে আমরা অর্গানিক ম্যানিউর ব্যবহার করতাম এবং সাথে সাথে আমরা মাছের খাদ্য দিতাম, সেই খাদ্যটা ছিল সাধারণত ডাস্ট পদ্ধতির খাদ্য ছিল।

0: এবং সেই পদ্ধতিতে যখন চাষ করতাম উৎপাদন গড়ে 4 মেট্রিক টন থেকে 5 মেট্রিক টন পার হেক্টর আমরা তুলতে পারতাম।
1: আচ্ছা,
0: ধীরে ধীরে এই চাষ পদ্ধতিতে আমরা মাছের খাওয়া দাওয়ার একটা পরিবর্তন আসলো, যুগান্তকারী পরিবর্তন আসলো। এবং এই পরিবর্তনে আসার ফলে দেখা গেল যে এখন অনেক চাষিরাই যারা পুকুরে চাষ করেন, সেই সমস্ত চাষিরা যারা রুই, কাতলা, মৃগেল এই সমস্ত মাছ চাষ করেন কিংবা সিলভার কার্প, গ্রাস পার্প, কার্পিও মাছ চাষ করেন, যেটা আমাদের দেশের মাছ চাষের মেরুদণ্ড বলা দেয়।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এই মাছগুলো কিন্তু আমাদের, বিশেষ করে রুই, কাতলা, মৃগেল মাছ, এইগুলি মাছের আমাদের দেশের মেরুদণ্ড। শতকরা যত মাছ তৈরি হয় আমাদের দেশে তার প্রায় 70-80% কিন্তু এই মাছই। এবং এতে চাহিদাও বেশি, বাজারে এদের উৎপাদন নিলে পরে বিক্রি হয়। সেক্ষেত্রে দেখা গেছে আমাদের চাষিরা এখন, অনেক চাষিরাই সেটা প্রায় 10-14 থেকে 15 মেট্রিক টনে প্রতি হেক্টরে নিয়ে গেছেন,
1: উৎপাদন বাড়িয়ে নিয়েছেন।
0: সেটা কেমন করে হলো? সেটা সাধারণত হলো খাওয়া, মাছের যে খাওয়া দেওয়া হয় সেটার মধ্যে একটা চেঞ্জ এসছে।
1: আচ্ছা,
0: সেই চেঞ্জটাই একটা সময় ছিল আমাদের, ম্যাক্সিমাম সময় আমরা খৈল এবং কুড়া, চালের কুড়া, এই দুইটাকে মিশিয়ে আমরা ব্যবহার করতাম।
1: আমরা সে অনেকদিন আগে থেকে কিন্তু সেটাই ছিল আমাদের,
0: এটা এখনো চলে সব জায়গাতে, না হলেও সেটা কিন্তু আমরা দেখেছি। যেহেতু প্রোটিনের পার্সেন্টেজ মাছের বেশি লাগে তুলনামূলক অন্য যে কোনো জীব থেকে, যে কার্পের ক্ষেত্রে 25-35% লেগে যায়, যদি আমরা কোনো রকমের শিং মাগুর এসব মাছ করি তাহলে প্রায় 40% মতো লাগে।
1: আচ্ছা,
0: সেই যোগানটা আমাদের ওই যে খাদ্যটা যেটা বললাম আমরা আগে যেটা ব্যবহার করতাম সেক্ষেত্রে আমরা সেটা পেতাম না সবটা।
1: ডক্টর দত্ত, তাহলে আপনার কাছ থেকে যেটা জানতে পারলাম এই মুহূর্তে আলোচনা করে, আপনি প্রথমে বললেন যে জল ছাড়া তো মাছ চাষ করা যাবে না, মানে পুকুরে আমাদের করতে হবে, জলাশয়ে করতে হবে, তাহলে সেটা কিন্তু পরিবর্তন হয়,
0: খুব একটা পরিবর্তন হয়।
1: আপনি বলছেন যে চিরাচরিত প্রথার সাথেই আমরা কিছু নব সংযোজন করেছি, আমরা কিছু পদ্ধতি পরিবর্তন করেছি, আপনি তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাইছেন খাদ্য দেওয়াটা, অর্থাৎ মাছের বৃদ্ধির জন্য কিন্তু বিশেষ করে যেটা নির্ভর করে সেটার প্রথম একটা উপাদান হচ্ছে জল, আর দ্বিতীয় হচ্ছে খাদ্য।
0: খাদ্য
1: তো, খাদ্যটাকে যদি আমরা সঠিকভাবে গুরুত্ব দিতে পারি তাহলে কিন্তু মাছের দ্রুত বৃদ্ধি সম্ভব।
0: আমাদের যে সমস্ত প্ল্যাঙ্কটন যেগুলি থেকে হয়, যেটা আমরা অর্গানিক ম্যানিউর যেটাকে বলি ইউজ করি, সেটা তো পাচ্ছে মাছ।
1: আচ্ছা,
0: এর বাইরে গিয়ে আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে প্যালেটেড ফিড, সেবাই জাতীয় যে সমস্ত খাদ্যগুলি দিই। এটা আমাদের দুই রকমে আছে, একটা হচ্ছে গিয়ে ফ্লোটিং, একটা হচ্ছে গিয়ে ডুবে যাওয়া।
1: আচ্ছা, মানে প্যালেট ফিড যেটা হচ্ছে সেটা কিছুটা ভেসে থাকে, আবার কোনটা একটু ভারী থাকে, জল
0: নিচে চলে যায়। তো মাছের যে একটা মানে ওদের খাদ্যাভ্যাস, দিনের বেলাতেই বেশিরভাগ মাছগুলি খায় চিংড়ি ছাড়া, ওরা কি করে যে মাছ যে খাদ্যটা একটু ভেসে থাকে সেটা খেতে পছন্দ করে।
1: আচ্ছা,
0: এবং আজকের যুগে যে মাছের যে খাদ্য, আমি যেটা বললাম প্রোটিনে অনেক দাম, সেক্ষেত্রে 40-50 টাকার নিচে ভালো খাদ্য পাওয়া যায় না কেজি, সেক্ষেত্রে খাদ্য যদি লস হয়ে যায় তাহলে কিন্তু চাষির পক্ষে এটা একটা কিন্তু খুব একটা বেশি লাভজনক হয় না।
1: পাশাপাশি যে জলে মাছ বাস করছে, খাদ্য পচে গিয়ে কিন্তু জলটাও নষ্ট করতে পারে।
0: সেক্ষেত্রে দেখা গেল কি, অনেকেরই আজকাল অনেক জায়গাতে দেখা যাচ্ছে এই পদ্ধতির মাধ্যমে, আমরা বিশেষ করে মাছ আছে যেগুলো এই সমস্ত জলাশয়ে ভালো বাড়ে, যেমন ধরুন তেলাপিয়া মাছ, যেমন ধরুন শিক মাগুর, কুই মাছ, এই মাছগুলি এই ধরনের যে চাষ পদ্ধতি, বায়োফ্লোক সিস্টেম, সেটার জন্য চমৎকার।
1: আচ্ছা,
0: তো সেক্ষেত্রে জায়গাও বেশি লাগে না এবং জলও কম লাগে, এবং সেই একই জলকেও ব্যবহার করা যায়। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে গিয়ে, আমরা যে মিডিয়ামটা তৈরি করছি সেটা হচ্ছে একটা কার্বন নাইট্রোজেনের একটা মিডিয়াম রাখতে হয় এটাতে, সেটা সিএন রেশিও যেটা বলি, সেটা 10-12 সিএন রেশিও যদি ব্যবহার করতে পারি, এবং এটার মধ্যে আমরা কিছু কার্বোহাইড্রেট যদি দিতে পারি তাহলে ওই কার্বোহাইড্রেটটা মিডিয়ামটার মধ্যে কনভার্ট করে সেখানে ও জন্মাতে থাকে।
1: আচ্ছা,
0: হেটারোট্রপিক ব্যাকটেরিয়া জন্মাতে থাকে। এই হেটারোট্রপিক ব্যাকটেরিয়া আমরা যদি এয়ারেশন চালু রাখি সে জলাশয়ে, সাধারণত এগুলি আমরা ছোট ছোট কন্টেনার ইউজ করি বা ট্যাঙ্ক ইউজ করি,
1: মানে বুদবুদ করে যে অক্সিজেনটা যাচ্ছে জলে মিশ্রিত হচ্ছে,
0: সেক্ষেত্রে সেগুলি একটা চমৎকার একটা খাদ্য তৈরি হয় মাছের, এবং মাছ এগুলো খায়, আর সাথে আমরা অন্য খাদ্য কিছুটা দিই পরিমাণটা কমিয়ে দিয়ে, সেক্ষেত্রে উৎপাদনটা আমরা বাড়িয়ে নিতে পারি।
1: তাহলে খাদ্য দেওয়ার ক্ষেত্রে আপনারা এই নতুন বায়োফ্লাক সিস্টেমে মাছের উৎপাদনের ক্ষেত্রে একটা নতুন পদ্ধতি আপনারা চালু করছেন, যাতে করে মানে নিচ্ছে আমাদের প্রাণী মানে মৎস্য চাষিরা, যাতে করে মাছের চাষে সুবিধা হচ্ছে। ডক্টর দত্ত, আজকে যারা অনুষ্ঠান শুনছেন, অনেক মৎস্য চাষির মনে কিন্তু প্রশ্ন, অনেকেই জানেন না বা দেখেননি, আপনি কিন্তু বলছিলেন মাঝে যে অন্ধ্রপ্রদেশে ওরা কি করছে, মানে আলাদাভাবে শুধু রুই এবং কাতল এই মাছটাকে আলাদাভাবে চাষ করছে। তো সবাই যারা মাছ আমরা খাচ্ছি বা অনেক মৎস্য চাষি জানেন যে অন্ধ্রপ্রদেশে নতুন কোনো পদ্ধতিতে হয়তো চাষ হয়, তাহলে অল্প সময়ের মধ্যে কি করে মাছগুলো এত দ্রুত বৃদ্ধি হচ্ছে, অনেকটাই একই মাপের মাছ কিন্তু বেরিয়ে আসে ওদের কাছ থেকে, ওদের মাছ চাষের পদ্ধতিটা কি এবং সেই পদ্ধতিটা কি আমাদের রাজ্যে সম্ভব?
0: হ্যাঁ, ওদের যে পদ্ধতি সেটা হচ্ছে গিয়ে, আসলে অন্ধ্রপ্রদেশের চাষিরা হচ্ছে গিয়ে, ওরা যখনই নতুন কি

0: কিছু আছে ওটা বরণ করে নেয়।
1: আচ্ছা,
0: পুরো ব্যাপারটাই ওরা হচ্ছে ব্যবসায়িক পদ্ধতিতে করে, সেক্ষেত্রে দেখেছে
1: বাণিজ্যিক ভিত্তিতে,
0: সে দেখেছে যে মাছের বৃদ্ধিটা, মাছের বৃদ্ধিটা কিন্তু ইনিশিয়ালি মাছ ভালোই বাড়তে থাকে, একটা বয়সের পরে মাছ তার বৃদ্ধিটা কমে যায়। তো মাছটা আমি চাষ করবো ততটুকুই যতটুকু পর্যন্ত তার দ্রুত বৃদ্ধি পায়।
1: আচ্ছা,
0: সেক্ষেত্রে দেখা গেছে মাছকে যদি আমি 3-4 বছর রাখি সেক্ষেত্রে খুব একটা লাভ হয় না, অথচ খাওয়া আমার প্রচুর যাচ্ছে।
1: এক বছর প্রথম বছর যতটা বৃদ্ধি হবে তার পরের বছরগুলোতে ততটা গুণিতকে বাড়বে।
0: তখন কি করে মাছ ওরা যেটা করে সেটা হচ্ছে, আমরা সাধারণত এখানকার চাষিরা যারা করে ছোট মাছের পোনা ফেলে, যেটাকে আমরা ফিঙ্গারলিংস বলি, অর্থাৎ 2-3 ইঞ্চি এরকম সাইজের, সেটার বয়স হতো 3-3.5 মাস, 4 মাস। ওনারা যেটা করেন সেটা হচ্ছে গিয়ে এই পোনাগুলিকে ওনারা আলাদা জলাশয়ে কম খাদ্য দিয়ে বেশি স্টকিং করে রেখে দেন, এক বছর খালি রাখেন। সেক্ষেত্রে মাছগুলি 100 গ্রাম 200 গ্রাম 300 গ্রাম এরকম বাড়ে, যেটা বাড়া উচিত ছিল 1-1.5 কেজি।
1: আচ্ছা,
0: সে এইটাকে আমরা বলি ওরা স্টান্টেড গ্রোথ, ফিঙ্গারলিং। এই পোনাটা পরবর্তী বছর গিয়ে যখন একটা খুব ভালো ফার্টিলাইজ পুকুরে গিয়ে পড়বে, সেক্ষেত্রে মাছের একটা তার একটা গুণ আছে যেটা আমাদের নেই। আমরা অনেক সময় যদি আমরা উপোস থাকি তাহলে শরীর আমাদের ভেঙে পড়ে, কিন্তু মাছকে যদি উপোস বা কম খাদ্য দিয়ে রাখা যায় তার বৃদ্ধি কম হবে, কিন্তু পরবর্তী সময় যখন সে একটা ভালো খাদ্য প্রচুর খাদ্য দিয়ে পড়বে সঙ্গে সঙ্গে রিকভারি করতে পারে তার বডি যেটা লস হয়েছিল।
1: আচ্ছা,
0: তো ইমিডিয়েটলি দেখা যায় এই মাছটা যেটা 200 গ্রাম 300 গ্রাম ওরা নিয়ে ফেললো, 5-6 মাসের মধ্যে এটা 1 কেজির কাছাকাছি চলে আসে। এবং একটা আরেকটা খুব প্রয়োজনীয় জিনিস যা আমাদের চাষিরা জানা দরকার, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা কি করি প্রচুর পরিমাণে পোনা ফেলি একটা জলাশয়ে, সেরকম ভাবে হিসাব করা হয় না, বেশিরভাগ চাষি করে না, যদিও সাইন্টিফিক্যালি হিসাব করা আছে কতটুকু এক হেক্টরে
1: জলের পরিমাণ কি হবে, তার মধ্যে কতটা পরিমাণ মাছ আমি রাখতে পারবো, সংরক্ষণ করতে পারবো।
0: ওনারা কি করেন, ওনারা যেহেতু পোনার সাইজটা থাকে বড়, প্রায় 200 গ্রাম থেকে 300, কোনো সময় আর বেশিও দেয়, সেক্ষেত্রে 100টা মাছ যদি ফেলে ওরা চেষ্টা করে 100টা মাছই যাতে বেঁচে থাকে।
1: আচ্ছা,
0: এবং সবচেয়ে বড় কথা যেটা, সেক্ষেত্রে আমাদের কাছে ফিঙ্গারলিং এর ক্ষেত্রে যদি হেক্টরে আমরা সাধারণত 8-10 হাজারের মতো ফেলি, সেরা এটাকে কমিয়ে দিয়ে 5-6 হাজারে করে ফেলে।
1: আচ্ছা,
0: এবার কি হয় দেখুন, যে মাছটা আমাদের এখানে 600 গ্রাম 700 গ্রাম হয় ওরা 10 মাসের মধ্যে সেটাকে 1.5 কেজির মতো তুলে ফেলে, কোনো কোনো মাছ 2-2.5 কেজি চলে যায়, সেক্ষেত্রে ওদের প্রোডাকশনটা অটোমেটিক্যালি বেড়ে যায়, আমাদের থেকেও বেড়ে যায়।
1: তাহলে নীল, আমরা যেটা পেলাম আজকে, যারা শুনছেন আমাদের মৎস্য চাষী বন্ধুরা, একটা বিষয় কিন্তু সবার কাছে পরিষ্কার হয়ে গেল। আমরা সবাই ভাবতাম যে অন্ধ্রপ্রদেশে মানে কিভাবে ওরা চাষ করে, আমরা খুব উৎসুক ছিলাম জানতে, যে যার ফলে ওরা দেখতে পাচ্ছি একই সাইজের মাছ বের করছে, মানে পাঠাচ্ছে আমাদের রাজ্যে, এগুলো আমরা নিয়ে আসি এবং জানি এগুলো কিন্তু দীর্ঘ সময় না, অল্প সময়ে কিন্তু দ্রুত বৃদ্ধি হচ্ছে। তাহলে ওদের যে টেকনোলজি, সেই টেকনোলজিটা হচ্ছে কি, আপনি যেটা বললেন আমাদের, সেটা বললেন যে আমাদের চাষের মধ্যে তফাৎটা কোথায়। আমরা সাধারণত কি করি পুকুরে, যে খুব ছোট ধানি পোনা আমরা ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে 200 গ্রাম 250 গ্রাম 300 গ্রাম হলো সেগুলোকে এক বছরের মধ্যে আবার সেই শীতকাল আসার আগে আমরা বাজারে তুলে দিচ্ছি, ফলে আমাদের মাছের বৃদ্ধিটা সঠিক হচ্ছে না। কারণ সবচেয়ে বড় বাধাটা হচ্ছে সঠিক খাদ্য, পুষ্টিকর খাদ্য এবং সঠিক প্রোটিন যুক্ত খাদ্য ওরা পাচ্ছে না।
0: আরেকটা জিনিস,
1: অন্ধ্রপ্রদেশ কি করছে আপনি যেটা বললেন, সেটা হচ্ছে ওরা দুভাগে চাষ করছে। ওরা ছোট ফিঙ্গারলিং গুলোকে কি করছে, ওরা স্ট্যান্ডার্ড করে রাখছে, অর্থাৎ 150-200 গ্রাম ওজন পর্যন্ত করে রাখছে আলাদা ভাবে। এবার রেখে ওরা কি করছে, কম খাইয়ে রাখছে। আপনি বললেন যে পরবর্তী সময়ে যখন ওরা নতুন পুকুরে যখন প্রচুর পরিমাণে খাদ্য সহ ওরা দিচ্ছে, সেই মাছগুলো
0: তুরন্ত বেড়ে যাচ্ছে,
1: অধিক খাদ্য পাচ্ছে, পুষ্টিকর খাদ্য পাচ্ছে, খাচ্ছে, দ্রুত দৌড়াচ্ছে, সংখ্যা কম দিচ্ছে এবং দ্রুত বৃদ্ধি হচ্ছে।
0: আরেকটা জিনিস যেটা করা হয় আজকাল, যেটা চলছে সেটা একটু উন্নত পদ্ধতি, সেটা হচ্ছে গিয়ে যে মাছটা ধরুন 1 কেজি পরিমাণ হয়েছে, এই মাছটাকে ওরা বিক্রি না করে তখন কি করে, এটাকে আলাদা একটা ট্যাঙ্কে ওরা রাখে, 1 কেজি বা 1.25 কেজি যেটা হয়েছে। সেক্ষেত্রে এই সময়ের মধ্যে মাছের আমরা যখন দেখি তার বৃদ্ধিটার ক্ষেত্রে কোনো মাছে কি হয়, প্রথম দিকে তার বৃদ্ধিটা একটু বেশি হয়, তারপরে একটু স্লো হয়ে যায়।
1: আচ্ছা,
0: আবার কোনো কোনো মাছ আছে যতক্ষণ পর্যন্ত মাছটা তার ব্রিডিং এর তার ম্যাচিওর না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সোমাটিক গ্রোথ, যেটাকে বলি বডি, বেড়ে যাবে।
1: আচ্ছা,
0: আর যখনই সেটা তার ম্যাচিউরিটি আসবে তখন কি হয়, তার অ্যারাউন্ড 30-35% এনার্জি এটা কনভার্ট হয়ে যায় তার ডিম প্রোডাকশনের জন্য এবং তার যে আমরা গোনাড ডেভেলপমেন্টের জন্য,
1: মানে প্রজননের সময় হলে।
0: তো প্রজননের আগে পর্যন্ত আমি চেষ্টা করব বেশি পরিমাণে খাইয়ে ওকে
1: বড় করে নিতে,
0: তো এই পদ্ধতিতে দেখা গেছে যে আমাদের

0: যে রুই বা কাতলা যেগুলি আছে সেগুলো 2+ ইয়ার অর্থাৎ প্রায় 2 বছর বয়স যখন হয় ইন জেনারেলি সেটা ব্রিড করে। তো আমি যদি মাছটাকে 1 বছর পর্যন্ত রেখে এটাকে প্রায় 1 কেজি 1.5 কেজি করলাম, তারপরে এটাকে পরবর্তী সময়ে খুব ভালো ভালো পরিমাণে খাদ্য দিয়ে যেখানে প্রোটিন বেশি আছে সেটাকে 1 বছরের মধ্যে আমি 3 কেজি 3.5 কেজি নিয়ে যেতে পারবো।
1: আচ্ছা,
0: তো এই এই পদ্ধতিতেও আজকাল খুব চলছে যে 7 মাস 6 মাস 7 মাস রেখে মাছটাকে বিক্রি করে দেওয়া পরবর্তী সময়, যেটা প্রায় যেটা কমনলি 1 কেজি হয়ে যায় সেটা কি 2 কেজি দাঁড়িয়ে যায় বা 2.5 কেজি দাঁড়িয়ে যায়।
1: তো আজকে আলোচনাতে আমরা দেখুন মাছ চাষের ক্ষেত্রে পুকুরের সংস্কার,

0: সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সেটা হচ্ছে আরএএস টেকনোলজি, রিসার্কুলেটরি একুয়াকালচার সিস্টেম। এটা সিস্টেমটা তেমন কোনো কঠিন কিছু না, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে জলটা সেটাকে আমরা আবার রিউজ করতে চাই। অর্থাৎ যে সমস্ত জায়গাতে, ধরুন কোনো পাহাড়ি অঞ্চল বা যেখানে আছে ড্রাই এরিয়া, যেখানে জলের অভাব আছে, সেক্ষেত্রে আমরা কি করি, উৎপাদনটাকে যাতে, মাছের উৎপাদনটাকে যাতে আমরা চালু রাখতে পারি, সেক্ষেত্রে ট্যাঙ্ক তৈরি করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা একশো মিটার স্কোয়ার 200 মিটার স্কোয়ার এই ধরনের ট্যাঙ্ক তৈরি করি, সাথে থাকে একটা বায়োলজিক্যাল ফিল্টার অথবা মেকানিক্যাল ফিল্টারও থাকতে পারবে।
1: আচ্ছা,
0: সেক্ষেত্রে জলটা যেটা ব্যবহার করব সেই জলটাকে আমরা পিউরিফাই করে নিই, তারপরে এটাকে আমরা ব্যবহার করি মাছ চাষের জন্য। সেখানে এক্সক্লুসিভলি, এখানে কিন্তু আমরা কিন্তু অর্গানিক ম্যানিউর ব্যবহার করি না।
1: আচ্ছা,
0: এখানে শুধুমাত্র ফিডের উপরে এটা, এবং আমরা প্রোটিনযুক্ত ভালো ফিড মাছের সাথে হাঁস মুরগি চাষ যেটা করি, এটার পদ্ধতি অলমোস্ট সেম। অর্থাৎ এই পৃথিবীতে কিছুই ফেলনা নেই, সবকিছুরই কনভার্সন করলে পরে সেটা কাজের কাজের হয়।
1: অর্থাৎ আর্থিক দিক থেকে আমার কিন্তু অনেকটাই,
0: হ্যাঁ, তো ধরুন নিচে যে মাটি থাকে এগুলি সব থেকে যায়, এগুলি গতি শ্যাওলা ছাড়াও বড় জলের উদ্ভিদ থাকে, এগুলির কিন্তু কতগুলি আছে যেগুলির কিন্তু বাজারে মূল্য আছে। আমাদের এখানে ত্রিপুরাতেই প্রায় 8-10 রকমের জলজ উদ্ভিদ আছে, যেগুলিতে কিন্তু বাজারে যথেষ্ট শাক হিসাবে যথেষ্ট মূল্য আছে, কলমি শাক থেকে শুরু করে বিভিন্ন শাক। তো সেগুলি কি করে, যেগুলি শাকগুলি যেগুলি জলজ উদ্ভিদ উপরে ভেসে থাকে সেগুলিকে, অথবা শুধু জলজ উদ্ভিদ না, যে সমস্ত শাক টাক আছে, যে সমস্ত যেগুলিতে জল আমাদের দরকার হয়, সেগুলি আমরা উপরে জলাশয়ের জল উপরে ভাগে থাকবে এটা, আর নিচের দিকে থাকবে ওই মাছগুলি, যে মাছগুলি সানলাইট না হলেও চলে, অর্থাৎ যেমন ধরুন শিং মাগুর এই সমস্ত মাছ,
1: জেল মাছ,
0: হার্ডি মাছ। তো এতে কি হয়, এদের থেকে যে সমস্ত নাইট্রোজেনাস সাবস্টেন্সটা তৈরি হয় সেই পুরোটাই কি করছে, ওই নিয়ে নিচ্ছে সেই
1: গাছগুলি
0: এবং সেগুলি বেড়ে যাচ্ছে। তো এটাকে আমরা একুয়াপনিক্স বলি। এবং এটার সাথে আরেকটু একটু ডিফারেন্স আছে হাইড্রোপনিক্স, একুয়াপনিক্স এর হাইড্রোপনিক্স এর ডিফারেন্স এটাই, হাইড্রোপনিক্স হচ্ছে কি মাটি ছাড়া জলজ উদ্ভিদ তৈরি করা।
1: আচ্ছা,
0: আর এটাতে হচ্ছে কি জলজ উদ্ভিদ আমরা জলেই করব, কিন্তু সেখানে কোনো মাটি লাগবে না। হ্যাঁ, একটা এটা হলো দুইটাই ডিফারেন্স, এখানে মাছ চাষ করব, আর হাইড্রোপনিক্স, আর যেটা হাইড্রোপনিক্স হয় সেখানে সাধারণত মাছ চাষ হয় না, আর এখানে আমরা মাছ চাষ করি। তো এই পদ্ধতিও ধীরে ধীরে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে।
1: তো এই ক্ষেত্রে কি উদ্ভিদের জন্য জলটা নষ্ট হচ্ছে না?
0: না, সেক্ষেত্রে দেখা যায় কি এই এই উদ্ভিদগুলি এরা কিন্তু এই নাইট্রোজেনাস সাবস্টেন্সগুলি টেনে নেয়।
1: আচ্ছা,
0: এদের নিউট্রিশন,
1: মানে সোজা কথা বলবো, আমরা মাছের যে বজ্রগুলো,
0: আমরা যেটা বলি একুয়াপনিক্স বা হাইড্রোপনিক্স, যেটা বললাম আপনাকে, যেখানে শুধু মাটি
1: হতে পারি, তাই না? আমাদের অনুষ্ঠানের শ্রোতাদের কি বলবেন? এছাড়াও আর কোন জায়গা রয়েছে যেখানে গিয়ে আমাদের নতুন যারা মাছ চাষ করতে আগ্রহ প্রকাশ করছেন, নতুন নতুন পদ্ধতি সম্পর্কে কোনো প্রশিক্ষণ নিতে পারেন কোথাও থেকে?
0: হ্যাঁ, আমাদের কলেজ ছাড়াও ডিপার্টমেন্ট অফ ফিশারিজে, যে স্টেট ডিপার্টমেন্ট আছে, ওখান থেকে এই ধরনের চাষের প্রশিক্ষণ দেওয়া হয়। এবং একটা জিনিস আপনি অবশ্যই বলবো, যে কোনো চাষে যাওয়ার আগে ভালোভাবে প্রশিক্ষিত হওয়া প্রয়োজন, এবং চাষ সম্বন্ধে ভালো ধারণা নিয়ে নামা প্রয়োজন। প্রত্যেকটা চাষেরই কিছু পজিটিভ আছে, কিছু নেগেটিভ সাইডও আছে। তো আমাকে এটাকে জেনে নিতে হবে, আমাদের পজিটিভ সাইড কোনটা, নেগেটিভ সাইড কোনটা। যেমন ধরুন আমরা আজকাল এই বায়োফ্লক নিয়ে অনেক কথা বলি, কিন্তু সেখানেও কিছু নেগেটিভ অ্যাসপেক্ট আছে, সেখানে ডিজিজের প্রবলেম আছে, কিছু কিছু ইলেকট্রিসিটি যদি ঠিকভাবে না থাকে তো সেটাও দেখতে হবে। এগুলি সব
1: যদি আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করেন তাহলে কৃষক বন্ধুরা কিন্তু মাছ চাষে সফল হবেন।
0: আর সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে গিয়ে আমি আবারও বলবো, প্রথমত আমাদের প্রয়োজন আমাদের কনভেনশনাল যে মাছ চাষ আছে, সনাতনী যে মাছ চাষ শেষের সময় সেই সম্বন্ধে একটা ভালো একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দরকার। তারপরে পরবর্তী যে আধুনিক পদ্ধতিগুলি সেগুলিতে গেলে পরেই আমার মনে হয় চাষিরা সঠিকভাবে লাভবান হবে।
1: ডক্টর দত্ত, আপনি আমাদের স্টুডিওতে এলেন, আপনার কাছ থেকে আমরা আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ এই প্রসঙ্গে বিস্তারিত অনেক তথ্য জানতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি ছিলেন রাজ্যের মৎস্য মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নিরালকান্তি দত্ত।

0: আমাদের বিকাশ।
1: বিকশিত ভারতের প্রস্তুতি, এটা হলো আমাদের প্রয়াস। জনগণনার প্রথম পদক্ষেপ আপনার

0: নগরপালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনাদের গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এগিয়ে যাই।
1: এখন ঘর গৃহস্থের আসরে শুনবেন লোকগীতি শিল্পী মালবিকা দাশ।

ঘর গৃহস্থির আসরে এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন মালবিকা দাস। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

খুগ্রক বাংলায় কগ্রক চিং যত বরক আনি তাবুনি ককলপ নিমু সিনিমু সাকনি সিনিমু টংমুঙ্গ সিজাগ কানমু চুমু চামু কক সাবো রিংনক নি সকাং নগ সরংমা কথালাই টংনা হামিয়া ওয়ালাইমা বকুরখাই মিলি বিশিং পাথরা কগিয়া কক্রংমা আবো সিতরা কক সাবো কতই সামুকে কখা লকুনি সেলেন সিমুক শিলজাখা কানমা চুমা হাদুলি নাংব সুজাখাই আবরো বেবাক কাগৈ থাঙ্গ কাহাম তমুঙ্গ হামিয়া কবুলো হামিয়া বাই চালৈ হিমনানি নাঙ্গ বেকেরেং চাওই ব্রান্দি নাই রক টক তৈমা বারো সালবারিয়া ফেকনাই রক জরা টুকুয়া জরা মাইচাইয়া তাবুক সাক হামিয়া থঙ্গারনি কতুল মাইয়া আনি তাবুকনি ককলপনি মুং নুখুং নুখুং বসাসা সংসাসা বখা কথক থকিয়া চালাইও গতই কখা বসাই বিহি কনিখা থানসা নুখুং হামসাও ওংখাই কক বাকসা বসা বতই মাফা ককনরিয়া হামিয়া লামা হিমিয়া থাঙ্গিয়া কবুই কক্ন তাতাল সানানি থৈও কৈ থেন্টা অংনানি নুখুংনি খরকসা বেমার কলাইখাই কলাইও বেমার মাসা করইয়াই বেমার কৈ নখুং উংমানো হাবনা সকাং কাসুনা নাঙ্গ থৈনা থাঙা মতাইনি থানি নখুং হামসানা আবো হিক সাইনি জরা তাংবতাং জরা খলাইথাই খুঞ্জু কাইনিয়াই বুইনি কখন্তাই কনি মুসুংমা খলাই মানো কবি থানসাখে টংখাই সাকনি হুকুমু সাকতেই মানো খাকামা চাইটকলাইখাই আনি তাবুনি ককলপনি মুং চিনি ফোরংনাই সিয়া সিরেনাই রিয়া রংরাই চিনি ফোরংনাই জঙ্গ একদলনাই চিনি খুলুমুং খাবাই আসাগৈ হামারি রাজাদি রুয়াই আফারৈ মোনাকনি পহর নরকসে চিনি ফোরঙ্গ চিং বরক উংনানি টংমুং কাহামন সাকবাই গথগ্রৈ সামুং হামিয়াবাই জঙ্গ হাসালরৈ নরক ফোরংমা চিনি সরংমা তাতাল সাইয়াই কবি কক সানা মানখাই সুবানাই সং কাহাম নাইনাই মতাইনি থানি আবো ন সান্নাই সুখজায়া বরকন খা সবাই নাঙ্গি টংনাইন একবুক সাখাইয়া গরি গনাং বেবাকন থানসা সুখব সুগিয়াব মতাইনি বসা আনি তাবুনি ককলপনি মুং বাইথাং মুসুংমা বেদেক গবাংমা চিনি সরংনা বেদেকনি বুপুরা তেইবো বাংকুকনা বাইথাং মুসুং তৈ সরঙ্গৈ মানো খাওয়ারিসে সরংনা নাঙ্গ সায়েন্স হামতৈ কমার্স ব হামো কমার্স চাতৈ আর্টস ব চাও সরঙাই মুসুংখে বেদেক কক করৈ মুসুংয়া হনকে তাই সানা করৈ সায়েন্স সরঙ্গৈ ডক্টর অংমানো আর্টস পড়িব ডক্টরেট খাইমানো আইএস অংগ সায়েন্স স্ট্রিমিয়াব টিসিএস অংই মানো আর্টস নাইব গুন্ডা খামতৈ খানো খামরৈ সকাং চাইটগৈ সরংথাই সঙ্গৈ বাইথাং মুসুংমা কতর আবসে বইনি মুসুংমা অব অসৈসে আনি তাবুনি ককলপনি মুং সরংনা সেপ আমা আফাসং খনা যাবাইদি সরংনা সেপ খাইরগৈ রুফিরদি তাকালাই বিশিও নংখরনাই রংনকনি অংনাই সরংনাই রংনক কতরনি নরংনি মুসুংমা দাতি নকাইনা ইমাং মুখানি লামা তংখ সরংনা নাঙ্গ সরংনা কুসুক সরংমুং রাজাগ বরম সরংনাই করং সরংমুং কাইসা কচং কুক পহর মোনা কুক সারুব খিকলায়া হাকর আনি সরংথানি তা কেবেং যাবাইদি কিসা চুবাদি নাসিকতা তংদি সাজলানা সেব্রতৈ রদি সাজগ্নব মাফানি মোখাং সঙ্গরিমানু আংব নাংমানি খনৈ নাংফুরো রদি আনি ইমাং মুখথাং জর নুকনাই নাইদি আনি তাবুনি ককলপনি মুং ডাক্তার সলুকমা খরাং নং খনা হরিয়া সাকামিয়া অংজাক কতুলি মানিয়া সাক নাইজাকনানি থাকনা মুসুংব গরি তেলাংনাই নিনি চেম্বারো হিমৈ মানিয়া মাখুক থাঙ্গানো বেমারি কক্ন সাই খানার নংমাই মালায়ৈ আচু কক সাবৈ খারোয়াইমা থাঙ্গাই হেলেঙ্গৈ খরক মিহিমজাক সাক নিনাংজাক বোখা খাকসা বেলাই কিয়রজাক মাইসানা খুরব ততরা লাইয়া মনগৈ রহরব সাই হজম ইংয়া মুক্তি রিফাইয়া মকল মুকুম্ব কষ্ট সয়া

0: সৈন্য সাইতকব টঙ্গমাখগৈ থাঙ্গ সকাঙ্গৈ সিলিয়া আংলে বুফ্রু জানি সগৈ আনি তাবুনি ককলপনি মূ হাফাং ইয়াসাকদি খরাং খাসুকনি হাফাং কিসা খনাদি ফুনুকদি মখাং হানি বসারক সুকজায়া বরক মানি খনি রক বেলাই মরক সালচা সানানো সালথা মাচাও ঠিনাংনি বাগৈ খাতিনা নাঙ্গ লামকা হামকরৈ নাতিক বিয়াল নক টংব হাবিয়া হাপ্তক শিয়াল হাসাল সাক হামনক মালখুংমান ঠগিয়া সাক দেরাব হামিয়া নতলাং ঠগিয়া কামি আমসাই রগ রংনক টংগ মাল মাতারক আরো হরথুও হাতি হাবারক গরি গানাও ফালনক খুংসাব গলায়া মকল আউলি টংনাইনি পাইফ্লাইয়া বিনি সেব হাতাই টংনাইনি জবৈ টংকে চেপ দলি ও টংব হাতি ও টংব অ হানি বসান বুয়া চিংকেব আনি পাইথাংনি ককলপনি মূ সাতুং ওয়াতৈ সাতুং প্রাপ জাক তুমফ্লা সাও ওয়াতি মানজাখে বসাক শিও নবার শিবসাও কলমতি হাব সাতি লগি ও ওয়াতি কাটি ও কুতুং চাঙ্গ নবার তৈ বারবাই নখা মুচাঙ্গ আথুকুরি তালবাই সাতুং তুমা বাই রিকি সিরানো বয়ের শিবসাওই খাফাং মশাও সাতুং নাংতৈ নাঙ্গ ওয়াতৈ মহানী সাই থগ বেরমা বতৈ কুতুং তঙৈসে গসাংন নাঙ্গ গতৈনি লগি গখামা চাও মোনাক টংমা বাই সিজাগো পহর ওয়াতৈনি লগি গলায়ো কথর তুমারি টংখাই চাংমারি টংনাই সাতুং ওয়াতৈ বরগলে লগির লাইনাই অরণ পাইখ্যা যতন খুলুম বাইখ্যা
1: আসকজরা সাক বাইথাংলাই সৈজা ককলপ খানাবাইখা বিদ্যা দেবরমা সাই খানারিমানি তাবু খানাবাইন কথমা বসা সাই খানারিমান সন্তোষ দেবরমা
2: আদেশ রেখা নিলোকনি মতাই উঙ্গৈ বখাবাই বেশ রম্বই তেয়ার উংদে স্বর্গ মৈতল পাতালনি বাকই থানা হিমনানি বাকই কাইসা নক তাকনানি বাকই আং মেস্ত্রি খরকসা নাই রেখা তামনি হিমবা আমা প্রজাপতি আফ্রকাই চিন্তা খাইমাং খাইমাং বখা হাবকা চতুর্ভুজা আফ্রকাই যতন অলংকার নাহারকা কাইসা চলা ভাদ্র মাস সংক্রান্তিও ফাইনাই বিনি বুমংখা ব্রহ্মা রাখাল বিশ্বকর্মা সৃষ্টিকর্তা ব্রহ্মানি আদেশ বাই বিশ্বকর্মা মা দেবীন বৈকন্ত লোক দেবলোক তমনানি বাকি কাইসা নক টাঙ্গরিকা স্বর্গ মৈতল পাতাল ল থানানি হিমনানি বাকি যতন যন্ত্রপাটি বতিয়ার খাইরিকা তীর বাদখং গদা ত্রিশূল যতন মা দেবী ন তিয়ার খাইরিকা ভাদ্র মাস বসরাওয়াইসা ফাইনাই বিশ্বকর্মান আফ্রং সিমিন বনমতাই বৌরেলাই উৎসবঙ্গ বিষ্ণু পুরাণ অনুসারে অষ্টম বসু প্রভাস খন্ড বাগিনী যোগ সিদ্ধার্থনি বহগ জন্ম উঙ্গ অজগত বিশ্বকর্মা আহাই শিল্পিতেই করে সৃষ্টিকর্তা ব্রহ্মাব বখা বিশিং বাবেখা অবৃতাসুর বৃতাসুর দৈত্যন সরণ খেলাই বট খেলাইয়াকে বট খাইনানি নামে আপনি বাকি কবনি মতাই রব অনুরোধ খাই অলখাই দদাসী মুনিনী বরনাহারে অবৃতাসুর কগৈ বুথারকা আফ্রকাই মতাই রক হামজাগৈ তিল তিল নেই তিলতামা মেনকা বমু প্রচার খাইকা বিষ্ণু নির্মল কার্তিক বলব শ্রীকৃষ্ণনি দ্বারকাপুরী রাবণী লঙ্কাপুরী তাই চান সদাগরনি বসলা লক্ষিন্দরনি বিনি বাগৈব লড়নি নক টাকনানি বাগৈব বিশ্বকর্মান ব্রহ্মা দাগিখা ব্রহ্মানি আদেশ বাই দেব শিল্পী নব যতন শক্তিরিখা ময়ং নব বিনে কামানি বাহন কাইরিখা চতুর্ভুজা বিশ্বকর্মা নব ইয়াক কমরৈ রমনানি আতুরা বাতালি দারিপালা আবার বিশ্বকর্মান রমনানি দাগিখা লখাই তীর বাদখুম যতন রম তোহা আ সময়কাই মতলনি বড়রক যতন পশুকীত পতঙ্গ সে সৃষ্টি দৌ ব্রহ্মা সাকুয়া রি চুম জিনিসপত্র আবব যতন তৈয়ার খেয়ে রিনানি বাকি মৈতল বিশ্বকর্মান রিহরনানি চিন্তা খাইকা সালসা অর্শিরা গ্রীতাজি নখাল সাকা কামদেব বাই মালাইনে হিনে বিনি প্রসাদ থাঙ্গ

0: ডক্টর গোস্বামী কাইসা মন্দির আরাম খাই সাধন বজন খাই তো সারসা বিনি গুরু সাউ নিনি পারাও বেড়াই ফাইদি গুরুনি আদেশ বাই শিবানন্দ বিনি নগ থাকা কিছা দিন তংখাইন বিবি থুই থাকা তে সালতাম সালবরী নে পরে হেঁকাইন বুফা থুই থাকা অলখাই যতনি কাজকর্ম পাইয়েই নবদ্বীপ কিফিল থাকা ১৯৩৪ নি সিমিকাই ১৯৫৯ সাল জরা তে কয়েক বছর তঙ্গই বিনি গুরু থুই থাকা শিবানন্দ আফ্রকাই বিনি গুরুপাত রক্ষা খাইনানি বাকে ১৯৭৭ সালকাই সাধন বজন খাইনানি হেনাই বৃন্দাবন বিনি গুরুদেবন বৌরি তো বৃন্দাবন বিনি গুরুদেবন বৌরি তো প্রসাদ বিতরণমান তো অন্তিখেন বিশিং কাতকা ১৯৭৯ সালকাই বৃন্দাবন কাশীধাম কিফিল ফাইকা পড়িও হব ছয় বছর যাবৎ টঙ্কা তিনি কুষ্ঠ রোগ রং উংজাও রং সেবাদান খেলাই তঙ শিবানন্দ হাকসানি শিচ বক্তরক ফাইকা হাঁকাই কাশী ফাইকাই তমনি চানানি কষ্ট নগৈ আশ্রয় রেউ আফ্রো ভারতনি রাষ্ট্রপতি ভবন সম্মানিত শিবানন্দ ২০০০ সাল পদক পদক সম্মানিত খাইকা শিবানন্দ উপদেশ রেখা চিন্তা সৎচিন্তা সৎকর্ম সদ্ভাবনা সধর্ম জীবনী মূল শ্রীমৎ ভগবত গীতা ভক্তি যোগ তর্ক বর্ক নাম নারায়ণ বন্দনা নিয়মিত পাত খেলাই কীর্তন খাই বৈন যখন অশোক বেশোক খানাকাই আপদ বিপদ খানাকাই আবো বতংমিয়া বখা শান্তি লাভ খাইনানি বাকে মনোযোগ রেত পৃথিবী পরম ভক্ত শ্রদ্ধা প্রদর্শন খাইনানি বিনি বিরাজিত কামনা বাসনা অবতার সৎকর্ম সৎকার্য খেলাই ব আশা করি খাই থাকা আনি কথমা অরণ অপেক্ষা
1: আশোক জরা কথমা বসা খানাকা সন্তোষ দেবরমানী খরাঙ্গ তাব খানাবায়ন খানানি কবরক পান্ডানি আবৈ বতাংর খানা জুলাই তালনি ২৯ ২০২৬ স্রাং সাল ফুংনি দামদক তাম্বুই সতি ২৫ খানাবায়ন হাইনি খরাং পান্ডা হাইনি খরাং পান্ডাও খানা হান অলপসাই রেজাবমানি বিশ্বদেব কলনি রেজাবম খনা রেজাগান দিবর দামচি নৈতাম্প্রু খনা রেজাগান দামচি নৈতাম্বই সতী বাও খনা রেজাগান যাদু কলেজা রেজাবম পঞ্চলক্ষ্মী দেবরমা রেজাবমানি দিবর দামচিনী তাম্বৈ সতী শিবাবো খানাবায়ন কক বরক থুং খেকেবা নাটক খনা খনারে জাগান জরা নং তাম উংখা অথুংনুক অবনশিকা রোহিচন্দ্র দেববর্মা দিবর দামচিনী তাম্বৈ সতীব্রী শিবাবো খানাবায়ন কক বরক কতাল রাগিনী রেসাবম জামিনী দেববর্মানী রেসাবম খানারে জাগান সানজা দামসিনী তামপ্রো খানাবায়ন রেডিও সিরিয়াল ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স এন্ড টেকনোলজি বখাক্তই খানানি কক বথমা সাকলম বেমার অবনতই খানাবায়ন আবনে উল যাদু কলেজা রেসাবমানি উর্দমতী দেবরমানী খারাঙ্গ যাদু কলেজা রেসাবমানি খানাবায়ন আশোক জরা খানাবাইখা খানানি কক বরক পান্ডানি আওয়াই বতাঙ্গ তাবু খাবেন কিরণমালা দেবরমানি খরাঙ্গ যাদু কলিজা রেসাবমানি
2: রঙে যাদু সঙ্গে খামাইকে।

कतर ममत मंक रंगी रंगी रंगी च फाइपुरु पगई फाइके।

रंगे रंग से रंग ले कतरे पग के बुम्मा कितले नैना बुयर।

ಕರ್ಮ ಕರ್ಮ ಮಯಲೆ ಹಮ್ಮನೆ ಸಚ್ಚೆ ಹಮ್ಮ ಬನದೆ ಯಸೈ ತುಂಬ ಕರ್ಮ.

கரும ரங்கிச்ச ஹரதே குமக்கு சல்லதே குமக்கு.

Rangi cha, yang baru tong na sadu ya, rangi yang baru tong na.

कर्म कर्म गुमते ऐत सैत थंदर वो कर्म कर्म यरवा

कर्म कर्म थाङले मनन रञ्च चतुर आ कर्म रञ्चले कतरा फियग नद।

कतर ममत मंक रंगे रंगे रंगे च फाइपुरु पगई फाइक रंगे फाइपुरु पग

रंग से थंग के फिल्म नहीं का मायूस।

0: आसुक जरा ककबरक पांडव किरणमाला देवरमा जादुकलिसा रसापानी खनाबाइखा आकाशवाणी आगरतला अबलगिन पाइखा तिनी सानचरानी ककबरक पांडा जतनन खुलबाइखा हरकाहा এতক্ষণ শুনলেন ককপুরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গতকাল দিল্লিতে ছাত্র বিক্ষোভে আহতদের দেখতে আজ হাসপাতালে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সিকিমের নামচিতে এনএইচপিসি তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১। মৃতদের মধ্যে ৬ জন জলপাইগুড়ির বাসিন্দা। আটক রয়েছেন এখনো ২৫ জন। চলছে উদ্ধার কাজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া তাদের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সহমত পোষণ করেছেন। রাজ্যে পালা বদলের পর ১৯৯৩ সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম ২১শে জুলাইয়ে বিরোধী তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের পক্ষ থেকে ৪টি ভিন্ন সভার আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের আর কোনো গ্রহণযোগ্যতা নেই বলে বিজেপি দাবি করেছে। আসে বিস্তারিত খবরে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে।

0: লোকসভা এবং রাজ্যসভা দুটিতেই বিরোধীদের হৈহট্টগোলের জন্য তিনবার করে সভা মুলতুবি করে দিতে হয়। এদিন সকাল ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বের সূচনা করতে চাইলেও বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথমে লোকসভার অধিবেশন দুপুর ১২টা, পরে দুপুর ২টো এবং শেষ পর্যন্ত দিনের মতো মুলতুবি হয়ে যায়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতি সৃষ্টি হয়। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেকে তাদের বিষয়টি উত্থাপনের অনুমতি দেন। খার্গে নিট সংক্রান্ত বিষয়ে গতকাল নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রসঙ্গটি তুলে ধরেন। এরপর বিরোধী ও শাসক দলের সদস্যদের হট্টগোলের জেরে উচ্চকক্ষের অধিবেশন শেষ পর্যন্ত দিনের মতো মুলতুবি হয়ে যায়। সংসদ ভবনের জিএমসি বালযোগী অডিটোরিয়ামে এনডিএ সংসদীয় দলের সদস্যরা আজ মঙ্গল মিলন বৈঠকে হাজির ছিলেন। বৈঠকে দেশের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের জানান, বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে জড়িত সকলকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে ১৩ জন অভিযুক্ত জেলে রয়েছে। শ্রী রিজিজু জানিয়েছেন, দোষীদের যাতে কঠোরতম শাস্তি হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়েছেন।
1: আগে পেপার লিক নেই হলে সখ্তি সে যে কদম উঠা গিয়া হ্যাঁ বারে মে প্রধানমন্ত্রী জি জানকারি দিয়া আর প্রধানমন্ত্রী জি নে কাহা কি পেপার লিক সিফ এক রাজ্য কা মামলা নেই হিফ কেন্দ্র সরকার কা মামলা নেই দলগত রাজনীতি কা বিষয় নেই ইয়ে দেশ কা বিষয় হ্যাঁ যুবাও কা ভবিষ্য কে সাথ কই খেলোয়াড় নেই হলে কে লিয়ে আর খেলোয়াড় নেই করলে দেনে কে লিয়ে সখ্তি সে কদম ভি উঠায়ে সজা ভি দে দোষো কো আর ফির ফুল প্রুফ সিস্টেম কাম জো আবি কর রহে উসমে ভি সব মিলকর কে করে।
0: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ ডক্টর রামমনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। এবছরের নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস নিয়ে গতকাল নতুন দিল্লিতে ছাত্রদের বিক্ষোভ আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহতদের অবস্থা তিনি পর্যালোচনা করেন। লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আহত প্রতিবাদীদেরও দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গতকালের বিক্ষোভে প্রতিবাদীদের ওপর পুলিশ বাহিনীর পেলেট গান ব্যবহারের খবর ভুয়ো বলে সরকার জানিয়েছে। এছাড়াও পুলিশের লাঠিতে পেরেক লাগানো ছিল বলে যে সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তাও মিথ্যা বলে পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে। দিল্লি হাইকোর্ট সোনা মোয়াংচুককে এই মুহূর্তে সাফদারজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আঙ্গামের করা আবেদনের শুনানিতে আজ এই রায় দেন। গত রবিবার হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গীতাঞ্জলি ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ওই নির্দেশে সোনামকে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে চিকিৎসা করার বিষয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করতে অস্বীকার করে। কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আজ আদালতে জানান, ওয়াংচুককে মেদান্তা হাসপাতালে স্থানান্তরে সরকারের কোনো আপত্তি নেই। এদিকে প্রবীণ আইনজীবী চিকিৎসকের পরামর্শ ছাড়া যাতে কোনো মতে ওয়াংচুককে ছেড়ে না দেওয়া হয় তা আদালতকে নিশ্চিত করতে আবেদন জানিয়েছেন। ওয়াংচুকের ব্যক্তিগত চিকিৎসক সহ এইমসের সেসব ডাক্তারদের সঙ্গেও দিল্লি হাইকোর্টের এই বেঞ্চ কথা বলেন যারা সাফদারজং হাসপাতালে সোনামের পরিস্থিতির উপর নজর রাখছেন। বেঞ্চ আদেশে আরো জানিয়েছে, সোনামের স্ত্রী গীতাঞ্জলিকে যে কোনো সময় হাসপাতালে প্রবেশের অনুমতি দিতে হবে। সিকিমের নামচি জেলার সামারডাঙে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের ষষ্ঠ পর্যায়ে সুড়ঙ্গ তৈরির সময় দুর্ঘটনার বিস্তারিত তদন্ত হবে বলে জাতীয় জলবিদ্যুৎ প্রকল্প সংস্থা এনএইচপিসি জানিয়েছে। ওই সুড়ঙ্গের মধ্যে ২৫ জন আটকে রয়েছেন, এ পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনএইচপিসি আরো জানিয়েছে, প্রজেক্ট টিম, জেলা প্রশাসন, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় কর্তৃপক্ষ এবং অন্য আপৎকালীন সংস্থাগুলির সহায়তায় উদ্ধারকাজ চালাচ্ছে। গতকাল দুপুর ১টা বেজে ৪ মিনিটে হেডরেস টানেল নির্মাণের সময় হঠাৎই মিথেন গ্যাস বেরোতে শুরু করলে সুড়ঙ্গে ধস নামে। এরপরই বিস্ফোরণের পর ঘন বিষাক্ত ধোঁয়ায় সুড়ঙ্গ ঢেকে যায়। সঙ্গে সঙ্গে আপৎকালীন পরিস্থিতি ব্যবস্থাপনা শুরু করা হয়। সুড়ঙ্গে আটকে পড়া কর্মীদের বের করার জন্য সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে বলে এনএইচপিসির শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন। এদিকে মৃত ১১ জনের মধ্যে ৬ জনই পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা। জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার সুজাতা কুমারী জানিয়েছেন, জেলার ৬ জনের মধ্যে বিকেশ্বর ওঁরাও, গ্যাব্রিয়েল টিগ্গা ও শিবা ওঁরাও মাটিয়ালী ব্লকের কিরকোট চা বাগানের বাসিন্দা। অন্যদিকে নাগেশ্বরী ও ইংডং চা বাগানের অমিতলাল ও শ্যামরাওয়ের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে জানিয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল।

0: আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম, আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া তাদের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সহমত পোষণ করেছেন। তিনি ঘোষণা করেছেন, উত্তর ম্যাসেডোনিয়ার নাগরিকদের জন্য ভারত আইটিইসি প্রশিক্ষণের আসন সংখ্যা দ্বিগুণ করবে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণও দেওয়া হবে। রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভস্কা দাভকোভার সঙ্গে আলোচনার পর রাষ্ট্রপতি সাংবাদিকদের জানান, দুপক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে পর্যালোচনা করেছেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। রাষ্ট্রপতি জানিয়েছেন, ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া নানা ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগের ব্যাপারে সহমত পোষণ করেছে। রাজ্যে পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21 জুলাই পালিত হয়। এই উপলক্ষে বিরোধী তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের পক্ষ থেকে 4টি ভিন্ন সভার আয়োজন করা হয়। বিড়লা তারামণ্ডলের সামনে 21 জুলাইয়ের মঞ্চ থেকে নতুন করে লড়াই শুরু করার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
1: এর বদল হবে আন্দোলনের মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে। তাহলে আমরা সবাই জেলায় যাব, এবার আমরা এখানে বসে থাকবো না। আর কলকাতার মানুষও দেখতে পাচ্ছে, জেলার মানুষও দেখতে পাচ্ছে কি অত্যাচার চলছে।
0: অন্যদিকে মেয়র রোডে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস শিবির আয়োজিত অনুষ্ঠানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, শহীদ দিবসকে রাজনৈতিক কর্মীদের বদলে চলচ্চিত্র তারকাদের প্রদর্শনী মঞ্চে পরিণত করা হয়েছিল। 21 জুলাইয়ে তদন্ত কমিশনের রিপোর্ট এতদিন কেন প্রকাশ করা হয়নি তা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেন তিনি। তৃণমূল কংগ্রেসের আর্থিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান ঋতব্রত। এদিকে দিল্লির রাজঘাটে আজ 21 জুলাই উপলক্ষে শহীদ দিবস পালন করেন তৃণমূল কংগ্রেস ত্যাগী এনসিপিআই সাংসদরা। কংগ্রেসের পক্ষ থেকেও কলকাতা শহীদ মিনারে শহীদ তর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে তৃণমূল কংগ্রেসের আর কোনো গ্রহণযোগ্যতা নেই বলে বিজেপি দাবি করেছে। দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সোমেন ভট্টাচার্য জানান, যে কোনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21 জুলাই শহীদ দিবস পালন করলেও মানুষ তাদের নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়। 21 জুলাই গুলি চালিয়েছিল বামফ্রন্ট সরকার এবং মৃত্যু হয়েছিল কংগ্রেস কর্মীদের। গুলি চালনার আদেশ যে আধিকারিক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে তাকেই রাজ্যের মন্ত্রিসভার সদস্য এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়েছিল।
2: সেদিন যিনি গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস তাকেই রাজ্যের মন্ত্রী বানিয়েছিল এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়ে, তো স্বাভাবিকভাবেই যারা 21 জুলাইয়ের মঞ্চটাকে পাগলু ড্যান্সের মঞ্চ বানিয়ে দিয়েছিলেন তাদের তো কোনো নৈতিক আর রাজনৈতিক অধিকার ছিল না 21 জুলাই পালন করার। আর এখন তো তৃণমূল নির্মূল, ঋত বা মৃত যেই হোক না কেন।
0: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি আমদানি দ্রব্যের উপর 50% শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছেন। আমেরিকার পণ্যের উপর বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, নতুন এই শুল্ক আগামী 30 দিনের মধ্যে চালু হবে। হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আজ নিয়ে 10ম দিনেও আক্রমণ প্রতিআক্রমণ চলছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরান আজ একটি ট্যাঙ্কারের উপর হামলা চালালে সেটি খালি করে দিতে বাধ্য হন কর্মীরা। অন্যদিকে আমেরিকা ইরানের বহু জায়গায় আজ বিমান হামলা চালিয়েছে। এক ইরানি আধিকারিক আজ পাকিস্তানের বিভিন্ন মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক শুরু করেছেন বলে খবর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে যায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গতকাল দিল্লিতে ছাত্র বিক্ষোভে আহতদের দেখতে আজ হাসপাতালে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।
3: আকাশবাণী আগরতলা।
4: বিকশিত ভারতের প্রস্তুতি, এটা হলো আমাদের।

উপায়ে গৃহতালিকাকরণ ও গৃহগণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরও এক ধাপ এগিয়ে যাই।

0: অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেনসাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: আকাশবাণী আগরতলা, কক্তমা পরিব বিপূর্ণাদেব বর্মা, তিনি কক্তমা ভূভাগ রকংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী হাকতর গনাং গৈছি নাঙ্গ আমজকমুংনি কাংলাই কেসে কেরেং মাহাই পার্টিমুং নকাশনাবক রংজাক বেবাক বখাকনি চুবাচুরনা কবকমুং নারেখা।

0: অফিসার রক্নতী কাইসা আলাইদা চেরি নাই নাই কমিটি খাজাগান আকাশবাণী আগরতলা কেন্দ্র নি অকক্তমাখ নাই তংবায়ো আকাশবাণী নি ককতমা আপডেট মানানি বাগে লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর অ্যাপ টে টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এআইআর নিউজ অ্যালার্টস ইউটিউব নাই দি নিউজ অন এআইআর অফিসিয়াল আবনকারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নি ককতমা আপডেট মানাখে টুইটার এবা এক্সেন্ডেলো আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব ও আকাশবাণী নিউজ আগরতলা নাই নানি নাঙ্গান মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী ও তালনি নিচিদক শালমারি ককতিশালী ফুংদাম জিসাব আকাশবাণী নি মন কি বাত পান্দা ও হাকতর তাই বুই হাকত নীলুকুরক বাই ককলাম সালায়ান অব উঙ্গান মন কি বাত নি ফিল সারা থামচিদক বেরেমনি পান্দা মন্ত্রীপক্ষক লুকুরক নরক নি ওয়ানসক ন খাকামা কক মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরম এবার নমো এপস লুকুরক নি ওয়ানসক ন লগ্ন রহরই মানান টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি কেন্দ্রনি ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন ভারতনি পুইলা ডেঙ্গু টিকা হাতি ও কারিনানি গসিমং রেখা অবহাকতনি পুইলা ডেঙ্গু টিকা ডেঙ্গু বেমার কাশুনানি বাগে অ টিকা গসিমং মানখা বেশি বই নিশিমি বেশি চিদক জরা উমরনি বড় রোগ টিকা রিজাগৈ মানো ইউরোপ ইউনিয়ন সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া তে থাইল্যান্ড ন খবই হাইউনে কাইব্রই চি থাম হাকতর অ টিকা গসিমং মানখা কেন্দ্রনি শাখান্তে নুকুম হামপ্রাই নাইকুনি বখাক্তি সাজাকা হাকতনি পুইলা ডেঙ্গু টিকা অ গসিমং মানবাই ডেঙ্গু বেমার কাশুনা ও ভারত নি লুকু শাখাম হামক্রাইখলাইনি নিবাবয় কাইসা কতর ইয়াপ্রি বিলুনিয়া ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর রঙ্ন কতর তিনি শালগ্রা ত্রিপুরা হাঙ্কর নাইকল ফাংতে হাঙ্কর লুকুলেখামুং চুবা চুবদর নিচেতন বাই লুকুলেখামুং নৈ সাই নৈ চিসনি ন তৈপ রুংমুং সামংবুতাং সংচার জাখা সামংবুতাং শ্রেণী রক্ন লুকুলেখামুং বাই থামুং লেখামুং তৈ নুখুং নি ককথুং সুবুংনানো তৈপ রং জাখা আকাশবাণী নি ইঞ্জিনিয়ার বেদক নি ইয়াক চুদা গিফাঙ্গকরা হেমন্ত নোরেম তিনি কয়লাশহর ভগবান নগর নি আকাশবাণী কয়লাশহর কেন্দ্র ন বেড়াই নাইখা কয়লাশহর কেন্দ্র নি প্রোগ্রাম বেদক নি বক্রক প্রবল ভট্টাচার্য শাখা বেড়াই নাইমনি জড়াব মোচাং নরেম কেন্দ্র নি বেবাক দিখিম নতুই সাইমানই নাহার কাতে আরো নি সেবুক্তাই অফিসার রকবাই ককলাম সালাইখা তাবুক নবার তিবানি ককতুমা বসকান দাম নই চিবৈ শালসি গুমতি শালগ্রা হাঙ্কর গবাং ওয়াতেই ওয়াই মানু হনে হজাক মংরেখা নবার তিবার নাইখুং খনা শালনি শাকানি তুমারি থামচে নি ডিগ্রি তাই খামানি নৈচি দক ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গান তিনি শালনি শাকানি তুমারি তংমানি নৈচি থাম দশমিক স্নি ডিগ্রি তাই খামানি নৈচি বা দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস শারীরিক দাম বা তামৈশতি থামচে জরা ওয়াতে ওয়াকা চিসমি মিলিমিটার ককতুমা পাইনা নিশকাং ককতুমা বুবাক্রক তেই ওয়াইশা সাফিরো মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদি হাকতো গুনাঙ্গই থিনাঙ্গ আমজক মুনি কানবলাই কেসে কেরেং মা হাই পার্টি মুং কাশুনা ও ক্রেংজাক বেবাক বেখাক নি চুবা চুরানি কবক মুং না রেখা নিট আমজক মুং নি সুং মুংলাই কেসে কেরেং খবই জুদা জুদা ইস্যুনতি কেবেংলাই বদল নি খরান্তি সামান্য কিতিঙ্গই সংসদ নি কনে খতনি অধিবেশন তিনি মাথা গেড়ে জাখা নখা সালস নিরমি খাচি মতাই তাই তেরখানা নিসিমি কচামাগর তোলা নি চিবে মান্ডপ চেংজাগান তাংন কতরতে হাস্তে পুলিশ নি সদর নাইখুঙ্গ পুলিশ নি দাগে ফাং অকরা থৈজাক অনুরাগ ন পাই থাকনি খুলুমুং ইয়াফার জাখা ককবক বাই ককতমা পরিমুং তিনি নিবাগৈ অরণ পাইখা উনি ককতমা আওয়াই ইংগান খনাফুং দাম স্নিতাময় সতি ব্রৈচিব
1: বিকশিত ভারতের প্রস্তুতি এটা হলো আমাদের প্রয়াস জনগণনার প্রথম পদক্ষেপ আপনার ঘর বাসস্থান

পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: এগিয়ে যান। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ঐতিহ্যবাহী খার্চিপুজো আগামীকাল থেকে পুরাতন আগরতলা চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হবে। সচিবালয়ে পুলিশ সদর দপ্তরে পুলিশের মহানির্দেশক প্রয়াত অনুরাগকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন। প্রধানমন্ত্রী দেশে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধের আহ্বান জানিয়েছেন। বাজারে আসতে চলেছে ভারতের প্রথম ডেঙ্গু টিকা। সাত দিনব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী খার্চিপুজো আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হবে। এই উপলক্ষে আগামীকাল মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আজ সন্ধ্যায় চতুর্দশ দেবতা মন্দির সংলগ্ন নদীঘাটে চতুর্দশ দেবতার স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী জানিয়েছেন, সবুজ ত্রিপুরা গড়ার লক্ষ্যে খার্চি মেলা কমিটির উদ্যোগে বছরের খার্চি উৎসবের ভাবনা নির্বাচন করা হয়েছে। এক পেড় মাকে নাম, অর্থাৎ মায়ের নামে একটি বৃক্ষরোপণ। এই উৎসবের অংশ হিসেবে সাত দিন সরকারি উদ্যোগে খার্চি মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে। খার্চি উৎসব উপলক্ষে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নালু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন, খার্চি পূজা ত্রিপুরার অন্যতম জনপ্রিয় একটি উৎসব। এই উৎসব জনগণের মধ্যে আনন্দ, ভালোবাসা, সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ভ্রাতৃত্ব বোধ বয়ে আনবে বলে তিনি আশা ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তায় বলেন, ঐতিহ্যবাহী খার্চি উৎসব যুগ যুগ ধরে সম্প্রীতি, সৌহার্দ, ঐক্য, মহামিলনের বার্তা বহন করে চলেছে। রাজ্যের নিজস্ব ঐতিহ্য পরম্পরার ধারক এই উৎসব আজ উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে বিশেষ পরিচিতি লাভ করেছে। জাতি, জনজাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের আন্তরিক অংশগ্রহণে খার্চি উৎসব এক সর্বজনীন মিলন মেলায় পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের অংশ হিসেবে আজ ঊনকোটি জেলার ফটিকরায়ে কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন নয়টি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজের বহু জনগণকে চিকিৎসার পর বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। তাছাড়া আয়ুষ্মান ভারত আভা কার্ডের জন্য নথিভুক্তিকরণ করা হয়। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ও রাজ্য মন্ত্রিসভা সদস্যগণ আজ সচিবালয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক প্রয়াত অনুরাগকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এর আগে রাজ্য পুলিশের সদর দপ্তরেও শেষ শ্রদ্ধা জানানো হয়। সেখানে রাজ্য পুলিশের পক্ষ থেকে সেলামি দেওয়া হয়। প্রয়াত অনুরাগের মরদেহ বিশেষ বিমানে উত্তরপ্রদেশের বাগপত জেলায় তাঁর জন্মস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। প্রয়াত অনুরাগকে শেষ শ্রদ্ধা জানানোর পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজ্যের আইনশৃঙ্খলার উন্নয়নে অনুরাগের ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি দায়িত্বে থাকার সময় রাজ্যের আইনশৃঙ্খলা দেশের মধ্যে গর্ব করার মতো এক উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে। তার মৃত্যু আরক্ষা দপ্তরের জন্য এক পূরণীয় ক্ষতি। তিনি বলেন, অনুরাগের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য আইনানুগ সমস্ত ব্যবস্থা সরকার গ্রহণ করবে। মুখ্যমন্ত্রী অনুরাগের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক জি এস রাও জানিয়েছেন, অনুরাগের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্তের জন্য পুলিশের পদস্থ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে ভবিষ্যতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দেশের যুব সমাজের স্বার্থ রক্ষার বিষয়ে কেন্দ্রীয় সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। আজ সংসদ ভবন চত্বরে আয়োজিত এনডিএর সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী একথা বলেন। সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শ্রী মোদী উল্লেখ করেন, নিট প্রশ্নপত্র ফাঁসের খবর পাওয়ার পরপরই সরকার তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছিল। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে ১৩ জন অভিযুক্ত কারাগারে রয়েছেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যারা এর জন্য দায়ী তাদের সম্ভাব্য কঠোরতম শাস্তির মুখোমুখি হতে হবে। শ্রী রিজিজু জানান, প্রধানমন্ত্রী শ্রী মোদী বিভিন্ন দেশের সঙ্গে ভারতের স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেন। বৈঠকে তিনি বলেন, প্রতিটি মুক্ত বাণিজ্য চুক্তিতে দেশের কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৈঠকে এনডিএ জোটের শরিক দলগুলো ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে সম্মান জানিয়ে একটি অভিনন্দন প্রস্তাব পাশ করে। আকাশবাণীর কারিগরি বিভাগের উপমহানির্দেশক হেমন্ত নোরেম আজ বিকেলে কৈলাসহরের ভগবান নগরস্থিত আকাশবাণীর কৈলাসহর কেন্দ্রটি পরিদর্শন করেন। কৈলাসহর কেন্দ্রের প্রোগ্রাম বিভাগের প্রধান প্রবাল ভট্টাচার্য জানান, পরিদর্শনকালে শ্রী নোরেম কেন্দ্রটির সার্বিক বিষয়ে অবহিত হন এবং এর উন্নতি বিধানের বিষয়ে কর্মী ও আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে ইংরেজি বা হিন্দিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922

নম্বরে মিস কল দিয়ে যে লিংক পাওয়া যাবে তাতেও এসএমএস করা যাবে। ফোন লাইন এ মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্সে, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ভারতের প্রথম ডেঙ্গু টিকা দুর্বলীকৃত ডেঙ্গু ভ্যাকসিন কিউ ডেঙ্গা বাজারজাত করার অনুমোদন দিয়েছে। এটি হবে দেশের প্রথম ডেঙ্গু টিকা যা ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য অনুমোদিত হল। 4 থেকে 60 বছর বয়সী ব্যক্তিদের ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য এই টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড সহ বিশ্বের 42টি দেশে এই টিকা ইতিমধ্যে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন লাভ করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশের প্রথম ডেঙ্গু টিকার এই অনুমোদন ডেঙ্গু মোকাবিলায় ভারতের জনস্বাস্থ্য প্রচেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের প্রতিবাদের জেরে সংসদের উভয়কক্ষের অধিবেশন আজ দিনের বাকি সময়ের জন্য মুলতুবি হয়ে যায়। বিরোধীদের প্রতিবাদের কারণে লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষ 3 বার অধিবেশন মুলতুবি করতে হয়। সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্ন উত্তর পর্ব পরিচালনার চেষ্টা করেন, কিন্তু বিরোধী সদস্যদের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি উত্থাপন করেন। শ্রী বিড়লা বিরোধীদের কাছে সহযোগিতার আহ্বান জানান, তবে তাঁরা তাদের প্রতিবাদ অব্যাহত রাখেন। আগামী 24 ঘণ্টায় উত্তর জেলা, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। বিকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 17 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার বলছি। ঐতিহ্যবাহী খার্চি পূজা আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হবে। সচিবালয় পুলিশ সদর দপ্তরে পুলিশের মহানির্দেশক প্রয়াত অনুরাগকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন। প্রধানমন্ত্রী দেশে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের রোধের আহ্বান জানিয়েছেন। বাজারে আসতে চলেছে ভারতের প্রথম ডেঙ্গু টিকা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:45।

0: প্রথম পর্যায়ে গৃহতালিকাকরণ ও গৃহগণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা এবং আমাদের দর্শকরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর অবশ্যই সুস্থ আছেন। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের এই সান্ধ্যকালীন আসরে আমাদের এই মুহূর্তের আরও একখানি নতুন পর্ব, নতুন একটি অনুষ্ঠান সবাইকে জানাই অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। প্রতিদিনের ব্যস্ত জীবনে আমরা জানি তো অনেক কাজ করে থাকি, অনেক প্ল্যানিং করে থাকি আর পরিবারকে আমরা সময় দিই, কিন্তু তার মাঝখানে আমরা কখনো না একটা বিষয় ভুলে যাই, কিন্তু সেটা কিন্তু উচিত নয়, সেটা হলো আমাদের স্বাস্থ্য। আমরা অনেক সময় ভাবি যে অসুস্থ হলে তবেই হয়তো আমরা চিকিৎসকের কাছে যাব, স্বাস্থ্য নিয়ে ভাবব, কিন্তু না, সেটা কিন্তু একেবারেই কাম্য নয়। সুস্থ থাকার সবচেয়ে বড় উপায় হলো আগে থেকে কিন্তু আমাদের সচেতন থাকাটা উচিত, কারণ সচেতনতা শুধু আমাদের নিজেদেরই নয়, আমাদের পরিবার এবং আমাদের সমাজকেও সুরক্ষিত রাখে। আজ মঙ্গলবার, আপনারা জানেন আমাদের এই সময়ে এই ঠিক 8:05 আমাদের শুরু হয় আমাদের এই বিশেষ অনুষ্ঠান সুস্বাস্থ্য, আর আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে সুস্বাস্থ্য অনুষ্ঠানে আমরা এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা বিশেষ করে এই সময় বা এই মুহূর্তে আমাদের বর্ষাকালে সবার জন্য খুবই প্রাসঙ্গিক একটা বিষয়। আজ আমরা জানব ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, এই সম্পর্কে আজ আমরা জানব। আর আজ এই অনুষ্ঠানে এই সম্পর্কে আমাকে কিন্তু বিস্তারিত বা আপনাদের বিস্তারিত জানাতে আমার সঙ্গে রয়েছেন ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ প্রোগ্রামের স্টেট কনসালট্যান্ট।

0: শ্রী অজিত শর্মা স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো এই অনুষ্ঠানটি নিয়ে এবং আপনাদের আরও একখানি বিশেষ বিষয় জানিয়ে দিই যে পশ্চিম ত্রিপুরা জেলার পক্ষ থেকে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি উদ্যোগেই কিন্তু এই বিশেষ উদ্যোগে আমাদের আজকের এই বিশেষ আয়োজন আপনাদের জন্য আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা চেষ্টা করব এই বিষয় সম্পর্কে সমস্তটা আপনাদের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি। স্যার সরাসরি চলে যাই এবারে আলোচনায়। আমি প্রথমে আপনাকে জিজ্ঞেস করব যে এই যে ন্যাশনাল ভেক্টর বর্নি ডিজিজ প্রোগ্রাম, এটা মূলত কি রয়েছে এবং এই কর্মসূচি যে শুরু হয়েছে এর মূল উদ্দেশ্যটা কি রয়েছে?
1: ন্যাশনাল ভেক্টরবর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম বা জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, এটা ভারত সরকারের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আলাদা একটি দপ্তর রয়েছে, যদিও বর্তমানে এর নাম পরিবর্তন হয়েছে। এর নাম এখন হয়েছে ন্যাশনাল সেন্টার ফর ভেক্টরবর্ন ডিজিজেস কন্ট্রোল প্রোগ্রাম। তো এই মূলত প্রোগ্রামে আমরা 6টা রোগ নিয়ে ডিল করি, বিশেষ করে যেগুলো পতঙ্গবাহিত, সেটা হচ্ছে আমাদের কিছু হয়েছে মশাবাহিত রোগ, কিছু রয়েছে, একটা হচ্ছে স্যান্ড ফ্লাইয়ের মাধ্যমে একটা রোগ হয়। তো ভেক্টরবর্ন ডিজিজেস কন্ট্রোল প্রোগ্রামে মূলত আমরা মশাবাহিত এবং একটা হচ্ছে স্যান্ড ফ্লাই বাহিত রোগ, এই 6টা রোগ নিয়ে আমরা ডিল করি। এই 6টা রোগ হচ্ছে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জাপানিজ এনসেফালাইটিস, কালা আজার এবং লিম্ফেটিক ফিলেরিয়াসিস। তো আমাদের স্বাধীনতার পরপর এই দপ্তর কাজ করতে শুরু করে এবং খুব ব্যাপক আকারে এটা সাফল্য পায়। 1950-র পরে বা 60-র পরে এতটা সাফল্য ছিল যে ভারত সরকার ভেবেছিল হয়তো আমরা ম্যালেরিয়াটাকে ইরাডিকেশন করে নিতে পারবো। তখন এই প্রোগ্রামের নাম হয় ম্যালেরিয়া ইরাডিকেশন প্রোগ্রাম। কিন্তু ম্যালেরিয়া ডিজিজ সাইকেল এমনই হয়, এটা 3-5 বছর অন্তর অন্তর তা রিসার্জেন্স হয়, সেটা আবার ফিরে আসে। 70-এর পরে এটা আবার ব্যাপক আকারে ফিরে আসে, তখন ইরাডিকেশন প্রোগ্রামটাকে বাদ দিয়ে তখন সেটা কন্ট্রোল প্রোগ্রাম, মানে ন্যাশনাল ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম রূপে সেটা আসে আমাদের সামনে। তো এখন আমাদের এই যে ন্যাশনাল ভেক্টরবর্ন ডিজিজেস কন্ট্রোল প্রোগ্রাম, এটার মধ্যে বিশেষ করে ম্যালেরিয়াটাকে নির্মূল করার জন্য 2027 সাল টার্গেট নেওয়া হয়েছে, ভারত সরকার টার্গেট নিয়েছেন এটাকে নির্মূল করার জন্য। এবং ডেঙ্গু, চিকুনগুনিয়া বা জাপানিজ এনসেফালাইটিস, কালা আজার এবং লিম্ফেটিক ফাইলেরিয়াসিস, এগুলো মাত্রা কমিয়ে আনার জন্য সরকার প্রচেষ্টা করছেন। তার মধ্যে কালা আজার এবং লিম্ফেটিক ফাইলেরিয়াসিস এগুলো মোটামুটিভাবে এলিমিনেশনের পথে, এগুলো অনেকটাই প্রকোপ কমে গেছে। তো আমার যেটা বলার বিষয় যে জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় মূলত আমরা 6টা রোগ নিয়ে ডিল করি, যেগুলো মূলত পতঙ্গবাহিত। এর মধ্যে 5টা রোগ হচ্ছে মশাবাহিত, একটা রোগ হচ্ছে স্যান্ড ফ্লাই দ্বারা ট্রান্সমিশন হয়। এই হচ্ছে 6টা ডিজিজ নিয়ে মূলত এই প্রোগ্রামটা ডিল করে।
0: এই যে মশার ব্যাপারে যে বললেন, মশারও তো বিভিন্ন রকম রয়েছে, যেরকম এডিস রয়েছে, অ্যানোফিলিস বা কিউলেক্স রয়েছে, এই যে 3 ধরনের মশা, এদের কিরকম প্রকোপ রয়েছে বা এই পার্থক্যটা ঠিক কি রয়েছে?
1: দেখুন, মশা পৃথিবীর সর্বত্র রয়েছে, এবং আমাদের যারা গবেষক ওনারা বলছেন নর্মালি যেই জায়গাগুলো বরফ দ্বারা আচ্ছাদিত, গ্রিনল্যান্ড, আন্টার্কটিকা, সেখানে মশার প্রাদুর্ভাব নেই। কিন্তু গত বছর একটা রিপোর্ট আমরা দেখেছিলাম যে গ্রিনল্যান্ডেও মশা পাওয়া গেছে। তো মশা হচ্ছে একটা সাকসেসফুল স্পিসিস যে বছরের পর বছর ধরে সে মানে যুগের পর যুগ ধরে নিজের অস্তিত্ব বজায় রেখেছে। এবং আমাদের এই ভারতবর্ষ হচ্ছে এটা বৃষ্টিপাত বেশি হয়, হিউমিডিটি বেশি হয়, এখানে মশার প্রাদুর্ভাব ন্যাচুরালি বেশি। আফ্রিকাতে মশার প্রাদুর্ভাব ন্যাচুরালি বেশি, কিন্তু যে জায়গাগুলো ঠান্ডা জায়গা সেখানে, ধরুন ভুটান বা সিকিম, সেখানে কিন্তু মশার প্রাদুর্ভাব কম। এখন আপনি যেটা প্রশ্ন করেছেন যে অ্যানোফিলিস, কিউলেক্স বা এডিস,

তো এদের অনেক প্রজাতি রয়েছে, অ্যানোফিলিসেরই প্রায় অনেকে বলছে যে 200 মতো প্রজাতি রয়েছে, সবাই কিন্তু রোগ সৃষ্টি করে না। অ্যানোফিলিসের 6টা প্রজাতি রয়েছে যেগুলোকে আমরা বলি মূলত প্রাইমারি ভেক্টর, অ্যানোফিলিস বাইমাই, অ্যানোফিলিস মিনিমাস, অ্যানোফিলিস সানডাইকাস বা অ্যানোফিলিস কিউলেসিফেন্সিস। তো এইভাবে 6 রকমের প্রাইমারি, 9 রকমের প্রাইমারি ভেক্টর এবং 3 রকমের সেকেন্ডারি ভেক্টর রয়েছে যাদের মাধ্যমে মূলত ম্যালেরিয়াটা স্প্রেড হয়। তার মানে যত অ্যানোফিলিস প্রজাতি রয়েছে সবাই কিন্তু ডিসিজের জন্য রেসপন্সিবল নয়। তার মানে ওরা ম্যালেরিয়ার যে জীবাণু, পরজীবী জীবাণু প্লাজমোডিয়াম, এটাকে ক্যারি করতে পারে না। মানুষের রক্ত হয়তো খায়, প্রাণীর রক্ত হয়তো খায়, কিন্তু এরা প্যারাসাইটটাকে ক্যারি করতে পারে না। প্যারাসাইট ক্যারি করতে না পারলে একজন

0: এই পৃথিবীতে সবাই বাঁচতে চায়, তো মশা নিজেদেরকে বাঁচানোর জন্য, বাঁচার জন্য ওরা কিন্তু তাদের বিহেভিয়ারে চেঞ্জ আনে, তাদের মধ্যে অ্যাডাপ্টেশন হচ্ছে। তো এই বিষয়গুলো রয়েছে। সুতরাং আপনি যেটা প্রশ্ন করেছেন কি নোংরা জলে, নোংরা জলে এক ধরনের মসকিটো ব্রিড করে, আর স্বচ্ছ জল যদি জল জমা থাকে, জল যদি ফ্লো হয়, যেমন নদীতে কখনো কিন্তু মসকিটো ব্রিড করে না, কেন নদীর জলটা ফ্লোয়িং, যে জলটা স্টেগন্যান্ট থাকবে সেখানে মসকিটো ব্রিড করবে, এবার জল পরিষ্কার হোক আর নোংরা হোক।
1: আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে জল জমাটা এটা হচ্ছে মূল বিষয়,
0: মূল বিষয়,
1: এইটা যেন না জমতে, মানে জলটা যেন জমতে না পারে সেইটার দিকে
0: আমাদের নজর দিতে হবে, নজর দিতে হবে।
1: ঠিক স্যার, আমরা অসুস্থতা নিয়ে না আমাদের মধ্যে একটা সেই ভ্রান্ত ধারণা তো রয়েই গেছে, মানে যতক্ষণ না আমরা খুব বেশি অসুস্থ

0: সবাই নিজেদেরকে ডাক্তার হিসাবে ট্রিট করে।
1: একেবারে একেবারে
0: ধরুন কারো জ্বর এলো, উনি সরাসরি চলে যাবেন ফার্মেসিতে, গিয়ে বলবেন আমাকে দুইটা প্যারাসিটামল দিন, বা গিয়ে বলবেন আমাকে দুইটা এজিথ্রোমাইসিন দিন। তো এই যে সেলফ মেডিকেশনের যে বিষয়টা রয়েছে, এটা কিন্তু ভীষণ ভীষণ হার্মফুল। এটা করলে কি হয়, ডিজিজটা কিছুক্ষণের জন্য আটকে থাকে, আমরা

আরে এটাকে ডায়াগনোসিস করতে পারছি না। ম্যালেরিয়ার জন্য যেটা মূল মন্ত্র সেটা হচ্ছে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড কমপ্লিট ট্রিটমেন্ট, যত দ্রুত সম্ভব, মানে জ্বর আসার 24 ঘন্টার মধ্যে ডিজিজটাকে ডায়াগনোসিস করতে হবে, এবং যদি ডায়াগনোসিস হয় ইমিডিয়েটলি তাকে ট্রিটমেন্ট দিতে হবে। এখন আমাদের মধ্যে যদি কিছু আমরা লক্ষণ দেখি, অবশ্যই ডাক্তারের পরামর্শ বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিতে হবে। সেটা হচ্ছে আমাকে আগে তাহলে বুঝতে হবে ম্যালেরিয়ার কী কী লক্ষণ রয়েছে, ডেঙ্গুর কী লক্ষণ রয়েছে, চিকনগুনিয়া জ্বর এর কী লক্ষণ রয়েছে, এগুলো আমাদের বুঝতে হবে। তো ম্যালেরিয়ার ক্ষেত্রে যেটা দেখা উচিত, কি যদি কোনো কেউ যদি কমপ্লেন করে যে আমার জ্বর আছে উইথ শিভারিং, মানে কাপড় দিয়ে জ্বর আসছে, জ্বর থাকছে এবং ঘাম দিয়ে জ্বর ছাড়ছে, এই লক্ষণ যদি কারোর মধ্যে থাকে তাকে সন্দেহ করতে হবে এটা সম্ভাব্য ম্যালেরিয়ার কেস। তো সেক্ষেত্রে অবশ্যই তার ব্লাড টেস্ট করতে হবে। এখন এই যে ব্লাড টেস্ট, আমাদের সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে ব্লাড টেস্ট কিন্তু ফ্রি অফ কস্ট, ইভেন আশা লেভেলে ব্লাড টেস্ট হয়। আশাদের কাছে ব্লাড স্লাইড অথবা আরডি কিট দেওয়া থাকে, মানে দ্রুত রোগ পরীক্ষা করার জন্য কিট দেওয়া থাকে, সাবসেন্টারে থাকে, পিএসসিতে থাকে, সর্বত্র এটা হচ্ছে ফ্রি অফ কস্ট। তো শুধু শুধু আমাদেরকে কোনো ল্যাবরেটরিতে প্রাইভেট ল্যাবে গিয়ে কিন্তু আমাদের রক্ত পরীক্ষা করার প্রয়োজন নেই। এখন ম্যালেরিয়ার লক্ষণ দেখলে, মানে জ্বরের সঙ্গে যদি কাঁপুনি অথবা ঘাম হয়, ঘাম দিয়ে জ্বর ছাড়ে, এই লক্ষণ দেখলে ম্যালেরিয়া সন্দেহ করতে হবে। তার সঙ্গে যদি মাথা ব্যথা থাকে, তার সঙ্গে যদি অ্যাবডোমিনাল পেইন থাকে, তার সঙ্গে যদি নসিয়া বা ভমিটিং, বমি হচ্ছে বা বমি বমি ভাব থাকে, বা মাসেল পেইন থাকে, জয়েন্ট পেইন থাকে, আমাকে কিন্তু মনে রাখতে হবে এটা সম্ভাব্য ম্যালেরিয়া। এছাড়া যদি আমার, যেমন ধরুন আগরতলাতে ম্যালেরিয়া নেই, অন্য কিছু থাকতে পারে, ম্যালেরিয়া নেই, কিন্তু ধরুন আমার যদি কোনো ম্যালেরিয়া এন্ডেমিক এরিয়াতে ট্রাভেল হিস্ট্রি থাকে এবং ভিজিট করার পরে, ট্রাভেল করার পরে আমার জ্বর এসছে, তাহলে আমাকে অপেক্ষা না করে ইমিডিয়েটলি স্বাস্থ্য কেন্দ্রগুলোকে গিয়ে রক্ত পরীক্ষা করাতে হবে। এবার আসি আমরা ডেঙ্গুর বেলায়। ডেঙ্গুর বেলায় কি হয়, মানে হাই গ্রেড ফিভার হয়, একটা মশা ইনফেক্টেড মসকিটো কামড় দেওয়ার 4-5 দিন পরে, ইনকিউবেশন পিরিয়ডের পরে রোগীর হাই গ্রেড ফিভার হবে। এখানে 2-3টা সিমটমস খুব ইম্পর্টেন্ট। যদি হাই গ্রেড ফিভারের সঙ্গে ফ্রন্টাল হেডেক, মানে মাথার সামনের দিকে ব্যথা, আমরা যেটাকে কপাল বলি সেখানে ফোরহেড, তারপর হচ্ছে রেট্রো অরবিটাল পেইন, যদি চোখের পেছনে, আইবলের পেছনে যদি ব্যথা, চোখে প্রচন্ড পেইন হবে, যদি পিঠে বা বুকে যদি র্যাশ থাকে বা শরীরে যদি র্যাশ থাকে, এবং জয়েন্ট পেইন বা মাসেল পেইন যদি থাকে, তাহলে এটাকে সন্দেহ করতে হবে ডেঙ্গু। সেই ক্ষেত্রে ডেঙ্গুর টেস্টটা আমাদের সাবসেন্টার অব্দি অ্যাভেলেবেল নেই, এটা পিএসসিগুলোতে হয়, একটা র্যাপিড কিট দিয়ে টেস্ট করা হয়, সেখানে যদি পজিটিভ আসে তখন ওইটা স্যাম্পল পাঠাতে হয় এজিএমসিতে। এজিএমসিতে যখন কনফার্ম করবে যে এটা ডেঙ্গু, তখন আমরা ডিক্লারেশন দিতে পারবো এটা কনফার্ম ডেঙ্গু কেস। পিএসসিতে যখন বা আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যখন ওই কিটের মাধ্যমে ডায়াগনোসিস হবে, তখন আমরা এটাকে বলছি প্রবাবল ডেঙ্গু। তাহলে ডেঙ্গুর সিমটম যেগুলো বললাম সেগুলো থাকলে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে আমাদের যোগাযোগ করতে হবে। এবার আসুন চিকনগুনিয়া। চিকনগুনিয়া সেম, জ্বর থাকবে, কিন্তু জ্বরের সঙ্গে যদি তার প্রচন্ড জয়েন্ট পেইন এবং হাড়ে যদি ব্যথা থাকে, চিকনগুনিয়াকে জন্য বলা হয় ব্রেক বোন ডিজিজ, ব্যথা খুব প্রচন্ড হবে, তো আমাকে সন্দেহ করতে হবে চিকনগুনিয়া। তখন তাকে আমরা স্যাম্পল কালেকশনের ব্যবস্থা করে এজেন্সিতে পাঠিয়ে কনফার্ম করতে পারি। এবার আসুন জেই। জেইতে জ্বর থাকবে, কিন্তু জ্বরের সঙ্গে যদি রোগীর নেক রিজিডিটি, মানে গলা ঘাড় শক্ত হয়ে যাওয়া, এটা আমরা কিভাবে বুঝবো, যদি আমরা বলি যে তুমি পায়ের দিকে তাকাও, যদি না চাইতে পারে তাহলে আমাকে ধরে নিতে হবে যে সম্ভাব্য জেই। এবং সঙ্গে যদি রোগী অল্টার সেন্সোরিয়াম হয়, মানে ধরুন রোগী জ্বরের ঘরেতে উল্টো পাল্টো বকছে, সে নিজেকে চিনতে পারছে না, নাম বলতে পারছে না, বাড়ির আত্মীয় স্বজনকে চিনতে পারছে না, টেলিফোন নাম্বার বলতে পারছে না, 1-2 চিনতে পারছে না, ইন দ্যাট কেস আমাকে মনে করতে হবে এটা যেই কেস সম্ভাব্য। সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি যিনি সন্দেহ করবেন, আমাদের সাবসেন্টার হোক, পিএসসি হোক, সিএসসি হোক, বা জেলা হাসপাতাল মহকুমার যেখানে হোক না কেন, ইমিডিয়েটলি পেশেন্টকে কিন্তু রেফার করতে হবে আইজিএমসিতে, যেখানে আইসিইউ ফেসিলিটিজ আছে। ওই আইসিইউ ফেসিলিটিজে রেখে আমাদের কিন্তু যেই পেশেন্টকে রক্ষণাবেক্ষণ ম্যানেজমেন্ট করতে হবে, কেননা যেই হচ্ছে আমাদের, এটা জাপানিজ এনসেফালাইটিস, মানে ব্রেনের যে এনসেফালাস যে পোর্শন, ওই অংশটা

0: তো সেই ক্ষেত্রে রোগীকে যত তাড়াতাড়ি আমরা হায়ার ফ্যাসিলিটিস দিতে পারবো, রোগীর লাইফ আমরা সেভ করতে পারবো। কিন্তু যেইতে মর্টালিটি অনেক বেশি, যেইতে 30-40%, 100 জনের যদি যেই হয়, 30-40% লোক কিন্তু ডেথ হবে। এই জন্য আর্লি ডায়াগনোসিস এবং আর্লি রেফারেল অফ দি কেস, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং এটা কিন্তু আমাদের মেডিকেল কলেজ ছাড়া আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে আইসিইউ কতটা ফেসিলিটিস আছে আমি জানি না, কিন্তু পেশেন্টকে ইমিডিয়েটলি রেফার করতে হবে আমাদের, হয় এজিএমসি অথবা টিএমসিতে, যেখানে আইসিইউ ফেসিলিটিস যদি থাকে বেটার এজিএমসিতে রেফার করা। যত তাড়াতাড়ি করা যাবে পেশেন্টের লাইফ আমরা সেভ করতে পারবো। তো এই লক্ষণগুলো মাথায় রাখতে হবে, যেইর ক্ষেত্রে অল্টার সেন্সোরিয়াম এবং নেক রেজিডিটি উইথ ফিভার, ডেঙ্গুর ক্ষেত্রে ফিভার উইথ ফ্রন্টাল হেডেক, রেট্রো অরবিটাল পেইন, রেশ, জয়েন্ট পেইন, মাসেল পেইন, আর চিকনগুনিয়ার ক্ষেত্রে ফিভার উইথ পেইন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আর ম্যালেরিয়ার ক্ষেত্রে শীত শীত করে জ্বর আসবে, জ্বর থাকবে, ঘাম দিয়ে জ্বর ছাড়বে, সঙ্গে মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি বমি ভাব বা বমি হওয়া বা পেট ব্যথা, এগুলো থাকতে পারে। তো এই লক্ষণগুলো দেখলে অবশ্যই আমরা আগে স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করে তারপরে ওষুধ খাওয়ার ব্যবস্থা করব। আগে রক্ত পরীক্ষা করতে হবে।
1: একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিন্তু আপনি তুলে ধরলেন। আরও একখানি প্রশ্ন আমি জানতে চাইব যে এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের ক্ষেত্রে যদি গর্ভবতী মায়েরা যারা রয়েছেন বা ছোট্ট শিশুরা বা প্রবীণ নাগরিক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সতর্কতা অবলম্বনের বিষয়টা ঠিক কি ধরনের হতে পারে, মানে কি কি সতর্কতা তারা অবলম্বন করতে পারে?
0: আমাদের মায়েরা বা গর্ভবতী মায়েরা, শিশুরা, প্রবীণরা বা বিশেষ করে যারা বিভিন্ন রোগ নিয়ে দীর্ঘদিন ধরে চলছে, ন্যাচুরালি তাদের মধ্যে ইমিউনিটি কম থাকে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকে। তো স্বাভাবিক কারণে ওনারা বিভিন্ন রোগের ঝুঁকির মধ্যে থাকেন, তো তাদেরকে এক্সট্রা কেয়ার দেওয়ার প্রয়োজন রয়েছে। এবার বিশেষ করে দেখুন, ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা যেটা বলি যে কোনো গর্ভবতী মায়ের যদি ম্যালেরিয়া হয় তাহলে কিন্তু যে বাচ্চাটা আসবে ওই বাচ্চার মধ্যে ম্যালেরিয়াটা ট্রান্সফার হতে পারে। যে শিশুটা মায়ের বুকে দুধ খায়, দুধের মাধ্যমে হতে পারে, বা কারো যদি ব্লাড ট্রান্সফিউশন হয়, ব্লাডের মাধ্যমে আসতে পারে। তো এগুলো বিষয়বস্তু, যদিও সম্ভাবনা খুবই কম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, তো তাদের এক্সট্রা কেয়ার দিতে হবে। সেমভাবে ডেঙ্গুর ক্ষেত্রে ওই সমস্ত লোকেদেরই ঝুঁকির জীবনটা ঝুঁকির মধ্যে পড়ে, বিশেষ করে যারা চাইল্ড, পেডিয়াট্রিক এজ গ্রুপ এবং যারা বয়স্ক। কেননা মায়েদের মধ্যে বা মহিলাদের মধ্যে ওদের নর্মালি হিমোগ্লোবিন কম থাকে, ঠিক আছে, বিভিন্ন কারণে বাচ্চাদের মধ্যে কম থাকে, বয়স্কদের ক্ষেত্রে কম থাকে, তো সেই জন্য তাদের জীবনটা একটু ঝুঁকির মধ্যে। এরা ভালনারেবল গ্রুপ ফর ভেক্টরবর্ন ডিজিজ বা অন্যান্য ডিজিজের জন্য, তো তাদেরকে এক্সট্রা ফেসিলিটিস দিতে হবে। সেটা কি, ওরা যাতে ফুল হাতা জামা কাপড় পরে। মায়েদের ক্ষেত্রে দেখুন একটা মজার বিষয় হচ্ছে, এই যে মশাবাহিত যে রোগ ভেক্টরবর্ন ডিজিজেস, এগুলো কিন্তু মায়েদের কম হয়, মহিলাদের কম হয়, পুরুষদের বেশি হয়। কেন? মায়েরা সাধারণত তাদের শরীরকে ঢেকে রাখেন, শাড়ি পরে বা বিভিন্ন কারণে ঢেকে রাখেন, কিন্তু পুরুষরা, আপনি যদি গ্রামের কথা চিন্তা করেন, পুরুষরা বেশিরভাগ সময় কি তাদের শরীরটা উন্মুক্ত থাকে, তো মশায় কামড়ানোর সুযোগ বেশি পায়। হ্যাঁ, তো মায়েদেরকে রক্ষা করতে হবে কি, ওরা যাতে মশায় কামড়াতে না পারে। দিনের বেলা যখন ঘুমাবেন অবশ্যই মশারিটা টাঙ্গাবেন, রাতের বেলায় অবশ্যই মশারি টাঙ্গাবেন। রাতের বেলায় মশায় কামড়ালে ম্যালেরিয়া হওয়ার ঝুঁকি থাকছে, দিনের বেলায় মশায় কামড়ালে ডেঙ্গু হওয়ার ঝুঁকি থাকছে। অথবা কয়েল ম্যাট, এগুলো মসকিটো রিপেলেন্ট ক্রিম, এগুলো কিন্তু ওনারা ইউজ করতে পারেন। এই হচ্ছে বাড়তি সতর্কতা তাদের জন্য। এবং অসুস্থ হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে, বাড়িতে পড়ে না থাকা। এমন আমরা হিস্ট্রি দেখেছি ত্রিপুরায় যে একদিনের জ্বরে, দুই দিনের জ্বরে ম্যালেরিয়াতে কিন্তু রোগী মারা গেছে, তো এখানে উপেক্ষা করাটা উচিত হবে না।
1: স্যার, স্কুল বা কর্মক্ষেত্র যে জায়গাগুলো রয়েছে সেখানে কি আপনাদের পক্ষ থেকে কোনো রকম কর্মসূচি বা কোনো রকম কিছু ক্যাম্পেইন করা হচ্ছে এই মুহূর্তে?
0: স্কুলে আমরা মূলত এন্ডেমিক এরিয়াতে, মানে ম্যালেরিয়া প্রবলেম যে এলাকাগুলো, সেখানে প্রত্যেকটা স্কুলে কিন্তু আমাদের পিরিয়ডিক্যালি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, বা শহরে আমরা সেটা দেখতে পাই না সেভাবে বিভিন্ন কারণে, বা শহরটা ততটা আমাদের জন্য ম্যালেরিয়া প্রবলেম না বলে আমরা সেভাবে গুরুত্বটা দিচ্ছি না। দেওয়া উচিত, প্রত্যেকটা নাগরিকের কাছে মেসেজ তো যাওয়া উচিত।

0: স্কুলে দুটো বিষয় ইম্পর্টেন্ট, বাচ্চারা হচ্ছে, শিশুরা হচ্ছে, ছাত্ররা বা ছাত্রীরা, ওরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তো তাদের মধ্যে যদি আমরা ম্যালেরিয়া বা ডেঙ্গু চিকনগুনিয়া যেই নিয়ে যে কি মেসেজেসগুলো, বেশি কিছু মেসেজ নয় কিন্তু তিন চারটা মেসেজ, যে ফুল হাতা জামা কাপড় পরা, সপ্তাহে একদিন বাড়িঘর পরিষ্কার করা, প্রতিদিন মশারি ব্যবহার করা, এবং জ্বর হলে স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করা, এই কয়েকটা মেসেজ যদি দিতে পারি ওরা মনে রাখবে। এবং ওরা কিন্তু বাড়িতে গিয়ে মা বাবার সঙ্গে কথা বলবে যে বাড়িঘর নোংরা রাখা যাবে না, এবং এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া ওরা যদি সপ্তাহে একদিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে হাত লাগায়, এই যে সানডে ইজ ড্রাই ডে, এই স্লোগানে যদি হাত লাগায় সবাই, তাহলে কিন্তু আমরা একটা ভালো সমাজ গড়ে তুলতে পারবো। অফিস আদালত, অফিসগুলোতে কি হয় যে আমরা, আমাদের অফিস বলুন, আপনাদের অফিস যেখানে আমরা বসে কথা বলছি, এই যে উপরে যে সিনটেক্সগুলো লাগানো আছে বা জলের ট্যাঙ্কগুলো লাগানো আছে, আমরা কি আদৌ জানি সেখানে ঢাকনাগুলো ঠিকঠাক মতো আছে কিনা? তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আজকাল শহরে মানে অফিসগুলোতে কি হয়েছে, আমরা অনেকেই গো গ্রিন মেসেজ নিয়ে আমরা কি করছি, ছোট ছোট কাঁচের বাক্সেতে বা কোটার মধ্যে আমরা বিভিন্ন গাছ রাখছি সঙ্গে একটু জল দিয়ে, যেটা ঢাকনা না থাকে না ওইখানে, ওইখানে ওইখানে এডিস মাস্কটো কিন্তু সেখানে ব্রিড করবে। এছাড়া ফ্রিজ যেখানে রয়েছে সেখানে তার পেছনে যে পাত্রটা রয়েছে, যে জল জমে যেটার মধ্যে, ওটার মধ্যে এডিস মাস্কটো হতে পারে। তারপরে যেমন ধরুন যেই হাউসেসগুলো আন্ডার কনস্ট্রাকশন, আমরা জানি কি ছাদে 21 দিন পর্যন্ত জল জমা রাখতে হয়, 7-8 দিন পরের থেকে কিন্তু সেখানে মস্কুইটো ব্রিড করতে শুরু করে, বেশিরভাগ হচ্ছে এডিস মস্কুইটো। তো এই যে এই কর্মসূচিগুলো মানে আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করছি, আমাদের প্রশাসনের তরফ থেকেও, মানে জেলা শাসকের তরফ থেকেও প্রত্যেক অফিসগুলোতে একটা কমিউনিকেশন পাঠানো হয়েছে যে এভরি অফিস প্রিমাইসেস শুড বি মস্কুইটো ফ্রি। এই জন্য যেখানে যেখানে ফুলের টব আছে এরকম আমরা গাছ লাগাচ্ছি, সেগুলো কিন্তু আমাদের একটু নজরদারির মধ্যে রাখতে হবে। জলের ট্যাঙ্ক সেটাকে নজরদারির মধ্যে রাখতে হবে, স্কুলগুলোকে নজরদারির মধ্যে রাখতে হবে।
1: একেবারে, আমাদের সময়ও প্রায় একবারে শেষের দিকে চলে এসেছি। শ্রোতা বন্ধু, আপনারা কিন্তু শুনছেন আমাদের এই অনুষ্ঠান 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে, এবং তার পাশাপাশি আমাদের ফেসবুক পেজে কিন্তু আপনারা এই মুহূর্তে আমাদেরকে লাইভ দেখতে পাচ্ছেন। আমাদের এই মুহূর্তে অনুষ্ঠান সুস্বাস্থ্য, আমরা প্রায় একেবারে শেষের দিকেই চলে এসেছি। আমরা কিন্তু আজ অনেক রকম ইনফরমেশন বা তথ্য কিন্তু পেয়েছি স্যারের কাছ থেকে, তার জন্য অনেক ধন্যবাদ জানাই স্যার আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আজ আমরা এই অনুষ্ঠান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সৌজন্যে আমরা করছি, পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগেই কিন্তু মূলত এই কর্মসূচি নেওয়া, এবং বিভিন্ন প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, সবাই আমরা মিলে চেষ্টা করছি যেন এই অনুষ্ঠান আমরা আগামীতেও একইভাবে করতে পারি। আজকের এই অনুষ্ঠান এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর এখন কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাজের সন্ধ্যা।

0: 2027 আমাদের জনগণনা আমাদের বিকাশ
1: বিকশিত ভারতের প্রস্তুতি এটা হলো আমাদের প্রয়াস।

প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরও এক ধাপ এগিয়ে যায়।

নাটক বলবান

0: তিনি প্রভাত কুমার মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ, নাট্য অনুষ্ঠান বলবান জামাতা।
1: আর কতক্ষণ গাল হাত দিয়ে বসে থাকবে বলি? হেড অফিস থেকে বুঝি এখনো ছুটির অর্ডার আসেনি?
2: জীবন দা, আজ সারাদিন তো সেই আশাতেই বসে রয়েছে। এদিকে পুজোর মোটে আর দুদিন বাকি, আজও যদি অর্ডারটা পাই।
1: তা ভায়া, ছুটির দরখাস্তে একটু ভালো করে লিখেছিলে তো যে বিয়ের দু বছর পর এই প্রথম শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তুমি ছুটি চাইছো।
2: জীবন দা, তুমি ঠাট্টা করছো?
1: না না না,
2: আমার অবস্থাটা যদি বুঝতে।
1: আহা, বুঝছি কি আর না ভায়া, বিয়ের পর থেকে তোমার কোন কথাটা আমার অজানা? বলো বলো, তোমার কোন কথাটা আমার অজানা? বিয়ের সময় তোমার সেই মেজশালী ননির পুতুল নন্দদুলাল বলে তোমাকে ঠাট্টা করেছিল, তাই তারপর থেকে তুমি নিয়মিত শরীর চর্চা করে একেবারে পালোয়ানি শরীর বানিয়েছ।
2: তোমার মনে আছে জীবনদা? মনে আছে বিয়ের বাসরে মুখরা মেজশালী আমায় কি ব্যঙ্গটাই না করেছিল? নলিনীর মতো চেহারা যাহার, নলিনী তাহার নাম। আর এখন এখন আর পারবে বলতে? দেখো দেখো দেখো জীবনদা, দেখো এই যে হাতের গুলতি দেখেছো, বাইসেপ, এই বুকের ছাতি দেখো, দেখো এই খোলাচ্ছি। ফোন জীবনদা, ফোন।
1: হ্যালো, হ্যাঁ পোস্ট অফিস, হ্যাঁ বলুন। কি বললেন? মানি অর্ডার? হ্যাঁ হ্যাঁ, আপনি একটা কমপ্লেন লিখে পাঠান। হ্যাঁ কমপ্লেন লিখে পাঠান। হ্যাঁ আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার।
2: আমি ভাবুন বুঝি হেড অফিস থেকে।
1: আরে এখনো সময় আছে ভায়া,
2: যদি আজকের মধ্যে ছুটির অর্ডারটা পাই জীবনদা, রাতে ট্রেন ধরে কাল সকালেই এলাহাবাদ পৌঁছতে পারি।
1: আচ্ছা, তোমার শ্বশুরমশাই ওখানে ওকালতি করেন তাই না?
2: হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুরমশাই মহেন্দ্রনাথ ব্যানার্জি এলাহাবাদে মস্ত উকিল। আমার বিয়ের পরই তো ওনারা ওখানে চলে গেছেন, আমার বউও তখন থেকেই ওখানে।
1: এই দু বছরই একদিনও তুমি বউয়ের সঙ্গে দেখা করতে গেলে না?
2: না মানে ও অনেকবারই চিঠি লিখেছে কিন্তু নানা ছুতোয় আমি।
1: বুঝেছি বুঝেছি, এই দু বছর শুধু নিয়মিত শরীর চর্চা করেছ অপমানের বদলা নিতে তাই না?
2: হ্যাঁ, কিন্তু জীবনদা, ওই শরীরের সঙ্গে এই নলিনী নামটাও যদি আমি বদলাতে পারতাম না?
1: হ্যাঁ, তা যখন হবার নয় ভায়া, বরং তোমার ছেলে হলে তুমি এক কাজ করো, তার নাম রেখো ডাম্বেল। ডাম্বেল বেশ জবরদস্ত নাম হবে।
2: তুমি কেবল ঠাট্টা করছো।
1: ঠাট্টা? আরে রাম রাম রাম। তা ভায়া, যাওয়ার সময় বন্দুক সঙ্গে নিচ্ছ তো?
2: বন্দুক?
1: বন্দুক তোমার তো হাত ভালোই, শুনেছি ও তল্লাতে পাখি টাখি শিকার পাওয়া যায়।
2: হ্যাঁ হ্যাঁ, মূল্য বলে নি, বন্দুকটা আমি নিয়ে নিয়ে যাবো।
1: তবেই তো তোমার চিনারার সঙ্গে মানাবে, আর তোমার সেই মেজশালী রসিকতা দূরে থাক, সামনে আসতেই ভয় পাবে। অবশ্য তোমার স্ত্রী যদি
2: সরোজ, তুমি তুমি জানো জীবনদা সে কত ভালো। হ্যাঁ, এবারে কি করুণ ভাবে আমার চিঠি লিখেছে না? শুনে শুনে শুনে জীবনদা।
1: না না না, সে তোমাদের স্বামী স্ত্রীর চিঠি আন না।
2: না না না, শুনি
1: না, তো তোমাদের স্বামী স্ত্রীর চিঠি
2: মুখস্থ হয়ে গেছে। শোনো শোনো, সরোজ লিখেছে লিখেছে, এগো তোমার চাঁদ মুখখানি দেখিবার জন্য আমার চিত্ত চকর উৎকণ্ঠিত হইয়া আছে। আজ দুই বৎসর আমাদের বিবাহ হইয়াছে, এখনো একদিনের তরে প্রতি সেবা করিতে তাই নাম না।
1: আহা, তবে তো আর দেরি করা উচিত নয় ভায়া।
2: কিন্তু এখনো তো ছুটির অর্ডার এলো না জীবনদা। জানো জানো জীবনদা, সরোজ লিখেছে লিখেছে, এবার ছুটিতে মেজদিও আসছে।
1: মানে তোমার সেই মেজ

0: ধরুন জীবন দা, এবার আমি ধরবো।
1: ধরো।
0: হ্যালো, কে? হেড অফিস? হ্যাঁ হ্যাঁ, নলিনীকান্ত মুখার্জি বলছি। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার। জীবন দা, জীবন দা, জীবন দা, ওটা এসে গেছে, ছুটি ছুটি।

0: এক্ষুনি এলাহাবাদে নামা গেল। সামনের ট্রেন কি কম ভকল? স্টেশনে তো কাউকে দেখছি না, জানাই বলে কথা। গতকাল রওনা হবার আগে নিজের হাতে টেলিগ্রাম পাঠিয়েছি, তবে কি পাইনি?
1: বাইরে তো বেরি।
0: এখানেও তো কেউ নেই, কি আর করা যাবে, নিজেই ঠিকানা খুঁজে যেতে হবে।
2: বাবু টাঙা লিবেন?
1: হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো, ওই মহেন্দ্রনাথ উকিল কা বাসা জানতা হয়? মাল সামাল সে তো শোনো, এই বন্দুকটা
2: লিজিয়ে
1: আমার হাত মে দাও।
2: লিজিয়ে, আরে হ্যাঁ হ্যাঁ, আপ উঠিয়ে না,
1: ঠিক সে জানে পারেগা তো?
2: আরে হ্যাঁ হ্যাঁ, আপ আরাম সে বৈঠিয়ে না, ये पंकी रा।

0: এখন এলাহাবাদ এলাম।
1: এই ভাই, এই মনে হয় তো যে ওই মহেন্দ্র বাবু উকিল কা বাসা।
2: আহা,
1: ক্যা বাড়ি বহু দূর হয়।
2: আরে নেই, কোড়া সে ওহি দেখাই পড়তা।
1: ও ওইটা?
2: হ্যাঁ হুজুর।
1: ওই বিরাজ কম্পাউন্ড এর বাড়ি?
2: হ্যাঁ হুজুর।
0: হবে না, শ্বশুর মশাই ওকালতি করে কম পয়সা টানিয়েছে।
2: আরে রূপ রূপ যা প্যারে আইয়ে হুজুর উতারিয়ে।
0: কিন্তু এখন কাকে জিজ্ঞাসা করি? ওই তো ওই তো একজন লোক আসছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে এই বাড়িরই লোক।
1: এই শোনো শোনো, এটা কি মহেন্দ্র বাবু উকিলের বাড়ি?
2: হ্যাঁ বাবু।
0: যাক, ঠিক তাহলে এসেছে।
1: বাবু আছেন?
2: আগে না বাবু, উনি কিদার বাবু ভকিলের বাড়ি পাশা খেলতে গেছেন। আপনি কোথা থেকে আসছেন বাবু?
1: শোনো, ভেতরে খবর দাও, বলো জামাই বাবু এসেছেন।
2: জামাই বাবু? নমস্তে জামাই বাবু, নমস্তে। আমায় চিনলেন না? আমি রামশরণ আছি। আরে চলে চলে, আহা মালপত্র আমি নিচ্ছি, আপনি ভিতরে চলেন।
1: এই না সাঙ্গামালা, তোমার ভাড়া আর বকশিস।
2: এলাম হুজুর। আসছেন জামাই বাবু, এই বাইটাখানায় আগে একটু আরাম করেন, আমি ভিতরে খবর ভেজিয়েছি।
1: এই শোনো, তুমি ওই বন্দুকটা আমার হাতে দাও। হ্যাঁ আমার কাছে দাও, দাও দাও দাও
2: বন্দুক। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি পাশে রাখেন। জামাই বাবু চান হবে কি?
1: চান? হ্যাঁ তা
3: বললাম। জামাই বাবু এসে কি ভাগ্যি!
0: ওরে বাবা, এ মাটি কাপি কি আসছে রে বাবা!

0: তোমরা কেমন ছিলে?
1: যেমন রেখেছে আমায় বোধ করি চিনতে পারেননি।
0: হ্যাঁ না ঠিক
1: হবেই তো, হবেই তো। আমি ছ মাস এ বাড়িতে কাজ করছি, দিদিমণিকে রোজ জিজ্ঞেস করি জামাই বাবু কবে আসবেন গো, দিদিমণি জামাই বাবু কবে আসবেন। দিদিমণি বলেন এই ছুটি হলে আসবে। একদিনে মনে পড়লো, তাও ভালো।
0: না ইয়ে ভেবেছিলুম একেবারে কদিন ছুটি নিয়ে।
1: তা বেশ, এখন ভেদরে মা ঠাকুর জিজ্ঞেস করলেন আগে জল টল খাবেন না একেবারে ভাত চড়িয়ে দেয়া হবে।
0: জল টল? ও জল টল, ও হ্যাঁ হ্যাঁ জল টলই হোক। তোর বাবা এখন ভেতরের কাউকে দেখছি না কেন?
1: জামাই বাবুকে আজ একটা নতুন জিনিস দেখাবো।
0: নতুন জিনিস?
1: হ্যাঁ, আগে আমার বকশিসের কি গয়না টয়না এনেছেন বার করে রাখু।
2: বকশিস কি শুধু তুই নিবি? আমি বুঝি নেবে না?
1: তুই থাম।
0: ওরে বাবা,
1: জামাই বাবু আমি এক্ষুনি নিয়ে আসছি।
0: বাপরে বাবা, এদের এখানে দেখছি খুব তাপট। রামশরণ
2: জি,
0: আমার বন্দুকটা কোথায়? ও ও ও হ্যাঁ, এই তো এই তো, ঠিক আছে।
1: জামাই বাবু এই দেখো কেমন সোনার চাঁদ হয়েছে।
0: হ্যাঁ সোনার চাঁদ,
1: যেন রাজপুত্তর। নাও এক বাটি কোলে না।
0: হ্যাঁ কোলে, আমি কোলে নেব। হ্যাঁ দাও দাও। বাহ বাহ, বেশ ছেলে। কার ছেলে কি জানে?
1: শুধু বেশ বললেই হবে না গো, এখন কি দিয়ে মুখ দেখবে দেখ।
0: ও মুখ? ও হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। তা নাও নাও এই দুটো টাকা নাও।
1: না মা, ও কি লোককে বলবে কি?
0: কেন কেন
1: দুটো টাকা দিয়ে সোনার চাঁদের মুখ দেখা?
0: কাঁদে।
1: কাঁদবে না, কাঁদবে না, কি অপমান।
0: মানে হয়েছে কি ছেলে কবে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মাথাটা কেমন ঘুরছে, ঘাম দিচ্ছে, কোথায় যেসব গেল?
3: জামাই বাবু শরবত খাও।
0: শরবত দাও দাও দাও দাও, গলাটা শুকিয়ে গেছে।

0: রসিকতা? তাই বলি, ছেলেটাও বোধ করি রসিকতা। হ্যাঁ, প্রাণ জুড়লো, কি ভয়ই যে হয়েছিল।
1: জামাই বাবু আসেন, পাশের ঘরে জল খাবার দেওয়া হয়েছে।
0: হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। ও বাবা, এই ঘর, বাহ, বেশ সুন্দর সাজানো।
1: বসেন জামাই বাবু, বসেন।
0: হ্যাঁ, ঘরের মেঝেতে কার্পেটের আসন, তা শাশুড়ি যত্ন করেই প্লেট সাজিয়েছেন। কিন্তু
1: জামাই বাবু, আপনি খেতে শুরু করেন, মেজদি আসছে।
0: হ্যাঁ, মেজদি? প্রথমেই মেজদি?
1: কিছু বললেন জামাই বাবু?
0: না না, ঠিক ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক,
1: আমার বন্দুক, বন্দুকটা।
0: এই তো আমার কাছেই আছে।

বাবু লয় হায় রাম সঙ্গে বন্দুক আছে।

ব্যাপারটা কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, একটা কিছু ঘুরলাম। আরে ওটা কি? দেয়ালমারিতে সারি সারি আইনের বই, প্রতিটি বইয়ের নিচে সোনার জলে নাম লেখা, NN ঘোষ। NN ঘোষ, তার মানে এবারের কর্তার নাম NN ঘোষ। তবে কি মহেন্দ্রনাথ ঘোষ, উকিল মহেন্দ্রনাথ ঘোষ?

0: ডাকু, হুজুর ডাকু হবে কি জুয়াচোর হবে কি পাগল আদমি হবে আমি জানে না, সে বলে আমি বাবুর দামাদ আছি। সঙ্গে একটু লাঠি আছে, বন্দুক নিয়ে এনেছে, অন্দর মে গিয়ে জল উলভি খেয়েছে। মাইজি লোক তো বড় ডর হয়েছে।
1: হত ভাগা পাজি শুয়ো, লোকটার সঙ্গে বন্দুক এনেছে, লাঠি এনেছে, আপনি বাড়ি ছেড়ে চলে গেছে। কোচরান কোচরান রামচরণ জলদি আয়।
0: জি হুজুর।
2: মহেন্দ্রদা, আরে শোনো শোনো, সাবধানে যেও, লোকটাকে ধরে পুলিশে হ্যান্ড ওভার করে দিও, কোনো রিস্ক নিও না।
3: মনে হয় পাগলই হবে।
2: আরে পাগল হলে বন্দুক আনবে কেন? না না না না, পাগল হোক গুন্ডা হোক পুলিশই সহায়তা করতে পারবে। ও কি দিন খালি পড়লো বল দেখিনি। যাই আমিও বাড়ির দিকে কই।
4: ও তুমি, তুমি সেই ডাকা?
5: না জামাই।
4: তাই এক হাতে লাঠি আর অন্য হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছো রামশরণ?
5: না না শুনুন শুনুন, আমি সত্যি সত্যি ডাকাত নই জামাই।
4: জামাই?
5: হ্যাঁ জামাই।
4: হ্যাঁ ডাকাত তো কারুর না কারুর জামাই হয়।
5: না না
4: রামশরণ,
5: না শুনুন শুনুন, আপনি তো মহেন্দ্রবাবু, আপনার কাছে আমার একটা ক্ষমা প্রার্থনা আছে।
4: ক্ষমা? ও ধরা পড়ে বন্দুক ছেড়ে এবার চালাকি ধরেছে রামশরণ?
5: শুনুন শুনুন শুনুন, আমার নাম নলিনীকান্ত মুখোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ নলিনী, আমি আমি মহেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জামাই।
4: এই বললে আমার জামাই আবার এখনই বল
5: না, মানে
4: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি নাম বললে? মহেন্দ্র হচ্ছে
5: আগে? হ্যাঁ আমি তার জামাই, মানে আমার বাস কলকাতায়।
0: হুজুর ডাকু হ্যায়,
5: না না
0: ঘর মে ঘুষেছে,
5: না না
0: লাড্ডু ভি খেয়েছে।
4: হ্যাঁ রামশরণ তুই চুপ কথা তো বাগা,
5: আমার আমার কথাটা একবার শুনুন, মানে একটুখানি শুনুন।
4: আচ্ছা আচ্ছা বলো বলো।
5: মানে হয়েছে কি আসলে?

0: এই ব্যাপার, স্টেশন থেকে গাড়োয়ান মহেন্দ্র বাড়ুজ্যের জায়গায় মহেন্দ্র ঘোষের বাড়ি নিয়ে এসেছে।
1: মানে মানে ব্যাপারটা হয়েছে কি, মানে আপনারা আপনারা তো দুজনেই উকিল।
0: হ্যাঁ, এমন ভুল হয় বটে, প্রায় সময় আমাদের মক্কেল নিয়ে গোলমাল হয়, তবে জামাই নিয়ে গোলমাল এই প্রথম।
1: এবার তাহলে
0: রসো রসো, তুমি আমাদের মহেনের জামাই বলে কথা। রামশরণ
2: হুজুর,
0: আবিলিয়া
2: থানা সে পুলিশ
0: নেহি হত ভাগা দোকান সে আচ্ছা মিঠাই।
1: না মানে এখন
0: আবার বাবা, মহেনের জামাই তুমি, তোমাকে এমনি ছাড়বো ভেবেছো?

0: তারপর আর কি, রামশরণের কথা শুনে ময়না তো তাক করে লাফিয়ে উঠে তক্ষণি গাড়ি হাঁকিয়ে বাসায় চলে গেলেন। এতক্ষণে নিশ্চয়ই একটা হেস্তনেস্ত চলছে।
1: কি দিনকালই পড়লো। হ্যাঁ গো, তুমি এখনো বসে রয়েছো কেন?
0: তা কি করবো বলো?
1: কি করবে কি গো, একবার ওনার বাড়িতে যাও, কোনো বিপদ টিপদ হলো কিনা।
0: ও হ্যাঁ হ্যাঁ, এই যাই। বাইরে যেন কিছু গোলমাল হচ্ছে,
1: একটু এগিয়ে দেখো।
0: হ্যাঁ যাই যাই দেখি।
2: আপনি আমায় চিনতে পারছেন না, আমি নলিনী।
0: পাজি জোচ্চের কথা কানে, ঘুরে ফিরে আমার বাড়ি সেচির পাতা পড়ার জায়গা পাওনি?
2: আমি সত্যি বলছি, আমি আপনার জামাই। আসার আগে আমি টেলিগ্রাম।
0: আমার জামাইয়ের এমন গুন্ডার মতো চেহারা নয়, সে বন্দুক নিয়ে ঘরে না। দেবে
3: খবরদার বলছি, খবরদার, হাম চলা যাতা হ্যায় লেকিন যে হামকো ছুয়েগা উসকা উসকা হাত দিয়ে আমি একদম চুর চুর করে দেবো। হ্যাঁ দেখতে হয় আমি গলি চালানা জানতা হয়, লাঠি চালানা জানতা, জুজুৎসু ভি জানতা হয়।

0: তোমাকে পাঠাতে হবে না। আসার আগে আমি টেলিগ্রাম পর্যন্ত পাঠিয়েছি আপনার কাছে, এখন আমি নিজেই চলে যাচ্ছি, জীবনের মতো চলে যাচ্ছি।
1: বেটা জামাই জানতে এসেছে, আমার জামাই নলিনী, নলিনী সে ননির পুতুল, বেটা ঘুঘুটের কাছে ফাঁস দেখেনি।
2: কি করলে তুমি আজ বাড়ি থেকে জামাই তাড়ালে? ও কুঞ্জ, তুই আমার মেজ মেয়ে বুদ্ধিমতী, তুই তোর বাবাকে বোঝাতে পারলি না? মা তুমি ভুল করছো মা, আমি দোতলার ছাতে দাঁড়িয়ে সব দেখেছি, ও তোমার জামাই নয়। মা
3: বল তো মা, বল কুঞ্জ বল তো মাকে বুঝি বল না।
2: আমাদের সরোজের বর নলিনী ননির পুতুল, নন্দ দুলাল, এ তো এক পাট্টা জোয়ান। ও সরোজ, তুই আবার কাঁদছিস কেন? তুই কি দেখেছিস তাকে? ও কি করে দেখবে, যা ভীতু। সরোজকে আমি ভেতরের একটা ঘরে বসিয়ে রেখেছিল, কিন্তু আমার মনটা কুগাইছে মা, দু বছরে একটা মানুষের চেহারা কি বদলায় না? তা বলে ওই নন্দ দুলাল থেকে অমন তাগড়াই
1: কবে নেই হোস, একটা হতেই পারে না।
4: টেলিগ্রাম,
3: আরে এখন আমার টেলিগ্রাম পাঠালে কে?
2: ওগো ওকে দেখো দেখো,
3: একটু গোলমাল লাগছে বুঝলে।
2: কার টেলিগ্রাম বলবি তো?
3: আরে নলিনী, আজই তো তার আসার কথা।
2: দেখো এখনো যদি স্টেশন থেকে হাতে পায়ে ধরে নিয়ে আসতে পারো তাকে।
5: বিয়ের দিন তোমার ননির পুতুল নন্দ দুলাল বলে ঠাট্টা করেছিলাম, আজ তার শোধ তুমি কড়ায় গন্ডায় তুলে নিলে।
6: মেসি মেসি, বিয়ের বাসরে আমায় নিয়ে তোমার সেই ছড়াটা মনে আছে? সেই যে নলিনীর মতো চেহারা তাহার, নলিনী যাহার নাম।
5: ভাই স্বীকার করছি আমি হেরে গেছি, আজ আর তুমি সেই নন্দ দুলাল নও, তুমি আমাদের বলবান জামাতা।
6: বলবান জামাতা?
5: কিন্তু ভাই একটা কথা
6: বলুন,
5: আমার এই বন্টির ওপর কিন্তু খুব বেশি বল প্রয়োগ করো না, কারণ তুমি না হয় এখন আমাদের বলবান জামাতা, কিন্তু আমার বন্টি

0: অধীনে অবলম্বনে বলিবান জামাতা নাটকটির অভিনয় এখানে শেষ হল। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন মহেন্দ্র ব্যানার্জি, বঙ্কিম ঘোষ, মহেন্দ্র ঘোষ, বলাই মুখোপাধ্যায়, জীবন দা, মিনয় লাহিড়ী, রাম শরণ, ফকির দাসকুমার, টাঙ্গাওয়ালা, সত্যনারায়ণ ঘোষ, নলিনীর শাশুড়ি সত্যভামা দাস, রমলা, মমতা রায়চৌধুরী, মোক্ষদা, গীতশ্রী দেবী ও মেজদি, শুক্লা বন্দ্যোপাধ্যায় এবং নলিনীর ভূমিকায় গৌরী শঙ্কর পাণ্ডা। কারিগরি সহযোগিতায় সুজিত কুমার দাস, সন্দীপ কুমার চৌধুরী, বিবেকানন্দ গোস্বামী। সম্পাদনা সহযোগিতায় শিখা সাহা। নাটকটি প্রযোজনা করলেন সমরেশ ঘোষ।
1: এতক্ষণ শুনলেন বাংলা নাটক বলবান জামাতা। আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি করে দিতে হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তর ম্যাসিডোনিয়ার অ্যাসেম্বলি স্কোপজেতে ভাষণ দিয়েছেন। ম্যাসিডোনিয়াকে ভারতের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে বর্ণনা করেছেন তিনি। সিকিমের নামচি জেলার সামারদাঙে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গের একটি অংশে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের দেহ উদ্ধার হয়েছে। অচিরাচরিত বিদ্যুতের ব্যবহার বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি আমদানি দ্রব্যের উপর ৫০% শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছেন। আগামী ৩০ দিনের মধ্যে তা চালু হবে। বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হতে চলা আসন্ন এফআইএইচ বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য ২০ সদস্যের পুরুষ দল ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত সিং। আসছি বিস্তারিত খবরে। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, নিট নিয়ে আলোচনার বিষয়ে সরকারি আশ্বাস মেলা সত্ত্বেও লোকসভায় বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধী তাঁর আগেকার দাবি থেকে সরে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন।
1: सरकार संसद में न केवल इस विषय को लेकर बल्कि इस विषय के साथ संबंधित अन्य सभी विषयों को विस्तृत चर्चा के लिए तैयार है। प्रधानमंत्री जी ने बहुत स्पष्ट कहा है कि नीट और पेपर लीक इत्यादि विषयों को लेकर के जो लोग भी जिम्मेवार हैं उनके खिलाफ कड़ी से कड़ी कार्रवाई की जाएगी और हम अपने बच्चों के साथ अन्याय नहीं होने देंगे।
0: এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সহ দলের অন্য সদস্যরা নিট ইস্যু নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোবিন্দ মোহন লোককল্যাণ মার্গে কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় রাহুল গান্ধী তাঁদের বলেছিলেন, সরকার সংসদে নিট নিয়ে আলোচনায় রাজি থাকলে তিনি তৎক্ষণাৎ বিক্ষোভ তুলে নেবেন। এরপরই সরকারের আলোচনার দাবি মেনে নেওয়ার কথাটি ড সিং ঘোষণা করেন। কংগ্রেস নেতৃবৃন্দকে তা জানানো হলেও শ্রী গান্ধী তাঁর অবস্থান থেকে সরে এসে আরও একাধিক দাবিতে সরব হন। রাহুল গান্ধীর মতো বরিষ্ঠ নেতার কাছ থেকে এভাবে কথার খেলাপ করা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে ড সিং মন্তব্য করেন। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ অন্য বিরোধী দলের সদস্যদের আজ লোককল্যাণ মার্গের কাছে প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশ আটক করেছে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গিয়েছে।

0: লোকসভা এবং রাজ্যসভা দুটিতেই বিরোধীদের হৈহট্টগোলের জেরে তিনবার করে সভা মুলতুবি করে দিতে হয়। এদিন সকাল ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বের সূচনা করতে চাইলেও বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথমে লোকসভার অধিবেশন দুপুর ১২টা, পরে দুপুর ২টো এবং শেষ পর্যন্ত দিনের মতো মুলতুবি হয়ে যায়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা আজ ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। এবছরের নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস নিয়ে গতকাল নতুন দিল্লিতে ছাত্রদের বিক্ষোভ আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহতদের অবস্থা নিয়ে তিনি পর্যালোচনা করেন। লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আহত প্রতিবাদীদের দেখতেও যান স্বাস্থ্যমন্ত্রী। দিল্লি হাইকোর্ট সোনাম ওয়াংচুককে এই মুহূর্তে সফদরজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর করা আবেদনের শুনানিতে আজ এই রায় দেন। গত রবিবার হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গীতাঞ্জলি ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ওই নির্দেশে সোনামকে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে চিকিৎসা করার বিষয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করতে অস্বীকার করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তর ম্যাসিডোনিয়ার অ্যাসেম্বলি স্কোপজেতে ভাষণ দিয়েছেন। এদিন তার বক্তব্যে ম্যাসিডোনিয়াকে ভারতের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে বর্ণনা করেছেন রাষ্ট্রপতি। দুই দেশের শতাব্দী প্রাচীন সভ্যতা, ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে সিনেমা, সংস্কৃতি, শিক্ষা ও যোগের ক্ষেত্রে ভারত ম্যাসিডোনিয়া পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির কথা বলেন তিনি। দুদেশের পুরনো সম্পর্কের কথা বলতে গিয়ে মাদার টেরেসা ও মহাত্মা গান্ধীর প্রসঙ্গ উঠে এসেছে তাঁর ভাষণে। রাষ্ট্রপতি জানান, ভারত ও উত্তর ম্যাসিডোনিয়া তাদের বিভিন্ন অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সহমত পোষণ করেছে। রাষ্ট্রপতি এদিন ঘোষণা করেছেন, উত্তর ম্যাসিডোনিয়ার নাগরিকদের জন্য ভারত আইটিইসি প্রশিক্ষণের আসন সংখ্যা দ্বিগুণ করবে, এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণও দেওয়া হবে।
1: आर्थिक सहयोग हमारे द्विपक्षीय संबंधों का एक अत्यंत महत्वपूर्ण स्तंभ है। हम अपने द्विपक्षीय व्यापार को दोगुना करने पर भी सहमत हुए। हमने आईटी, कृषि, फूड प्रोसेसिंग, फार्मास्यूटिकल्स, टेक्सटाइल्स तथा टूरिज्म, हॉस्पिटैलिटी और फिल्म मेकिंग सहित प्रमुख क्षेत्रों में सहयोग पर चर्चा। हम स्वास्थ्य सेवा में सहयोग पर अपने द्विपक्षीय अग्रीमेंट को भी रिन्यूअल कर रहे हैं।
0: সিকিমের নামচি জেলার সামারদাংয়ে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গের একটি অংশে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের দেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে ৬ জন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা। এনএইচপিসি জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হবে। কমপক্ষে ২৫ জন কর্মী দুর্ঘটনার সময় সেখানে কাজ করছিলেন। এখনও পর্যন্ত ১৩ জন চাপা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে। এনএইচপিসির পক্ষ থেকে জেলা প্রশাসন, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং অন্য জরুরি ব্যবস্থাপনার সঙ্গে সংস্থার সঙ্গে সমন্বয় রেখে উদ্ধার কাজে নজরদারি চালানো হচ্ছে। এছাড়াও খনি নিরাপত্তা মহানির্দেশালয়ের পক্ষ থেকে এক বিশেষ উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছেছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এই ঘটনায় এক উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন শ্রী তামাং। দুই নেতাই এই ঘটনায় শোক ব্যক্ত করেছেন। পাশাপাশি সিকিম সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু অর্থ সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। সিকিম সুড়ঙ্গ ধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গভীর শোক প্রকাশ করেছেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের সূচনা করেন। অচিরাচরিত বিদ্যুৎ ব্যবহার বাড়াতেই এই উদ্যোগ। এখনও পর্যন্ত ১,৮১০ জন গ্রাহক প্রকল্পে সুবিধা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের অসহযোগিতায় রাজ্যের এই প্রকল্প এতদিন চালু করা যায়নি। বাড়ির ছাদে সোলার প্যানেলের মাধ্যমে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য ৭৮,০০০ টাকা পর্যন্ত কেন্দ্রের ভর্তুকি পাওয়া যাবে। মধ্যপ্রদেশ বিধানসভা অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ করেছে। বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে আজ তুমুল হৈহট্টগোল এবং তীব্র বিরোধিতার মধ্য দিয়ে এই বিল পাশ হয়। বিলটি রাজ্যপালের কাছে অনুমতির জন্য পাঠানো হবে।

0: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি আমদানি দ্রব্যের উপর 50% শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছেন। আমেরিকার পণ্যের উপর বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, নতুন এই শুল্ক আগামী 30 দিনের মধ্যে চালু হবে। ট্রাম্প এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যে সম্পর্কের অবনতির আবহে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিকতম ঘোষণা দুদেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র করবে বলে আশঙ্কা। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আজ নিয়ে 10ম দিনেও আক্রমণ প্রতি আক্রমণ চলছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরান আজ একটি ট্যাঙ্কারের উপর হামলা চালালে তারা সেটি খালি করে দিতে বাধ্য হয়। অন্যদিকে আমেরিকা ইরানের বহু জায়গায় বিমান হামলা চালিয়েছে। বেলজিয়াম ও নেদারল্যান্ডসে হতে চলা আসন্ন FIH বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য 20 সদস্যের পুরুষ দল ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। 15ই আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত সিং। বিশ্বকাপের গ্রুপ ডিতে খেলছে ভারতীয় দল। এই বিভাগে ভারত ছাড়াও রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েলস। ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাট অঞ্চল, পূর্ব রাজস্থান এবং মধ্য মহারাষ্ট্রে আগামী দুদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অসম, মেঘালয়, বিহার, উত্তরাখণ্ড, বিদর্ভ, পশ্চিম রাজস্থান এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও আগামী 3 দিন ভারী বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি করে দিতে হয়। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে NHPC-র তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গের একটি অংশে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 12 জনের দেহ উদ্ধার হয়েছে। অচিরাচরিত বিদ্যুতের ব্যবহার বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের PM সূর্যঘর মুক্ত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা, কর্মখালী বিজ্ঞপ্তি। ত্রিপুরা হাইকোর্টের অধীনস্থ ফ্যামিলি কোর্সে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা 10ই আগস্ট 2026 তারিখের মধ্যে আবেদনপত্র অনলাইনে জমা করতে পারবেন। পদ গ্রুপ ডি, পিয়ন, গার্ড, মোট শূন্য পদ 4টি, অসংরক্ষিত 3টি, তপশিলি জাতির জন্য 1টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হতে হবে। বয়সসীমা, প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। বেতনক্রম প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ, পে ম্যাট্রিক্স লেভেল 01-এর প্রাথমিক বেতনের 75% অর্থাৎ 12,000 টাকা, আবেদন ফি 300 টাকা। যোগ্য প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে এবং উত্তীর্ণদের পরবর্তীতে ইন্টারভিউর মাধ্যমে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। আবেদন করার পদ্ধতি ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট https://theNIC.in গিয়ে রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। বিস্তারিত জানতে হলে ত্রিপুরা হাইকোর্ট অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্ক দেখে নেওয়া যেতে পারে। ভারতের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ফরচুন গ্লোবাল 500 তালিকাভুক্ত কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড দেশের জন্য দক্ষতা উন্নয়ন উদ্যোগের একটি অংশ হিসেবে শিক্ষানবিস আইন 1961 এবং 1973 অধীনে রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ইউনিটে শিক্ষানবিশ হিসেবে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। শিক্ষানবিশ 1,450টি পদ, কারিগরি শিক্ষানবিশ 693টি পদ। আবেদন প্রক্রিয়া জমা দেওয়ার পদ্ধতি শুরু হয়েছে 14 জুলাই 2026 থেকে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 12ই আগস্ট 2026। বয়সসীমা 18 বছর থেকে 24 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট

এতক্ষণ রাগ প্রধান গান শুনলেন অখিল বন্ধু ঘোষের কণ্ঠে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 মিনিটে সুভাষিত অনুষ্ঠানে শুনবেন

চাঁদ মিত্রের রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 6:25 ককপুরুক অনুষ্ঠান হায়ংলি খোরাং। সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। সকাল 7:40 ককপুরুক সংবাদ। সকাল 7:45 অভিক্ষেপণ অনুষ্ঠানে শুনবেন ইতিহাসের পাতায় স্মরণীয় ঘটনাবলী, শ্রোতাদের পাঠানো চিঠি, বিভিন্ন তথ্য, কর্মখালী বিজ্ঞপ্তি, স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। সকাল 8:40 যুবাদের অনুষ্ঠান যুববাণী। সকাল 9:10 দেশ ও বন্ধন অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশাত্মবোধক গান। সকাল 9:30 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 হিন্দি ছায়াছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককপুরুক অনুষ্ঠান লীলামণি জড়া। বেলা 1:05 শুনবেন পদ্মাপুরাণ, বিষয় গঙ্গা ও গৌরীর সহিত পদ্মার পরিচয় ও পদ্মার বিবাহ প্রসঙ্গ, পরিবেশনায় তপন রায় এবং সহশিল্পীবৃন্দ। দুপুর 1:40 লোকগীতি শিল্পী সুভাষ চক্রবর্তী। দুপুর 1:50 রাগ প্রধান গান শুনবেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান। সন্ধে 6:30 ঘরগৃহস্থীর আসর। পরে শুনবেন লোকগীতি অনুপ ঘোষালের কণ্ঠে। সন্ধে 7:00 ককপুরুক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককপুরুক সংবাদ। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 দিল্লি কেন্দ্র থেকে শুনবেন সংসদীয় পর্যালোচনা। রাত 8:30 আধুনিক গানের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। রাত 9:00 নজরুল গীতের শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। রাত 9:30 শুনবেন অনুষ্ঠান অষ্টলক্ষ্মী। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 আধুনিক গানের শিল্পী অখিল বন্ধু ঘোষ। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সর্বত্র। আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং 25.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 71%। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 17.0 মিলিমিটার। আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর ত্রিপুরা, গোমতি এবং দক্ষিণ ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা, আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55 থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:32 হয়ে 6 সেকেন্ড। জয় হিন্দ।